আকাশবাণী আগরতলা, আজ সোমবার 18 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 24 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 8 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলো হার্টজে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 মিনিট 8 সেকেন্ড।

0: সুভাষিত। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন, তাঁর জায়গা ছিল তেতালার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি, তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোড় করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচের তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাতে উঠতুম প্রায় দুপুরবেলায়, বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময়। খড়করির ভিতর দিয়ে হাত গুলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে, দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসত রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সেই চুপচাপ ফেরিওয়ালা। হঠাৎ তাদের হাঁক পৌঁছত যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ, দাসী ডেকে নিয়ে আসত ভিতরে। বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি, সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে। আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিকশো ঠেলে।

0: ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ধুধু করছে চারদিক, গরম বাতাস হুহু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। ওই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতালার ঘরেও তার দৌড় ছিল, লুকিয়ে ঢোকা নাবার ঘর। তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলে। কলদিতুম খুলে ধারাজল পড়ত সকল গায়ে, বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছল। নিচের দেউড়ির ঘণ্টায় বাজল চারটে। রবিবারের বিকেলবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে।
1: সুভাষিততে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হাইমনি খোরাং।

0: ফুঙ্কাহাম,
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা, তিনি তাংসা, তালক্রান তালনি শালচিচার শালমারি, চিবরিরা থামচিবা ত্রিপুরা বিশিক, জুন তালনি শালচার শালমারি, নৈশাই নৈচিদক ইংরেজি বিশি, চিনিও পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাই নৈরা দক চিচুক কিলো হারচ আওয়াইতঙ্গ যতনি ফাচিং ফুঙ্কচাং জরানি খা কাহামিয়া ফারি তাবুক চ্যাংচাগ চিনি তিনি ফুংনি কংবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং, তিনি হায়ুনি খরাং পান্দাও যতনানো লাম সগ আও চং তিনি ব খালায় শালবরমনি হাই কক কাহামরক, তিনি কক কাহাম চং খালায় কথার বাইবেল সুচা কথমা কাহাম, চং তিনি খালায় মাথায় সেলেমানি কথমা কাহাম নি কক রক ব যীশু খ্রিস্ট সালাংখা মকলংখা বৈশাক নি চাতি নিনি নাসিকমা কেপলেংখে বৈশাক গনাঙে চিংনাই ফিয়া নিনি নাসিকমা বেজোয়াকে বৈশাক মনাক নাই আবোবাইন নিনি বিশিংনি পহর চিয়াকে আবো বুসুক সে কেরেমা সিংসাখে মনাক ন বতে ব সালাংখা নরক লামা সিদামাং হিমুই তংদি অমহাই তংখে চুকনোহা নরকনি ন কেবনো বেজোয়া এবার চায়া মকলবাই তা নাইশিক দি কেপলেং খাইম্যাং নাইশিক দি অমহাইকে তংখে নরক সুমসকনি আগনি হাকচাল খে তং মানাই বতেব সালাংমানি ককে হাই শাক ন হামজাকতেই ন বৈনব হামজাক দি নিনি আড়ি রগ্ন ব হামজাকিয়া তা তং দি আশেক জরা চেন খালাইখা কক কাহাম তিনি কক কাহাম কথার বাইবেল সুইচা কথমা কাহামনি কক রক
1: ফাদিতাবুক লাইবুমা কিসে ফিলি নাই দেয় না

ভারত হাকতো নি লাইভ মো ফিলি নাই খেঙ্কাই নুকজাগ তিনি হাই সালন 1658 খ্রিস্ট বিশিব মুঘল সম্রাট শাহজাহান নি বসলা আওরঙ্গজেব আগ্রা দুর্গন দখল খাই তে আবয়ে বাক্সা বাক্সা ববিন বুফান খাওয়ি পায় রমৈত নিব 1915 খ্রিস্ট বিশি তিনি হাই সালন লোকমান্য বাল গঙ্গাধর তিলক বার্মানি মান্দালয় আলং এবার জেল চপজাক তংমানি জরাব মারাঠি ককবাই সিজাক বিনি মুঙ্গনাং বিজাব গীতা রহস্য অবন কারিও 1936 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারত হাকতরনি রেডিও বেতার সংস্থা ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস বিমুং স্লাইজাগৈ অল ইন্ডিয়া রেডিও হিনি ফারজাগো অব নখা বিশি চুকুচি 90 ইয়ার্স কাখা চিনি অল ইন্ডিয়া রেডিও তাবকটা আকাশবাণী হিনজাগো অল ইন্ডিয়া রেডিওনি লাইভ উমাব স্টেট ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং কর্পোরেশন সার্ভিস নি সিমি পুমুং স্লাইজাগৈ অল ইন্ডিয়া রেডিও মানে অ সাল চিনি বাকে অ লাইভমা বেলাই মুদ্যখলাইজাক নাই সাল টংথকমানি সাল আসুক বিশি কলকমা হামজামানি বিশিংতে ভারতনি বড়রত্ন বেবা ককমুং ককথুমরক রিবৈতনি মানখা অ অল ইন্ডিয়া রেডিও মানে তিনি নখা বিশি চুকুচি 90 ইয়ার্স কাখা 1948 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারতনি বিখুং থাংলাই শুনি লাই বোমাব কাইসা লাই বোমা রুকজাক জরা এবার সাল এয়ার ইন্ডিয়া বিন পুইলা হাইঙ্গ আন্তর্জাতিক বিমান মালাবার প্রিন্সেস বোম্বে নিসিমি লন্ডন লামরিও অবাব তিনি সাল তিনি হাই সালন 1948 খ্রিস্ট বিশি 1997 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ফ্রান্স নি অপেন মিক্সড ডাবলস ভারত নি মহেশ ভূপতি ডাবলস গ্রান্ড স্ল্যাম কেপলাইঙ্গ চুমুং হায়ুনি লাইভ মো না হানাই হেঙ্গাই তিনি হাই সালন 632 খ্রিস্ট বিশি ও তিনি হাই সালন থুরুক একবা ইসলাম রকনি ফাইথাক নবী হজরত মোহাম্মদ শাহ অব তাবক সৌদি আরবক লাইও মেদিনা মদিনা শরীফ আরো অব হানয়াকারি থাঙ্গো থই যাব 1924 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ব্রিটিশনি হাসুক কাসানাই রক জর্জ মেলরি তে অ্যান্ড্রু আরভিন মাউন্ট এভারেস্ট কাসাওই প্লাইংনা নিহিনি থাংটানি বড় খরকনি নকমাওই থাঙ্গো 1949 খ্রিস্ট বিশি তিনি হাই সালন জর্জ অরওয়েল জর্জ অরওয়েল বেলাই মুঙ্গনাং সৈকরং ব্রিটিশনি খরকসা সৈকরং জর্জ অরওয়েল বিনি কালজয়ী রাজনৈতিক ডিস্টোপিয়ান উপন্যাস নি সিনি জাগো 1984 ও উপন্যাস কথমায়ুং কারিও 1987 খ্রিস্ট বিশি তিনি হাই সালন নিউজিল্যান্ড কেরং স্নামানি বিশিংটি খাই হায়ুনি বিশিং পুই লাহাকতর বরকন পারমাণবিক অস্ত্র তে শক্তি মুক্ত দেশ হিনে বরক সাকলায় 1924 খ্রিস্ট বিশি তিনি হাই সালন বেলাই বিশি কলকমা 122 বছর উল সাল বাই হাই হানি বিশিং পৃথিবী বিশিং হাকতনি বিশিং অকচার শুক্রগ্রহ লাই থাঙ্গ বেনাস ট্রানজিট হিনজাগ লাই থাংমানী

0: মলে আশে কে বরক বাংমানি বাগে বলং হলং রকব গরিখা বলং হলং রক তানই তাব সকমর নখক রক তাংনানি নাংখা আবনি বাগে চং আমুই খুমর মানলিয়া ফিয়াবা তাব ও মানো ফিয়াবা পাইনা থাকে আশে কে মরক কেব জানা মজম ফানো আশে চাবই মেনিয়া আবনি বাগে তাব হকবানি রায়দাতে মুখ্যমু সুনাম যাকা আব দাল নেই তো আবহাই ঝিনুক তাই পোয়াল ঝিনুক হাই নুক না নিহাই সিন দায় গাহাই কেসা সমলল তাই পোয়াল হাই কুফুর মৈখুমো জমানো কার্বোহাইড্রেট আইরন ভিটামিন তাই পন্দ্রে পদ মানের আবহাই চিনি শাক গাহামনি বাকে বেলেখেন নাগ যৈখুমনো বহাইকাই খেলাইনে আবু কিছু সেলাইনে হুকবানি রাইজাতে সুযোগ দো মৈখুমো খাইনি হিনকাই পইলেন চেকআপ নমনা নামায় দৈকু তুমাই তাই আবন রান ফানই কেসা দৈ সকরে আবন ইয়াসি থাইব্রী থাইব্রী খাই কচ খাই টানা নামায় তাই মৈখুমো নিম্বলে আবো পাইমানো হকবানি ঠাই হাই একবার হাতি রগব তাবোখাই ভাল আবন প্যাকেট আবন বাক গাইবরি খাইনে কাইসা মাইরং দিয়ে তাই আর চেকআপ নহাকে কাইসা পলিথিন পলিথিন নাই চেকআপ রায় অবনি সাকাও আমি খুমো বাক গাইসা রায় তাই 10 ইঞ্চি খাই যাইসে ফবই মারে না নামায় ফবই রেখাকে সাকাও তেওয়াইসে মৈখুমো বুঝলেই নই তাই 10 সেন্টিমিটার এবার ইঞ্চি খাই নেনা নামায় মৈখুমো নাইসে রুই আমাকে যে পাইথাকনি যে রেম এবার মৈখুমো যে তমনি আবনকাই 8 ইঞ্চি খাই রেনা নামায় রুই পাইকে যন খাসবই মারে নামায় খাসব মানি আগলকে যৈখুমো বা কুমা পেরমা গাহাই নগনে হাতি বারসানি আগলকে যাফরকে বলিটিন কেসা ব্লেড রবাইফানো রাওই রেনা নামায় সপলাওই হলকে যই সারসাই রেনা নামায় ফংসারিক ফংসারিক দই সারসাকাঙ্কে সালনে চিরংনি ইয়াগুলো যৈখুমো পেরমানি নগনায় আপরকে যই কল খাইরেনা নামায় দৈরমানি ইয়াগুলো হনগাকে নই চিবা রংনি ইয়াগুলো হনগে তেব মৈখুমো কতর খাই পেরমানি নগনায় আপরকে যৈখুমো খলে যাইমানো ফিয়াবা মৈতনা রংনা নামায় মৈখুমো নয় সবাইন খলনা নামায় খলবাই আ প্যাকেট ন তনই তাইসা প্যাকেট তাই ওয়াইসানি বাকেব যৈখুমো যাইমানো আশেক জরা যায়কা মৈখুমো গাইমানো গে ক তাবো খালায় সাক হামক্রাইনি ক
1: সাক হামক্রাইনি কক ফারিসংটিনি খালায় চিনি খিতানি জিনজাল মানে অবনতি কক থাইসে থাইনি কুষ্ঠ কাঠিন্য হিনই কনস্টিপেশন হিন খি রাগ মানে খি গ্রান মানে গাহামকাই খিউমাইয়া জঞ্জাল মানে থৈ রকফাইমানি বহক সামানি অবনংখা কুষ্ঠ কাঠিন্য অকুষ্ঠ কাঠিন্য এবার বহক হামিয়া খিক্রা খিক্রান খিউমানিয়া খিফাইয়াংখাইকাই তামো চাকাকাই হাম বিথিন কারই অবনতি কিসা খালায় নাশপাতি নাশপাতিও বেলাই খাই সরবিটল হিনে মানে দালসা দো তবং নাশপাতি থাইসা সালব্রমব্রম জাইমান খাইকাই নিও খি রাগ মানে খিউই মানিয়াং মানে অবনি যোগ মাননাই তেসা দো শুকনু ডুমুর হিনে কাইসা বুথাই আপনার যেন খৈসা অঙ্করান হিনে মানো খৈসা অঙ্করান আব হাতিও বাইনা মানথক শুকনু ডুমুর হিনে আর গবাং খাই bosetung.

0: ꯐꯥꯏꯕꯔ ꯇꯣꯡꯉꯣ, ꯇꯨꯃꯨꯡ ꯀꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥꯝ ꯇꯣꯡꯉꯣ, ꯊꯥꯏꯗꯣꯛ ꯊꯥꯏꯇꯥ চাইরি মানে ওলো যে প্রোটিন দমানি ও প্রোটিন গেলেরিনি একেবারে সবাই বাকিব বেলা খিচুবাও বন বাকে কয়ফল চামানি বেলাকে কাহাম কয়ফল তৈব দো অন বাকে যিনি খি রাকমানি খি রানমানি খিউমানি আংমানি অবনব কাহাম খায় অজন খায় লিভার নি বাকিব কয়ফল চামানি বেলাকে কাহাম সালব্রম ব্রম কয়ফল রুগী চাই মানখাইকাই লিভার নি জঞ্জাল দংনের হামিমা থাকে খেজুর বহক নি বাকি বেলাকে কাহাম আরব গবংমা বসতং দমানী বাকে খেজুর চাকাঙ্গাই যিনি খি ফাইয়া খি রাকমানি খি ক্রান অংমানি অবনি ইয়াকি ইয়গী মানু আশেক জোড়া খাবাইকা কুষ্ঠ কাঠিন্য অংখাঙ্কাই ভক হামিয়াঙ্কাই খি মাইয়া খি রাগী রক দংখাঙ্কাই তমা মানি চাকাঙ্কাই যিনি বসাক কাহামুং অবনু তুই তিনি সাকামগ্রে পান্ড ককঠাইসা থাইনে
1: আও তাপকে খালায় না তিনি কক থমর পইলেন আনি আগতম অবহঙ্কাই সিপাই জলা জেলা নি আদং ভারত তাই বৈদেশারি বাংলাদেশ নি বিশিঙ্গ তংনাই লোকরংনি লাংমা ও টংকচাং তন্নানি বাকে সিপাই জলের সোনামুড়া তাই বিশালগড় মহকুমানি বিশিঙ্গ বারা মিটার নি বিশিঙ্গ ফুংনি নাকার দি হরনি দামচারনি সিমি ফুঙাই দাম বাচরা লোকরংনি থাংলা সুখাইতিনি কিছুসে মানা বক্সিনকা অবহঙ্কায় বিএনএস 2023-163 মানা খাইজং বক্সিং যাকা তাই অবতঙ্গনে এই তালনি সালচিনি সালমানি জরা অবনি বিশিঙ্গ সাকলাই যাক দঙ্গ যে বড় রক ধরনা গগৈ সাক হামনগ থাকনের তাই সেবগ সামুং খালাইনের তাই প্যারামিলিটারি তাই মিলিটারি তাই পুলিশ সেবক খালাইনের বড় ও দাগিমুনি বিশিঙ্গ খবজা কালাখানি সাজাক দঙ্গ যে ও দাগিমুনি গসি উইন হারিয়া বরং ক্যারংনি রায়দাতে মাছরা বেড়সাগান
0: তেলি আমরা সাবডিভিশন প্রশাসনী সাকথারমা বাই খনা জুন তালনি সাল চুকু সালমারি সালমারি চুকু আচমসা খাইয়ে বাহাই খাইয়ে কেনারক বীরখুং বাই চপ্রপ ফাইগা হিঙ্কাই হামলা খাই ফাইগা হিঙ্কাই ও জবানী জরাব লুকুরক তাম খাইনে না অবনতি সিরিমুং ফুনুকমুং সংসারজাকনাই মহরা অব তেলেমরা সাব ডিভিশননি গরং থামো জুদা জুদা খাইয়ে সারিকনি দাম্বরিনি সিমি দামজক দরা

0: असिरिमुं फोरोंमुं फनुकमुं एखाबा महरा संजाजाखनाय होनै साजाखा दे कैसा अबहंगाखाय बोसोरखौ आगस्ट तालनि एकुश तारिख निसिमि तेईस तारिख जरा सालथामरमै जिला आइन परिसेवा करतृपक्ष नि बोखाखथिख्लायि खुवाइ डिस्ट्रिक्टनि साकनार मुंबायदा लोक आदालत संजाजाखनाय हिनि साजाखाबो खुवाय आरो अनलाइन ते अफलाइन अदाल नितिख्लायिनो बरक बरकनि सेब नावि माननाय हिनि साजाखा असाकथार मुं अलुवाजि मुंनि नाहार मुंखा क्लायखाय जोंजाल पारिनानि टंकसां हदा ते फानगोनां एखाबा गोराग नै बिचार दरबार अबन सेबसाफिननानि एखाबा लुवाजिमा ख्लायनानि
1: তাবক খনারাইন সেবুগ বরক তলাংমণিক ত্রিপুরা হাইকোর্ট কেসাচক বকচা আচক থাই বকচা আচক থাই সপং জাগানে পোস্ট নিমকাই জুনিয়ার গ্রেড ট্রান্সলেটর এস টি দফা রং বাকি দঙ্গ কাইনি তাই ইউআর রং বাকি দঙ্গ কাইনি তাই এস সি রং বাকি দঙ্গ কাইসা রেগুলার স্কেলপে ব্যান টু নগৈন দরমাইমারি রাজাগান তাই বাসায় স্নিরা রাংখক তাই নৈচি ব্রৈ সাই অব রাজাগান তাই লগেও একবারা রাজাগান রাংখক ব্রৈ সাই নৈরা লেভেল টেন পেম মেট্রিক্স টু থাউজেন্ড এইটিন রগিনও রাজাগান তাই রংমারি হিঙ্গায় মাস্টার্স ডিগ্রি খালাই জাগানো নাই গসিজাক ইউনিভার্সিটিনি তাই অফিস যে কক এবার ল্যাঙ্গুয়েজ দমানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তে কম্পিউটার মানজাগনা নাই ফি রা নাই ইউআর রক্ষায় রাংখক ব্রেরা তাই এস টি এস সি রাগি দো রাংখক থামরা অনলাইন অ্যাপ্লিকেশন খাইনে নাই ওমরগনা নাই বিশি ব্রেজিনি বিশি ব্রেজান ব্রেজিবানী বিশিঙ্গ তাই কয়লে বিলাই রানি পাইথাক সাল হাই এ তালনি সালচিথাম সালমারি তাই অনলাইন বাইনও অ্যাপ্লিকেশন এবার কয় বিলাই রা নাই আশিক জরা চ খালাইকা সেবুগ বরক তালামানি কক
0: নবর্তীবনি সিগাং বেড়ে ককমা বরগী সাইমানখা নখা সুমুই কুপলুং দংনাই বাক্সা বাক্সা আমচাই কিসানি সুমি ওয়াতি গবাং খাই ফেরাং গগৈ ওয়াই মানো তুমারি টঙ্গানো তুংসামারি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিব সিবুক মিয়ানি তুংমারিও নুকজাখা থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি টুয়েন্টি সিক্স পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস নবর সিবুক সামারি সিবুক খ্লাইমারি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টে ফিফটি সেভেন পার্সেন্টে গানাগিনিব টঙ্গানো আশা করা খাবার খান নবর্তীবনি কক
1: তাবো খাবার রচাবো

এতক্ষণ দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন রবিকিরণ অনুষ্ঠানে, আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমলের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA-র ইন্ডিয়ান রিজিয়নের তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করবেন। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলা গারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেফ ইতালির ফ্লাভিও কবুলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP Nadda এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি প্রতিবছর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন, সেজন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3রা মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনার তদন্ত করছে। বিভিন্ন রাজ্যে 27টি রাজ্যসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোট গ্রহণ করার কথা রয়েছে। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ, সারা দেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিভিন্ন বিধায়কেরাও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

0: বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্যে প্রয়োজনীয় 566 কিলোমিটারের মধ্যে প্রায় 100 কিলোমিটারের জমি ইতিমধ্যেই বিএসএফকে হস্তান্তর করেছে তার সরকার। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে জনগণনার কাজ শুরু করেনি, বিজেপি সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমি রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট আর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু আগমনের কারণে বর্ষা শুরু হয়, দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালা, মাহি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো ভারতীয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল দুই মন্ত্রী যৌথভাবে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুই নেতা ভারত ইন্দোনেশিয়ার সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে 2025 জানুয়ারি মাসে ভারতের সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ারান্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে হওয়া আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি এনে দিয়েছে। ইরান 8ই এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানে এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
2: If we make a deal, now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace. And we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: উল্লেখ্য, বেইরুটে দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তরে গতকাল ইসরায়েল হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 72 ঘণ্টার জন্য সেদেশের আকাশসীমা বন্ধ থাকবে। অন্যদিকে সিরিয়া সাময়িকভাবে 12 ঘণ্টার জন্য তাদের দক্ষিণাঞ্চলে আকাশসীমাও বন্ধ রেখেছে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এরও বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24 লক্ষ

80,000-এর বেশি প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 21% ভোট নিয়ে রাশিয়াপন্থী স্ট্রং আর্মেনিয়া জোটি দ্বিতীয় স্থানে রয়েছে এবং এরপরেই প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচ ইয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। ভুটানে গত রাতে ভূমিকম্প অনুভূত হয়, রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.8। রোলাঁ গারোসে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কোবোলিকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেভ 4 ঘন্টা 20 মিনিটে রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। খবর শেষ হল, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। পাশাপাশি বিএসএফ এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। সম্প্রতি আগরতলায় বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, ভবন নির্মাণ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি সীমান্ত এলাকায় গত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দেন। তিনি বলেন, সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে ঘন ঘন অভিযান চালাতে হবে এবং মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। সেই পরিপ্রেক্ষিতে কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ দেন। মাদক ও আগ্নেয়াস্ত্র মোকাবিলায় সীমান্ত এলাকার এই শিবিরগুলিতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাধনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি চলতি মাসের 21 তারিখের নিট ইউজি 2026 পূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার শহর সংক্রান্ত বিজ্ঞপ্তি স্লিপ প্রকাশ করেছে। সংস্থার জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পূর্ণ পরীক্ষাটি দেশের 551টি শহর, বিদেশের 14টি শহরে দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। এনটিএ স্পষ্ট করেছে, পরীক্ষার শহর সংক্রান্ত বিজ্ঞপ্তি স্লিপটি প্রবেশপত্র নয় এবং তা শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কোন শহরে অবস্থিত সে সম্পর্কে জানানোর জন্য জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা এবং প্রবেশপত্র প্রকাশ সংক্রান্ত সর্বশেষ ঘোষণার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করেছে এনটিএ। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আগামীকাল রাত 12টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। অধিকর্তা গতকাল বলেন, নিয়ম পদ্ধতির কোনো পরিবর্তন হয়নি, ভুল ত্রুটি সংশোধনের জন্য 10 ও 11 জুন সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাকি প্রক্রিয়া আগের মতোই রয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চলছে এবং অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশের গত বছরে মাত্র 37 জন বাংলাদেশি নাগরিক, 29 জন রোহিঙ্গা, আরও কয়েকজন অন্যান্য দেশের নাগরিক এবং 161 জন দালালকে গ্রেপ্তার করেছে। তাছাড়া 628 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়ের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল থেকে 2 দিনের নজরুল গীতির উপর কর্মশালা শুরু হয়েছে। আগরতলা প্রেসক্লাব এই কর্মশালার পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আজ কর্মশালার শেষ দিন, পরে সন্ধ্যায় রবীন্দ্রভবনে রয়েছে নজরুল ইসলাম কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছর শাখার উদ্যোগে গতকাল নলছর 0.8 কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। শিবিরে মোট 56 জন স্বেচ্ছায় রক্তদান করেন। যুব ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরা

কৈলাসহরের জেলা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল বিশ্ব সাইকেল দিবস উদযাপন এবং সানডেজ অন সাইকেল র্যালির সূচনা করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বিশ্ব সাইকেল দিবস উদযাপনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন। বাইসাইকেল র্যালিটি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে গতকাল এক বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগরতলার সায়েন্স সিটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ে 415 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার 90 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো শঙ্খ 10 উইকেটে রামনগর স্পোর্টিং ক্লাবকে, তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার 7 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 133 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ্য, এবছর মৌসুমী বায়ু নির্ধারিত তারিখের 2 দিন পরে রাজ্যে প্রবেশ করল। এদিকে আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, ককতমা পরিব বাণী দেববর্মা। কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা হাকত নিবিসিং ত্রিপুরা অনপুইলা আরি আমচায়া স্বরাষ্ট্র কক চংলাইনক নি সিসিটিভি মডেল জলখ্লাই জাগানো অবনী লগি বিএসএফ নি ব্যাপক ক্যামেরা তাই কেতাল কোকলাই হাঙ্কর নাইকর সংবাই করিং জাগানো লাই থানায় ফাঁস হালো আগরতলা ও বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ারিয়া ফাংহাবানগ সংসাজাক পান্দাওয়া ব অকক শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাস্তে নি হায়ুং আরি আমচায়া রাং পুইসাই আফার লাইমানি নক তাংমানি তাই থাই পাইফল খলাইমা শাখা মকল কাইনা বাগি দাগি খা ও তালনি থানায় সালবা ও আগরতলা ও বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ার তাংনক কতর সংসাজাক পান্দা ও অ দাগি মুং রেখা স্বরাষ্ট্রমন্ত্রী আরি আমচায় থানায় বিশিকবা ও থাইনি রেকর্ড আমজগনা নিব দাগি খা পান্দা ও শাখা আরি আমচায় ফেক রাখনাই মানি তাই ইয়াকতাল এয়াং ইয়াং খলাইমানো কেবেঙ্গি উরাম উরাম রুতুকনা নাঙ্গানো তাই ফেক জাকনাই মানে ফাল্লাই রক্ন কেবেঙ্গি করাগিয়াপ্রি রমনা নাঙ্গানো স্বরাষ্ট্রমন্ত্রী তাই বসাখা আরে নি হাঙ্কর রগ রাংনি থিতি খ্লাইনানি পজা হাস্তে রগ্নি আবনু রগি কালেক্টর তাই জিএসটি তাংফাং রগ্ন ফুরংনানি দাগি খা ফেক জাকনাই মানে তাই ইয়াক তাল কাসুথানি আরি আমসাইনি লুকু রগ্ন ফুরংনা বাগি শিবির সংসানা নাঙ্গানো তাই অ শিবির রগ আমচাইনি পুলিশ তাই বিএসএফ রগ্ন মানজাকনা নাঙ্গানো পান্দা ও স্বরাষ্ট্রমন্ত্রী খুরজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈফাংবাই হায়ুং আরি ও করাক নাইমথাং থিতি খ্লাইনানি তাই আরি আমসাইনি হামক্রাই তাই নাইমথাংনি বাগি কেন্দ্র তাই হাস্তেনি মথারকনি বিশিং থানচাকে সামুং তাংনানি কগ্রজাক কেন্দ্র হাক ফাং হাকতর ডিজিটাল সাখাম বেখরেপ কাইসাস নামতি সানা বাগি কগ্রজাক সাখাম তাই নুকুং হামক্রাই মন্ত্রী ইয়াকচু অনুপ্রিয়া পাটেল মিয়া আকাশবাণী নিয়ে আতঙ্কায় মালাই ফ্রু অকক শাখা বতাইব শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভারত চুকুচি রেজাক নিব গবাং বাইথাং শাক বাইথাংনি আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট এবার আভা সিনিমুং বলাই স্নাম খাতাই সারা রেজাক নিব গবাং ডিজিটাল মেডিকেল রেকর্ড ন ও আভা সিনিমুং বাই গরং রেজাক খা থংমন্ত্রী টিঙ্কু রাইমিয়া কয়লাসহর ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স নখলাও হায়ুং বাইসাইকেল সাল পালাইমুং তাই সানডেস অন সাইকেল রেলি ন চেঙ্গি রেখা শিকলা তাই থংনাইখংনি শাকথারমা বাইজুগালি যাক অ পান্দানো রেগে আর বুফাং বসা কাইজাখা পান্দাও হায়ুং বাইসাইকেল সাল পালাইজাক মানে গরং নই সংফাই ককনা রেখা বসকাং রংবিশি ও হাস্তেনি নৈচি চুকু হাফাংনি ডিগ্রি কলেজ রগ গ্রাজুয়েট বেরাম ভর্তি নি বাগে কয়মুংবলা ইয়াচাকনানি জরা তাই বসালনি ফলক জাখা কুচুক রং দাই নাইখুংনি দাগিফাং অনিমেশ দেববর্মা শাখা ও জুন তালনি শালচুকুনি হরনি দামচিনি জরা ভর্তি নি বাগে অনলাইন কয়মুংবলাই রমানি ইয়াচাক জাগানো হায়ুং তংখর সাল পালাইমানো রগৈ ত্রিপুরা হাস্তে শৈশিমুং তাই তাংসেপ নাইখুংনি চেতন বাই মিয়া আচু গৈরিক মুং বাতাইলাইমুং পান্দা গাইসা সংসার যা

0: শিক্ষা আগরতলানি সায়েন্স সিটি ও সংসাচাক ও বাতাইলাই মুঙ্গ কাই থামবে দেগ জুদা জুদা রং নগ্নি খরক ব্রীরাচি বা শ্রংনাইরক মানজাখা হুকুমু মথা সন্দ নির্নি শাকথারমা বাই নজরুল আসাইমা শালপালাইমানু রুগী মিয়া তাই তিনি নজরুল রুসাপমুংনি লয়খলাইমুং যুগালি জাগাই তঙ্গ আগরতলা প্রেস ক্লাব ও মেলন নাইকলি তঙ্গ মুঙ্গনাং রুচাপনাই রাঘব চট্টোপাধ্যায় তিনি সানজাও রবীন্দ্র শতবার্ষিকী ভবন হুকুমু মেল যুগালি জাগানু আর হাস্তিনী রুসাপনাই রগ্নকারী বো রুসাপ করং রাঘব চট্টোপাধ্যায় বো রুচাবানু ফাতার হা কত নি রায়দা চায়াতেই হা ফাইনাই রগ্ন কেবেঙ্গি ত্রিপুরা পুলিশ হাস্তে নিজত্ব হাংঘর স্পেশাল ট্রান্সফোর্স নিয়াকি যাইখে সামুং তাঙ্গি তঙ্গ কিসাসক দেরা যাক আম চাই রগ জরার গুই রুতুকনানি সামুং ব অঙ্গি তঙ্গ তাই রায়দা চায়াতেই হা ফাইনাই তাই বরগ্ন তুবনাই রগ্ন কেবেঙ্গি কেরং তাই আপ্রি রমজাগি তঙ্গ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বে নাইকল জাক ব্রী রগ্নি অরণি ক্রিকেট বাতাই মুঙ্গ মিয়া থংমুং কাইব্রী ইংখা নরসিংগড়নি টিআইটি থংখলাও সংযাজাক থংখলাও বিদ্যাসাগর কোচিং সেন্টার চুকুচি রান বা ইউনাইটেড ফ্রেন্ডস ন ম্যাচেনখা এমবি স্টেডিয়াম এগিয়ে চলো সংঘ উইকেট কাইচিবে রামনগর স্পোর্টিং ক্লাব ন ম্যাচেনখা তালতলা থংখলাও আগরতলা কোচিং সেন্টার উইকেট কাইসনি বাই প্রগতি প্লে সেন্টার ন ম্যাচেনখা তাই নরসিংগর পিটিএ থংখলাও মোচা ক্লাব সারা থামচিথাম রান বাই মডার্ন ক্রিকেট একাডেমি ন ম্যাচেনখা হাস্তে অমিয়া ওয়াতিমল হাবখা আগরতলা নিনবার তৈবার কেন্দ্র নিব খাকি অকম রোজাখা সালগ্রা সালথাং ফাসিং নি ওয়াতিমল নিনবার তিনি নাগাল্যান্ড মণিপুর তাই মিজোরাম নি ব্যাবাক তাই আসাম অরুণাচল প্রদেশ তাই ত্রিপুরা নি কিচাসক বখাগ অ ওয়াতিমল হাবখা ঘুরচাইমানো তাকলাই ওয়াতিমল ফাইমা চংজাক সালনি সালনি উলো হাস্তেও হাবখা ইয়াং নবার তৈবার নাইখুং নিব খাকি সাজাখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তে নি সিপাহী জলা হাংখর সালগ্রা হাংখর তাই খোয়াই হাংখর আমসায় ফেরাং কগি ওয়াতি ফাইমানো তিনি সালনি সাকানি তুংমারি থামচি বা ডিগ্রি তাই খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙানো তিনি ফুংনি খামানি তুংমারি তংমানি নৈচি থাম দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম্বা তামৈ সতি থামচি বা জরা ওয়াতি ওয়াখা বুক চা দশমিক ডক মিলিমিটার কক্তমা তাবুকনি বাগৈ অরণ পাইখা উল্নি কক্তমা আওয়াইঙ্গানে তিনি হরদামসনি সতি ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আজকের অভিজ্ঞাপনের আসরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি চন্দ্রিমা।
0: আর আজকের দিনটি ভারতীয় বেতার জগতের ইতিহাসে কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ আজ 8ই জুন আমরা উদযাপন করছি আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি।
1: ঠিকই বলেছ অপরাজিতা, 90 বছর। একটি প্রতিষ্ঠান, একটি কণ্ঠস্বর, একটি বিশ্বাসের নাম, এমন একটি মাধ্যম যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সুখ দুঃখ, আশা নিরাশা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সংবাদকে পৌঁছে দিয়েছে দেশের প্রতিটি প্রান্তে।
0: বন্ধুরা, আকাশবাণীর ইতিহাসের দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাই ভারতীয় বেতার সম্প্রচারের সূচনা হয় 1927 সালে। সেই সময়ে বোম্বে এবং কলকাতা কেন্দ্র থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। পরবর্তীতে 1936 সালের 8ই জুন, অর্থাৎ আজকেরই দিনে, ভারত সরকারের অধীন অল ইন্ডিয়া রেডিও বা AIR এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে কারণেই প্রতি বছর 8ই জুন দিনটিকে বিশেষভাবে আমরা স্মরণ করে থাকি।
1: আর আকাশবাণী নামটিরও রয়েছে এক সুন্দর ইতিহাস। 1957 সালে অল ইন্ডিয়া রেডিওর ভারতীয় নাম হিসেবে আকাশবাণী নামটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এই নামটির অর্থ আকাশ থেকে।

0: ভেসে আসা বাণী, নামটির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বেতারের সেই জাদুকরী শক্তি, যা অদৃশ্য তরঙ্গে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। নামটি রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
1: স্বাধীনতা আন্দোলনের সময় হোক, যুদ্ধকালীন পরিস্থিতি হোক, কিংবা প্রাকৃতিক দুর্যোগ, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আকাশবাণী দেশের মানুষের পাশে থেকেছে। সংবাদ পরিবেশন, কৃষি বিষয়ক অনুষ্ঠান, শিক্ষামূলক আলোচনা, সাহিত্য চর্চা, লোকসংস্কৃতির সংরক্ষণ, সব ক্ষেত্রেই আকাশবাণীর অবদান অনস্বীকার্য।
0: বিশেষ করে গ্রাম বাংলার মানুষদের কাছে আকাশবাণী ছিল জ্ঞানের জানালা। এক সময় যেখানে টেলিভিশন কিংবা ইন্টারনেটের সহজলভ্যতা ছিল না, সেখানে একটি ছোট্ট রেডিও সেটই হয়ে উঠেছিল বিনোদন ও তথ্যের সবচেয়ে বড় মাধ্যম।
1: আর বন্ধুরা, এই গৌরবময় 90 বছর পূর্তিকে সামনে রেখে শুধু আকাশবাণী আগরতলাই নয়, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন আকাশবাণী কেন্দ্র নানান কর্মসূচির আয়োজন করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই চলেছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এবং বেতারের ইতিহাস নিয়ে নানান তথ্য আদান প্রদান।
0: আজকে তিনি দাঁড়িয়ে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, মোবাইল ফোন, পডকাস্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম সবকিছুই আমাদের হাতের মুঠোয়। কিন্তু এত পরিবর্তনের মাঝেও আকাশবাণী তার নিজস্ব গুরুত্ব এবং বিশ্বাসযোগ্যতা ধরে রেখেছে। আজও দেশের কোটি কোটি মানুষ সংবাদ ও তথ্যের জন্য আকাশবাণীর ওপর আস্থা রাখেন।
1: আসলে আকাশবাণী শুধুমাত্র একটি সম্প্রচারের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের আবেগের অংশ। কত মানুষের শৈশব স্মৃতি, কত গান, কত গল্প জড়িয়ে রয়েছে এই নামটির সঙ্গে, তাই না দিদি?
0: একদম অপরাজিতা, 90 বছরের এই যাত্রা আমাদের শুধু অতীতের গৌরবের কথাই মনে করিয়ে দেয় না, ভবিষ্যতের পথ চলারও প্রেরণা যোগায়। নতুন প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আকাশবাণী আরও আধুনিক, আরও সমৃদ্ধ হয়ে আগামী দিনে শ্রোতাদের কাছে পৌঁছে যাবে, এটাই আমাদের বিশ্বাস।
1: তাহলে আসুন, আকাশবাণীর 90 বছর পূর্তির এই শুভক্ষণে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সংস্কৃতি, শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং জাতীয় সংহতির বার্তা আমরা বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে সবাই মিলে একসঙ্গে কাজ করব।
0: ঠিক তাই, গৌরবের 90 বছর পেরিয়ে আকাশবাণী এগিয়ে চলুক শতবর্ষের পথে। আকাশবাণীর কণ্ঠস্বর আরও বহু বছর ধরে মানুষের হৃদয়ে অনুপ্রাণিত হোক, অনুরণিত হোক, এই শুভকামনাই রইল।
2: জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন, চলুন ইতিহাসের পাতায় একটু নজর দেই। কি বলছে ইতিহাস, কি রয়েছে আজকের দিনের বিশেষ ঘটনা বলি। 1948 সালে আজকের এই দিনে ভারত ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল প্রথমবারের মতো শুরু হয়। তাছাড়া আজকের এই দিনে 1949 সালে থাইল্যান্ড দেশটির নাম প্রথমে ছিল শ্যাম, তা বদলে থাইল্যান্ড রাখা হয়। তাছাড়া 1915 সালের 8ই জুন আজকের এই দিনে লোকমান্য তিলক রচিত গীতা রহস্য প্রকাশিত হয়।
0: আমি আর একটু পেছন দিকে নিয়ে যাব আপনাদেরকে। 1700 ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে আজকের দিনে। 1830 জার্মান আবিষ্কারক

কম্পোজ দিয়াশলাই আবিষ্কার করেন আজকের দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে আমরা যাব লিখছি তোমায় পর্বে, যে পর্বটি আমাদের এবং আপনাদের সকলেরই খুব প্রিয় পর্ব। এই পর্বের প্রথম চিঠিটি আপনাদেরকে এবারে পড়ে শোনাচ্ছি।

0: প্রথম চিঠিটির বিষয় সবুজ হুক ধরার প্রাণ। প্রিয় বিজ্ঞাপন, পৃথিবীর আদি মন্ত্র ধ্বনিত হয়েছিল সবুজে ঘেরা পৃথিবীর প্রাকৃতিক পটভূমিতে। ধরিত্রীর বুকে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে। ধরিত্রীতে মানুষের আবির্ভাব লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়। আমাদের ভারতীয় সভ্যতা আরণ্যক পরিবেশের মধ্যেই বিকাশ লাভ করেছিল। সবুজ বৃক্ষকে আশ্রয় করেই মানুষের জীবনচক্র আজও আবর্তিত হচ্ছে। এ পৃথিবীর বক্ষ জুড়ে প্রকৃতি তার সৌন্দর্য বিছিয়ে রেখেছে, আর সুবিস্তীর্ণ অরণ্যভূমি তার পরিষেবা দিয়ে এই পৃথিবীকে পরিবেশসহ বাঁচিয়ে রেখেছে। অরণ্য আছে বলেই পৃথিবী আজও সবুজ রয়েছে। অরণ্য আছে বলেই আকাশে মেঘ নামে, বৃষ্টি নামে। অরণ্য আছে বলেই পৃথিবীতে সভ্যতার বিকাশ হয়েছে। সবুজ প্রকৃতি আমাদের বাঁচার স্বপ্ন দেখায়। সবুজ প্রকৃতির উদ্ভাস আমাদের জীবনকে সজীব সবুজ করে তোলে। প্রিয় বিজ্ঞাপন, এখন নগর কেন্দ্রিক সভ্যতার বেড়া জালে বন্দি সবুজে ঘেরা আরণ্যক পরিবেশ, সবুজ রঙে ভরা শ্যামল প্রকৃতি, এখন তার ছেঁড়া নীলাম্বরী আঁচলে মুখ লুকিয়েছে। বোবা হয়ে গেছে শ্যামলিমার সুর, শোনা যায়নি তাই অরণ্য দুহিতার নূপুর। সবুজ কি দূরে সরিয়ে মরুভূমি বিস্তার করে চলেছে তার নগর থাবা। জীবনের সার্থকতা পরিবেশ নির্ভর, নির্মল অঙ্গনে সব কিছু মনোহর। কিন্তু যে প্রকৃতি প্রাণের ধারক বাহক, যে প্রকৃতির কোলে আমরা সবুজায়নের দীক্ষা পেয়েছি, জেনেছি সবুজ বৃক্ষ লতা পৃথিবীর আদি সন্তান, আজ যন্ত্র সভ্যতার দূষণে আর দাবানলের আগুনের মতো বিজ্ঞানের দীক্ষা নিয়ে সে সমস্ত ভুলতে বসেছি আমরা। শ্যামলিমার অপমৃত্যুতে স্পর্শহীন পাষাণপুরীর মতো জীবনের রামধনু রং ধূসর হয়ে যাচ্ছে। প্রাণের বিপন্ন অস্তিত্ব আজ সবুজের আশায়। মৌনী মাটির মর্মর গান কবে উঠিবে ধনিয়া মর্মর তব রবে, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মহান প্রাণ। এই শুভবোধের আশায় ফুলকুমার বেরা, কোজাগরি বারচণ্ডী ভেটি, আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর।
1: লিখছি তোমায় পর্বে, শুনছি একের পর এক আপনাদের অনুভবের কথা। এবারে যে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন চিরশ্রী পাল বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, সবুজ সাথী অভিজ্ঞাপন, এবারের বিষয় দিয়েছ সবুজ হোক ধরার প্রাণ। বিষয়টি তো খুবই সুন্দর নির্বাচন করেছ অভিজ্ঞাপন। আমাদের সকলেরই ইচ্ছা পৃথিবী সবুজে সবুজ হয়ে উঠুক, কিন্তু যে ইচ্ছে সফল করার জন্য যা করণীয় সেটা কিন্তু মানুষ মোটেই করছে না। গাছ লাগানো তো দূরের কথা, অরণ্যের পর অরণ্যের ধ্বংস করে

মানুষ আকাশচুম্বী ইমারত গড়ছে, ফলে বিশুদ্ধ হাওয়া সেভাবে বইতে পারছে না, বাড়ছে দূষণ। দূষণের ফলে মানুষের সুস্থভাবে বাঁচতে অসুবিধে হচ্ছে। আজকাল গ্রামে গঞ্জে ও সবুজের অভাব দেখা দিতে আরম্ভ করেছে। শহরের কথা নতুন করে আর কি বা বলবো। এভাবে চলতে থাকলে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ফাঁকা জায়গা তো আর চোখেই পড়ে না, যেখানে সেখানে শুধু আকাশচুম্বী ফ্ল্যাটের ছড়াছড়ি। এখনো যদি আমরা সচেতন হয়ে অরণ্য ধ্বংস না করে সবাই একজোট হয়ে নানা রকম গাছ লাগাই, তাহলে পৃথিবী আবার সবুজে সবুজ হয়ে উঠবে। অপরূপ এই পৃথিবীর সৌন্দর্য, যেন এক কোনো এক অদৃশ্য চিত্রকর নিপুণ হাতে তার তুলির টান দিয়ে চলেছেন। এই সুন্দর পৃথিবী যদি সবুজ গাছপালাতে ভরে ওঠে, তাহলে পৃথিবীর রূপ আরও আরও অনেক বেশি মনোরম হয়ে উঠবে। তার সাথে শুনব আমরা পাখিদের মিষ্টি কলতান, আর গাছপালা থাকলেই বৃষ্টির সম্ভাবনা, পৃথিবী হয়ে উঠবে সজল সরস। সবার শেষে বলি, সবুজ গাছপালা, ফল ফুল, প্রাণ চুরনো বাতাস, পাখিদের কূজন সব মিলিয়ে আমাদের সুস্থভাবে এবং সুখে শান্তিতে পৃথিবীতে দিন যাপন করতে পারব। শুভেচ্ছা আনতে চিরশ্রী পাল, বিষ্ণুপুর, বাঁকুড়া।

আরো এক বন্ধুর, আরো এক বন্ধুর চিঠি এবারে পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন অখিল বন্ধু মহাপাত্র। তিনি লিখছেন, প্রিয় ভিক্ষাপন, কয়েকদিন আগে আমি এক কিংবদন্তি অভিযাত্রীকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। বুঝেছিল তার মুখমণ্ডলের একটি ছোট্ট ছবি, নাম এবং গ্রামের নাম। নাম দুলাল শেখ, গ্রাম মুর্শিদাবাদের আতাই। তাঁর আসল বাড়ি ছিল বীরভূমের কয়থায়। দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে প্রতিবেশী এক মহিলার পিছু নিয়ে 13-14 বছরের কিশোর দুলাল পৌঁছে যান কলকাতায়। মৌলালির কাছে দুলাল শেখের এক মামা কালু শেখের পান সিগারেটের দোকান ছিল। কালু শেখের অনুরোধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সব্যসাচী দুলাল শেখকে তার বাড়ি নিয়ে গিয়ে অসুস্থ কবির সেবক নিযুক্ত করেন। সালটা ছিল 1968। দেখতে দেখতে আসে 1972। সেই বছর 24 মে বাংলাদেশ সরকার পাকাপাকিভাবে বিদ্রোহী কবিকে তাদের দেশে নিয়ে যান। কবির সঙ্গে তার সেবক দুলাল শেখও বিশেষ বিমানে চড়ে বাংলাদেশ পাড়ি দেন। 1942-এর 10ই জুলাই, সেই থেকে আমাদের বিদ্রোহী কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। হারান বাকশক্তি, স্বাভাবিক স্মৃতি। দেশ ও বিদেশের তাবড় তাবড় চিকিৎসকরাও হার মানেন। অসুস্থ কবিকে স্নান করানো, খাবার এবং ওষুধ খাইয়ে দেওয়া, শোয়ার বন্দোবস্ত করার কাজ ছিল দুলাল শেখের। নিজের মায়ের অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতায় 1974-এ দুলাল শেখ গ্রামে ফিরে আসেন। মুর্শিদাবাদের আতাই গ্রামের ফরিদা বিবিকে বিয়ে করেন। সংসার চালাতে ট্রেনে হকারির কাজও করেন। দুলাল শেখ আবার ঢাকায় কবি ভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মাঝেই 1976-এর 29 আগস্ট

ভারতের বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রয়াত হন। ট্রেনে হকারি করা দুলাল শেখ কান্নায় ভেঙে পড়েন। আজও বিদ্রোহী কবির কথা শুনলে তিনি হাউ হাউ করে কাঁদেন। নজরুলকে সচক্ষে দেখিনি, তাই তার সেবককে দেখতে পেরিয়ে পড়েছিলাম। গত 18 মে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার এক প্রান্ত থেকে অজানা পথে পাড়ি দিয়ে অবশেষে তাঁকে খুঁজে পেলাম 19 মে সকালে। তাঁর মুখ থেকেই শুনলাম কবিকে সেবা করার কাহিনী। কাজী নজরুল ইসলামের 128তম জন্মজয়ন্তীর আগে কিংবদন্তি এই অভিযাত্রীর জন্য আমার অভিযান সফল হয়েছে। নিরক্ষর দুলাল শেখ আজও খুঁজে বেড়ান তার প্রাণের কবিকে। 70 ঊর্ধ্ব দুলাল শেখ এখনও মাঝে মাঝে বেপাত্তা হয়ে যান নজরুল ইসলামকে খুঁজতে বেরিয়ে। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা লিখছি তোমায় পর্বের একেবারে শেষ চিঠিখানির দিকে চলে এলাম। আজকের মতো সর্বশেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহিষ হুগলি থেকে। বন্ধু লিখছেন, সাথী অভিযাত্রী মন উনি অনেকেরই থাকে, উনি সন্ধিষ্ঠ আমরা অনেকেই, কিন্তু সবাই তো বিপুল সুদূরের বাঁশির ডাকে সাড়া দিতে পারেন না, থাকে সবারই পিছুটান স্বজনের আর সংসারের। শ্রীচৈতন্য যেদিন শচী মাতা এবং বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস জীবনের অভিযানে বেরিয়ে পড়েন, তখন তার ভাবনায় ছিল জগতের মাঝে প্রেমের বাণী ছড়িয়ে দেওয়া। নিজের মৃত্যুর কারণ রহস্যাবৃত, কিন্তু তার প্রেমের প্রচারে প্রসারিত বঙ্গজীবন আজ বিশ্বভাবনার কেন্দ্রস্থল। অভিযাত্রী স্বামী বিবেকানন্দ শিকাগো শহরের ধর্মসভার ভাষণ আজও আমাদের মনে লাঘান জন্ম দেয়, বিশ্বমঞ্চে গড়া বাঙালির এক ঐতিহাসিক মুহূর্ত। এডমন্ড হিলারির সাথে তেনজিং নর্গে 1953 সালের 29 মে অভিযাত্রী হিসেবে প্রথম ভারতীয় হিসেবে এভারেস্টের শীর্ষে আহরণও একটা স্বীকৃতি, যা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। মানুষের প্রবল দূরের প্রতি আকর্ষণ নিয়ে কবি নজরুলের একটি কবিতার কটি ছত্রে আছে, থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ দূরান্তরের ঘূর্ণি বাঁকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। অভিযাত্রী মানুষ আজ পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে চাঁদ শুক্র গ্রহ আর মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে, অজানাকে জানার নেশা তার নিরন্তর। বিনীত সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি।

তো এখানেই সমাপ্তি। আপনাদের অনুভবের কথা শোনার জন্য কিন্তু আমরা অপেক্ষমান থাকি, তাই লিখতে ভুলবেন না। এরপরে শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন, আপনাদের বলছিলাম ইতিহাসের পাতার কিছু গুরুত্বপূর্ণ দিনের কথা। আজকে কিন্তু বিশ্ব ব্রেইন টিউমার দিবস, তাই এই দিনটিকে কেন্দ্র করে সুস্থ থাকার টিপসে রইল ছোট্ট করে একটা টিপস। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য ব্রেইন টিউমার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, রোগীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলা এবং দ্রুত রোগ নির্ণয় তুলে ধরা। তবে ব্রেইন টিউমার

0: লক্ষণের কথা আপনাদের বলে রাখছি। দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, দৃষ্টিশক্তির পরিবর্তন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, শরীরের কোনো অংশে দুর্বলতা বা অবশ ভাব, কথা বলতে অসুবিধা হওয়া কিংবা আচরণগত পরিবর্তন, এই ধরনের উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ থাকার জন্য কিছু সাধারণ অভ্যেস আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে আর মনে রাখতে হবে। সুস্থ মস্তিষ্কই সুস্থ জীবনের ভিত্তি, সকলের সুস্থতা এবং সুন্দর জীবনের অবশ্যই সাঙ্গ করে বাঁচতে হবে। তো জানিয়ে দিলাম সুস্থ থাকার ছোট্ট একটি টিপস।
1: এবারে ঘড়ির কাঁটা বলছে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। একটি কাজের খবর আপনাদেরকে জানিয়ে দিই, ভারতীয় রেল মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া শুরু হয়েছে। শূন্যপদ 1127টি। শিক্ষাগত যোগ্যতা ITI ডিপ্লোমা, যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, বয়স 18 থেকে 30 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 14 জুন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। কল লেটার ডাউনলোড করে নিতে হবে ইন্টারভিউর 1 সপ্তাহের আগে, আর নিজের দরখাস্তের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড জন্ম তারিখ ব্যবহারের পদ্ধতিতে নিজের অ্যাকাউন্টে ঢুকে দরখাস্ত করবেন। কেবলমাত্র অনলাইনেই ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে লগ ইন করে 14 জুনের মধ্যে। রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া ব্যাংকিং ফিস, কম্পিউটারে দরখাস্ত পাঠানোর খরচ প্রার্থীকেই বহন করতে হবে। শুনলেন কাজের খবরটি
0: শ্রোতা বন্ধু। এইবারে জানিয়ে দিচ্ছি ছোট্ট করে একটা তথ্য। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নং ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত্র 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে BNS 2023-এর 223 নং ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা 22 মে 2026 থেকে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। শুনলেন এটি তথ্য।
1: গরমে যখন হাঁসফাঁস করছে সকলে, তখন একটুখানি বৃষ্টি কিন্তু অনেকটা স্বস্তি দেয়, আর যদি বৃষ্টির বার্তা হয় তাহলে তো আরও অনেক অনেক আনন্দ। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে, আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গতকালই ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। তবে উল্লেখ্য, এবছর মৌসুমি বায়ু নির্ধারিত তারিখের 2 দিন পরে রাজ্যে প্রবেশ করল। সেই সঙ্গে জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 57%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.8 মিলিমিটার। সতর্কতা হিসাবে বলা হয়েছে, ত্রিপুরার প্রায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, এবং সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে যুববন্ধুদের অনুষ্ঠান যুববাণী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জে যুববাণীর বিশেষ পর্ব। আমি রয়েছি আপনাদের সঙ্গে আর যে মৃন্ময়ী। আচ্ছা, কথা দিয়ে যা বোঝানো যায় না, একটা ছোট্ট সুরের টান কিন্তু নিমিষেই সেটা বুঝিয়ে দিতে পারে। আমরা প্রতিদিন কত কথা বলি, কত মানুষের সাথে দেখা হয়, কিন্তু মনের গভীরে জমে থাকা সেই সব না বলা গল্পগুলো সুর ছাড়া যেন একদমই অসম্পূর্ণ। আর আজ আমাদের এই আড্ডায় সেই গল্পগুলোকে সুরে সুরে রাঙিয়ে তুলতে, আমার আপনার প্রত্যেকের মন ছুঁয়ে যেতে স্টুডিওতে সরাসরি হাজির আছেন এমন একজন মানুষ যার কণ্ঠ আমাদের হাসায়, কাঁদায় আর ভীষণভাবে বাঁচতে শেখায়, আমাদের সবার প্রিয় শিল্পী পিয়ালি গোস্বামী। স্বাগত আপনাকে আকাশবাণী আগরতলায়। আচ্ছা, এই সুরের সফর তো আর একা একা হয় না। সুরের পেছনে যে মানুষগুলো তাঁদের আঙুলের জাদুতে আস্ত একটা আবেগ তৈরি করতে পারেন, আমাদের সাথে আছেন এমনই কিছু অসাধারণ মিউজিশিয়ান অলোকেশ চক্রবর্তী এবং পিনাকাচার্য। স্বাগত আপনাদেরও। খুব সাধারণ কিছু কথা, গল্প আর এক বুক অসাধারণ গান নিয়ে সেজে উঠছে আমাদের আজকের এই গানের সফর। কোথাও যাবেন না, শুধু চোখ বন্ধ করে জাস্ট সুরের সাগরে ডুবে যান। তো পিয়ালিদি, কেমন আছো বলো?
2: খুব ভালো আছি।
1: যেহেতু গানের সফর, আমি আগেই বললাম আমার শ্রোতা বন্ধুদের যে ডুবে যেতে হবে, তাহলে চলো ডুব দিই। প্রথম কোন গানটা শোনাবে?
2: কবিগুরুর পূজা পর্যায়ের একখানা গান, আমি মারির সাগর পাড়ি দেব।
1: বাহ, অসাধারণ একটি গান। তাহলে শোনা যাক প্রথম গানটি।

0: বাহ, অসাধারণ! রবি ঠাকুরের পূজা পর্যায়ের এই গানটি। যেহেতু বললামই আগে, গানের সফরে আমরা ডুব দিতে চলেছি, আর এই সফরের শুরুটা যেন রবি ঠাকুরের এই পূজা পর্যায়ের গানটি একেবারে অভিযাত্রার কে আরও বেশি সুন্দর আনন্দময় করে তুলেছে। এবং গানের সাথে সাথে আমরা আড্ডাও দেব, পিয়ালিদিকে কাছে পেয়েছি, একটু তো গল্প করতে হয়। এই গানের জগতে কি করে আসা?
1: ছোটবেলা থেকে গান শিখতাম আমি।
0: কত বছর বয়স থেকে?
1: ক্লাস ফোর থেকে আমি গান শেখা শুরু
0: করেছি। অনেক ছোটবেলা।
1: হ্যাঁ, তারপর গান নিয়ে এগোবো তেমন কোনো চিন্তা ছিল না, কিন্তু ভালো লাগতো, গান করতাম। যত বড় হচ্ছি তত আস্তে আস্তে যেন মানে আমার মধ্যে মানে গানের প্রতি ভালোবাসাটা আরও বাড়তে থাকে। তখন আমি বুঝতে পারি যে গানই একমাত্র এমন জিনিস যেটা আমাকে পরে আমার মন ভালো করতে পারবে, আমার সুখে দুঃখে আমার সঙ্গী হয়ে থাকতে পারবে। তাই ওই জন্যে আমি তারপর গান নিয়ে পড়াশোনা করি, গ্রাজুয়েশন করি, মাস্টার্স করি, এখনও গান নিয়েই আছি আর ভবিষ্যতেও গান নিয়েই থাকবো।
0: মানে গানকে একেবারে পুরোপুরি ভালোবাসে ফেলা।
1: একদম একদম।
0: তো ভবিষ্যতের কি পরিকল্পনা নিয়ে মানে রয়েছে গান নিয়ে?
1: ভবিষ্যতে তো আমি, প্রথম কথা হচ্ছে আমি নিজে গাইব, সবাইকে যেন আমার গান আর আমার গান দিয়ে যেন একটা মেসেজ বা বার্তা সবার কাছে আমি পৌঁছতে পারি যে গানটা কেন দরকার, কেন প্রত্যেকটা মানুষের জন্য গান দরকার। আমি সেই বার্তাটা একদম ছোট বয়স থেকে তো মানুষের শেখাটা শুরু হয়, তাই বাচ্চাদেরকে সেই ভাবনাটা মানে ওদের মধ্যে চালিত করতে চাই যে গানটা কেন দরকার শেখা,
0: মানে গানের ভালোবাসাটা পরবর্তী প্রজন্মের কাছে
1: দিয়ে যাওয়া,
0: পৌঁছে দেওয়া। বাহ, অসাধারণ! তো এখন কি গান শুনবো?
1: এখন কবিগুরুর প্রেম পর্যায়ের একখানা গান।
0: বাহ, কোন গানটা?
1: সেই ভালো, সেই ভালো।
0: বাহ, অসাধারণ!

0: সত্যিই তো, সেই ভালো সেই ভালো। কত সুন্দর এই গানের কথাগুলোর মধ্য দিয়ে প্রেমের এক আকুল অভিব্যক্তি প্রকাশ পায়। এবং রবি ঠাকুরের সৃষ্টি এবং পিয়ালিদির কণ্ঠে আমাদের এই গানের সফরের যাত্রাটা যেন আরও বেশি সুরেলা এবং মধুর হয়ে উঠছে। তো গানের সাথে সাথে আবার যদি কথায় ফিরি, পিয়ালিদি, তুমি বললে যে তুমি গানকে ভালোবেসে গায়িকা হতে চাইলে। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা যখন শুনি যে কি হতে চায় আজকের প্রজন্ম, অনেকেই বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি গায়িকা হতে চাইলে, পরিবারকে পাশে পেয়েছিলে?
1: একদম, আমার মা বাবা আমার সবসময় আমার পাশে ছিল। আমি যাই সিদ্ধান্ত নিয়েছি, মা বাবা আমার সঙ্গে ছিল। আর এমনকি মার জন্যই আমার গান নিয়ে, গান শেখা বা এত দূর মানে এগোনো। আর বাবা তো সবসময় পাশে ছিল, তো বাড়ির ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়নি। আর আমি মা বাবা ছাড়া আর কারোর কথা বেশি আমি, হ্যাঁ, তো আমার গান নিয়ে যদি কোনো কেউ কোনোদিন কিছু বলে তো আমি বেশ ব্যাপারে বেশি একটা পাত্তা দিইনি আর কি।
0: তো মানে তারপরেও কখনো শুনতে হয়েছে যে গান শিখে কি হবে?
1: হ্যাঁ, অনেক শুনতে হয়েছে। তবে আমি মনে করি যে যে বুঝতে চায়, অনেকে আছে যে সে বোঝে না, হয়তো সে বুঝতে চায়, তো আমি 100 বার তাকে বোঝাবো যে কেন এটা দরকার। কিন্তু যে বুঝতে চায় না তাকে বোঝানোর দায় আমার নেই।
0: বাহ, এই ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু শিল্পীদের এগোতে হয়।
1: একদমই।
0: তো অনেক ছোট বয়স থেকেই তো গান গাওয়া, যখন প্রথম প্রথম স্টেজে উঠতে হাত দুটো হয়তো হারমোনিয়ামের প্রত্যেকটা কর্ড অব্দি পৌঁছাতো না, সেই মুহূর্তগুলো যদি আজকের দিনে ফিরে তাকাও তাহলে মানে সেই অনুভূতিটা কি?
1: হ্যাঁ, আমার মনে আছে এখনো, যখন আমার আমার গানের শিক্ষিকা যখন আমাকে গান শেখাতেন, হারমোনিয়াম ধরা নিয়ে আমি অনেক বকুনি খেয়েছি, মারও খেয়েছি, আঙুলের মধ্যে মারতো, কারণ আমার মানে প্রচণ্ড আসতো না হাতে। তারপর অনেক কষ্ট হতো হারমোনিয়াম বাজাতে বা গান শিখতে।

0: তখন তো আর ভাবিনি যে গান নিয়ে এগোবো এত দূর। তো সেই আর কি, ভালোবেসে মানে গানকে সবসময় গানের পাশে থেকেছি। আর মা সরস্বতী মারও আশীর্বাদ ছিল হয়তো যে উনি না চাইলে এতটুকু তো আসতে পারতাম না।
1: তুমি গানকে ভালোবেসে এতটা দূর এগোচ্ছ এবং ভবিষ্যতে আরও এগোবে আমরা সেই আশা রাখছি। তো যারা অভিভাবকরা রয়েছে আজকের যুগে দাঁড়িয়ে, তাদেরকে তুমি কি মেসেজ দেবে? কারণ এই যে গায়িকা হওয়া বা আর্টিস্ট হওয়া, শিল্পী হওয়া, অনেকে সেটা মেনে নিতে পারে না যে আমার সন্তান মানে শিল্পী হবে, এই বিষয়টাই তো মানতে পারে না, কারণ এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটিরও একটা বিষয় থাকে। তো তুমি কি মেসেজ দেবে অভিভাবকদের?
0: দেখো, গান শুনতে সবাই ভালোবাসে, কিন্তু যখন সেটা নিজের পরিবারে, যখন কেউ কোনো শিশু যখন চায় গান মানে গান নিয়ে এগোতে, তখন অনেক পরিবারে হয়তো তাকে সাপোর্ট করা হয় না। কিন্তু আমি একটা কথাই বলবো যে ভালো মানুষ হতে গেলে গানটা শিখতে হবে, শিল্পর সাথে জড়িত থাকতে হবে। না হলে আজ মানে দিন দিন আমরা দেখছি যে এআই জেনারেশন সব, মানে হয়তো একটা সময় বাচ্চারা হয়তো তার মধ্যে টেকনিক্যাল কাজগুলো করার জন্য তার মধ্যে সেই জ্ঞান থাকবে, কিন্তু কিভাবে সমাজে থাকতে হয়, কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে
1: মানুষ হয়ে,
0: হ্যাঁ সেটাই, নিজেকে ভালো রাখতে হয় সেটা মানে যেন না ভুলে যায়, সেটা মা বাবার এখন থেকে খেয়াল রাখা উচিত, যেন মেশিন না তৈরি করে মানুষ তৈরি করে।
1: বাহ, অসাধারণ। যে ভালো মানুষ হতে হলে শিল্পের সঙ্গে জড়িত থাকতে হবে। আচ্ছা, এখন কি গান শুনবো বলো?
0: এখন একখানা ফোক।
1: বাহ, তাহলে তো জমেই যাবে, লালন ফকিরের ফোক মানে তো জমেই যাবে।

0: বাবা, আজকের দিনে দাঁড়িয়েও বড্ড প্রাসঙ্গিক এই গানটি। আসলে গানের ভাষাই মূল ভাষা, যেমন ভক্তির প্রকাশ পায় সঙ্গীতে, ঠিক তেমনি প্রেমের, বিরহের এবং তার সাথেই মানুষের মনে বার্তা পৌঁছানোর দায়বদ্ধতাও কিন্তু থাকে সঙ্গীতের। এবং পিয়ালিদি যেটা বলল, যে পিয়ালিদি চাইছে মানুষের কাছে গানের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার, আমি আশা রাখি পিয়ালিদি তুমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাও। আজকের গানের সফর দুর্দান্ত ছিল, কিন্তু সময় যখন অন্তরায়, শেষ তো করতেই হবে এই সফর, যদিও মন চাইছে না। তুমি অনেক ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
1: ধন্যবাদ সবাইকে।
0: এবং যন্ত্রাংশে যারা ছিলেন, পিনাক আচার্য দাদা এবং অলোকেশ চক্রবর্তী দাদা, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো সুরেলা সফর শেষ করছে এখানেই।

সমুদ্রের আওয়াজ। সমুদ্রের আওয়াজ আমার কাছে অনেক প্রিয়। কেন জানেন তো? কারণ যে প্রশান্তি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পাওয়া যায়, সে প্রশান্তি হয়তো কোথাও পাওয়া যায় না। আজ ওয়ার্ল্ড ওশানস ডে। আপনারা ভাবছেন আজকের অনুষ্ঠানটা শুরু থেকেই মৃন্ময়ী কেন শুরু করল। আজ যেভাবে মৃন্ময়ী আর যে মৃন্ময়ী অনুষ্ঠানটা সাজিয়েছে, আমার মনে হলো যে আজকের সকালটা মৃন্ময়ীকে দিয়ে শুরু হোক। কি অসাধারণ একটা পর্ব আমরা সবাই উপভোগ করলাম। অনেক ধন্যবাদ শিল্পীকে। এবং আমি আর যে সপ্তদ্বীপ 101.6 মেগাহার্জে যুববাণী নিয়ে এসেছি, আজ ওয়ার্ল্ড ওশানস ডে। আমরা সবাই জানি আমাদের পৃথিবীর 70% জল, মহাসাগর। শুধু মহাসাগর নয়, নদী আছে, নালা আছে, অনেক কিছুই রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমাদের সমুদ্র নানা সমস্যার মুখোমুখি। প্রতিদিন বিপুল পরিমাণে প্লাস্টিক, বর্জ্য নদী ও সমুদ্রের জলে মিশছে। অসংখ্য সমুদ্র প্রাণী এই দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, প্রবল প্রাচীর নষ্ট হচ্ছে এবং সামুদ্রিক জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। ভাবুন তো, আমরা যখন অসাবধানভাবে একটি প্লাস্টিক ব্যাগ, বোতল বা প্লাস্টিকের কোনো জিনিস ফেলে দিই, সেটি হয়তো কোনো নদীর ধারে বা কোনো রাস্তার ধারে বা কোনো নদী হয়ে একদিন সমুদ্রে পৌঁছে যায়, আর সেই ছোট্ট অসচেতন

0: তাই দুঃখিত, কোনো কচ্ছপ, ডলফিন বা সামুদ্রিক পাখির জীবনের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তবে আশার কথা হলো, পরিবর্তন শুরু হতে পারে আমাদের ছোট্ট ছোট্ট কাজ থেকে। আমরা যদি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি, জলাশয় পরিষ্কার রাখি এবং পরিবেশ বান্ধব অভ্যাস করে তুলি, তাহলে সমুদ্র রক্ষার বড় অবদান আমরা কিন্তু রাখতে পারি। আজ ওয়ার্ল্ড ওশেন্স ডে, আসুন একটি প্রতিজ্ঞা করি, আমরা প্রকৃতিকে সম্মান করব, জলকে মূল্য দেব এবং সমুদ্রের প্রতি আমাদের দায়িত্ব পালন করব। কারণ সমুদ্র শুধু জলরাশি নয়, এটি পৃথিবীর হৃদস্পন্দন, জীবনের উৎস, এবং আগামী প্রজন্ম যেন আমাদের এই অবদানটাকে মনে রাখে। চলুন আমরা সবাই মিলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাই, চলুন আমাদের এই সমুদ্রটাকে বাঁচাই। আজ ওয়ার্ল্ড ওশেন্স ডেতে যুববানের বন্ধুরা যারা আমাদের শুনছো, তোমাদের বলছি, আর দূষণ নয়, এই পৃথিবী দূষণমুক্ত হোক, এই পৃথিবী যেন সবুজ রঙিন হয়ে ওঠে। চলো যুব বন্ধুরা, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এই পৃথিবী হোক নতুন শিশুর বাসযোগ্য ভূমি। আজ শুধু শতাব্দী মৃন্ময়ী আমি নই, আমরা যুববাণীর প্রত্যেকটা সদস্য, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজ ওয়ার্ল্ড ওশেন ডের মোটো আমরা পালন করব। যাই হোক, মৃন্ময়ীর পর্ব শুনলাম, আমাদের কিন্তু আরেকটা বিশেষ পর্ব রয়েছে, শুনব আর্য শতাব্দীর পরিবেশনা।
1: কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম।

0: রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।
1: আজকে ছিলাম আমি আরজে সপ্তদীপ, আমার সঙ্গে ছিল আরজে মৃন্ময়ী এবং আরজে শতাব্দী।

0: আজকে ছিলাম আমি আরজে সপ্তদীপ, আমার সঙ্গে ছিল আরজে মান মৃন্ময়ী এবং আরজে শতাব্দী। আজকে আমরা বিদায় নিচ্ছি, সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটা আমাদের বলছে বিদায় নেওয়ার। আগামী দিন আবারও কথা হবে।
1: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী আগরতলা।

এখন দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বাগতা।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষা শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। ইরান ইসরায়েলের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোলাঁ গারোসে ফরাসি ওপেন টেনিস ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মের সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি রাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে BJP রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গে এতদিন এই প্রকল্পের বাইরে ছিল। আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার এবং এ সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার একটি পৃথক দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অনুকরণে রাজ্যে আলাদা আয়ুষ দপ্তর তৈরি হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে এজন্য 527 কোটি টাকা দিয়েছে। এই প্রকল্পে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান মন্দির নামে চিহ্নিত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের কাজ শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়েও BJP শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন সেই জন্য এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3রা মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনার তদন্ত করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: CA-র আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: বিভিন্ন রাজ্যের 27টি রাজ্যসভার আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকেই শুরু হয় মনোনয়নপত্র জমা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে সেদেশের বিদেশমন্ত্রী সুগিয়ানো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশমন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল 2 মন্ত্রী যৌথভাবে 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, 2 নেতা ভারত ইন্দোনেশিয়া সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।

দেশাত্মবোধক গান শুনলেন স্বাগতার কণ্ঠে আকাশবাণী আগরতলা। কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজনে 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, হরিয়ানা বিধানসভা স্পিকার হরবিন্দর কল্যাণ, সারাদেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিধায়করা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশন চলাকালীন হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ স্বাগত ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে হরিয়ানার ইতিহাস এবং উন্নয়নের একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হবে। এরপর লোকসভা স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির ভাষণ রয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং 7 বছরে এই প্রথমবার আজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। নানা রকম অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর চীনের বিশেষ প্রভাব আবার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সফর বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। দুদিনের এই সফরে জিনপিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। পেচিংয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিদেশি নেতাদের সঙ্গে সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম শীর্ষ বৈঠক। ইরান 8 এপ্রিলে যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েল আজ ইরানের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান এবং দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে ইসরায়েল ইরানের সংঘর্ষে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়ালো। ইরানের এই হামলার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনার টেবিলে বসুক। ওয়াশিংটন ইসরায়েলের এই হামলার বিষয়ে অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন।
1: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারাতের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 72 ঘন্টার জন্য দেশের আকাশসীমা বন্ধ থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর আগমনের কারণে বর্ষা শুরু হয়, দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া কেরালা, মাহে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কোঙ্কণ, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট কেন্দ্রে ব্যালট গণনার কাজ চলেছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোট কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এর বেশি ভোট কেন্দ্রে 19,654 জন নাগরিক ভোট দিয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। রোলা গারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেব ইতালির ফ্লাভিও কোপোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেব 4 ঘন্টা 20 মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। 1937 সালে হেনার হেঙ্কেলের ফরাসি ওপেন জয়ের 89 বছর পর আবার কোনো জার্মান এই গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেডিকেলে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষার শহর ভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। ইরান ইসরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোলা গারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার ভেরেব ইতালির ফ্লাভিও কোপোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। খবর এখনকার মতো শেষ হলো।

সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। পাশাপাশি বিএসএফ এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি চলতি মাসের 21 তারিখের নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষার শহর সংক্রান্ত বিজ্ঞপ্তি স্লিপ প্রকাশ করেছে। সংস্থার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে এই পুনঃপরীক্ষাটি দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আগামীকাল রাত 12 পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্কফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও অভিযান চলছে এবং অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার দেশে একটি ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল গতকাল আকাশবাণীতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছর শাখার উদ্যোগে গতকাল নলছর দশমীঘাট কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে গতকাল পরিবেশ সচেতনতার সংস্থা গো গ্রিন প্লাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তার বক্তব্যে আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার গতকাল 4 খেলা হয়। নরসিংহের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার 90 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ 10 উইকেটে, রামনগর স্পোর্টিং ক্লাবকে তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার 7 উইকেটে, প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংহের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 133 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। ছন্দনীরের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল থেকে 2 নজরুল গীতির ওপর কর্মশালা শুরু হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালা পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহরের জেলা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল বিশ্ব সাইকেল দিবস উদযাপন এবং সানডেজ অন সাইকেল র্যালির সূচনা করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়। রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে, আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ্য, এবছর মৌসুমী বায়ু নির্ধারিত তারিখের 2 পরে রাজ্যে প্রবেশ করল। আগামী 24 ঘণ্টায় সিপাই জেলা, দক্ষিণ ত্রিপুরা ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। 10:30 বিজ্ঞাপন

আয়োজিত অনুষ্ঠান সকালে 11টায় বাংলা ছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার, বেলা 12:55 চাষের কথা বিষয় সজনে চাষ, দুপুর 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে, দুপুর 1:50 নজরুলগীতি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 চাকমা গানের শিল্পী অর্পিতা চাকমা, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গদ্য হু ডিড প্যাট্রিক্স হ্যাজ ওয়ার্ক থেকে পাঠ দেবেন বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকা মৌসুমী দাস, 6:30 ঘর গৃহস্থের আসরে রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এ প্রসঙ্গে ডাক্তার তপন কুমার মাইতির সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন পূর্ণদাস বাউলের কণ্ঠে, 7:00 ককবরক অনুষ্ঠান, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 শুনবেন হিন্দি ছবির গান, 8:30 আধুনিক গান শুনবেন সাদনা সরগমের কণ্ঠে, 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুব্রত দেবনাথের কণ্ঠে, 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, 9:30 আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, আজ শুনবেন আকাশবাণী গ্যাংটকের প্রযোজনা, 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি, 10:15 সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে, শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা, এখন আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী কুমার শানু।

দুঃখের অসুখ আজ মহামারী, স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী, চেনা চেনা গান, চেনা অভিমান,

নচিকেতার কণ্ঠে আধুনিক গানটি শুনলেন। আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

0: আধুনিক গানের আসরে সবশেষ গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
2: তাহলে তুমি করে দেখো।
1: দেখো চুপ করো, বলেছি না।
3: এদিকে এসো, কি ব্যাপার?
4: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
3: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
4: বাবা, এটা কত সোজা।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন,
4: সতর্ক থাকুন।
5: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
6: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
5: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
6: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
5: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন রাস্তে প্যার কে ছবি থেকে, এস পি বালসুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

হাম আপকে হ্যাঁ কন ছবির গান শুনলেন এসপি বালাসুব্রমণিয়াম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গান শুনছেন, এবারে গানটি শুনবেন এক দুচে খেলিয়ে ছবি থেকে, শিল্পী এসপি বালাসুব্রমণিয়াম।

পরে গানটি শুনবেন ম্যানে পেয়ার কেয়া ছবি থেকে, এসপি বালসুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

হাম আপকে হ্যায় কন ছবির গান শুনলেন এসপি বালসুব্রমণিয়ামের কণ্ঠে। সেই সঙ্গে শেষ হলো হিন্দি ছবির গানের আসর আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনলেন অন্তরের ভালোবাসা ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন অমিত কুমার এবং অলকা ইয়াগনিক। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন বিধিলিপি ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী অমিত কুমার এবং অনুরাধা পাড়োয়াল।

0: শোনো না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

গানখানি শুনলেন তুমি কত সুন্দর ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন উষা মঙ্গেশকর এবং অমিত কুমার। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন তুফান ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গিয়েছেন শিল্পী অমিত কুমার এবং আশা ভোঁসলে।

গানখানি শুনলেন এখানে আমার স্বর্গ ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন আশা ভোঁসলে এবং অমিত কুমার। এবারে শুনবেন আমার শপথ ছায়াছবির একখানি গান, শিল্পী অমিত কুমার, আশা ভোঁসলে।

গানখানি শুনলেন কাছে আছো তুমি ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কুমার শানু। অনুষ্ঠানে এবারের গানখানি গেয়েছেন শিল্পী জুবিন গর্গ এবং অনিন্দিতা পাল, ছবি কাছে আছো তুমি।

গানখানির শিল্পী ছিলেন শান, ছবি কাছে আছো তুমি। এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলায় শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: কনাই টাই যাকুতে বুকুসংন খাকাহাম ইয়াফারো তাই লামসগো দিন নগুল পান্দ জুন তাল নি সালচি নইংখা চাইল্ড লেবার ডে এবার চাই রক সামুং খাইমানী নো যা যা গিয়া হই পালাইমানী সাল ও সাল নুগৈন তিনি চিনিও পান্দ কিছা ককখানালাইনাই চাইল্ড লেবার তামনো হন এবার চাইল্ড লেবার খাই যাখা হাই মানজাখা হাই তামু কেরং রক দং তামু মাজরা রক দং অমর রকনো তিনি যগলাম সালাইনাই তাম হে যবং মা বড় রকনো যাইমেন গিয়া চাইল্ড লেবার তামনো হন এবার চাইল্ড লেবার একটো তামু দং আবনুরগী ককলাম সালাইনা বাকে তিনি চিনি ও পান্দাও কবগৈতুবখা কেরং করং এলিয়া দেববর্মান হাইকে এলিয়া ননচিনি পান্দাও লামসগো খুলুমখা
1: খুলুমখা
0: যেন চাইল্ড লেবার নতি কক সালাইনে বা যেন পইলা চাইল্ড লেবার সাবনো হাই আবসে নিথানি কিসা স্রাই স্রাই নমচু
1: চাইল্ড লেবার হিকে তো তাও পইলা যদি সানা লেবার নি পাঁচ নম্বর 1986 মানে আ জায়গাও তো সুইজাক চাইল্ড বুসুক বুসুক তামহিনে তো বয়স নিবিসিংহ আচরাই রগ্ন ও এক নিবিসিংহ চাইল্ড লেবার খপচাক আমাকে তাবরম দিয়ে 14 ইয়ার্স জরা যে চাই রক দং নাই বরংকে ও চাইল্ড ও এক নি আন্ডার হাই বরক চাইল্ড রম যাবো 14 বছর হিকে তাবো চাইল্ড লেবার হিকে সানা থাকে একচুয়ালি বয়স চাইল্ড লেবার হাকে তাবরম দিয়ে কাইসা চাই যে ব সামং খাইমানি বাকে বিনি যে ডেইলি বিনি নর্মেল যে ব বিনি লাইফ যে ব পড়েনা নি ফানুখা সোশ্যালি সোশ্যালি ফিজিক্যালি যেসে ফানুতা যে বিনি যে নর্মাল লাইফ দং মানে যে ডিস্টার্ব উঙ্গ ও সামুং রক্ষাই দি খাঙ্কে এই অবনন চাইল্ড লেবার হিনি হিনজাগো ও এক নিবিসিংহ হাঙ্কাইতা হ্যাঁ তাবো রম দিয়ে 14 ইয়ার্স নিবিসিংহ তাবো যেসে রাইন সামুং খাই টনিকা কই বত ও যে স্কুল থাকনা নি বিনি টাইম আ টাইম রক্ত বত স্কুল লগ থাকা গিয়া বি নর্মেলি তো বোধ তাই এডুকেশন রক্ত মাইয়াঙে থাঙো হিঙ্কে অমরক যে ডিস্টার্ব উঙ্গো আমার বাদে বোব যে ধুংনানি জরা হিকে অমরক যত ডিস্টার্ব উংমানি যে সামুং খাইয়েই যে লেবার রেউই দঙ্গ টাইম হিঙ্কে আবার চাইল্ড লেবার হিনি হিনজাগোতা ও একট ও যে ল পাস উংমানি 1986 আবন বিশিঙ্গ হিঙ্কে
0: খাই তাবু চিনি ইন্ডিয়াও চাইল্ড লেবার তো গবং মানো খনাও চাইল্ড লেবার তং গবং মানো হই বমতি হাই সামুগো চাইল্ড লেবার গবং গদাল জাক
1: একচুয়ালি তো জং পুইলা সানা থাকে চাইল্ড লেবার মানে মেইন রিজন নংখা তাবু রাঙ্গরে হিমানি কগ্নতা রাঙ্গরে ইংই ন বই সামুং রখাইন মা থাঙ্গো নগ্নি বরক ব রহরো এক নাম্বার গাইতে গাইছে কংকে বরং বিশিঙ্গ নলেজ বগরেই ও মানে নতুই রাই রকনি রাইটস তামতং হিঙ্কে হিঙ্কে বরক তে গাইছে কে তো ফ্যামিলি ফ্যামিলি প্রেসার বঙ্গ যেমন ফ্যামিলি নি রাং রথাই রক বাং গে রাই রকনি বিশিং তুই না সামু রক্ষাই বরক আজি না নাইও তা হিঙ্কে অবনু বিশিঙ্গ তাবুরম দি চাইল্ড লেবার সাচিং আং যে সামানি চাইল্ড লেবার 14 ইয়ার্স জরা বরক পুনো সামুং খাইমিয়া যে সাজাগো ও ল অব বাদিব 1986 যে পুইলা ল পাস ফ্রো আফরংকে সাজাগো যে 14 ইয়ার্স নিবিসিংহ চাই রক সামুং খাইমিয়া হাইব ন কাইসে গুছে যাকে বড় সামুং খাইমানো আ জায়গাও বরক নাই যাগো বরক টাইম কম মারে নাই তো বরক না ও যে নর্মেল কাছে অকরা বরক সামুং খাই মানুষ বরক না কম টাইম রেউই সামুং খাই রেজাক নাই হিঙ্কে অমহাই রোগ নুগোতা আ ল হাঙ্কাঙ্কে হিঙ্কে তাবরম দি বরক নি চাই রং যদি কোনো বরক এমপ্লয় না খা হিঙ্কে আ জায়গা নাই যাগো বরক নি ও সামুং খাই মানে জায়গা বাহাই বরক নি বাকি সেফ দা আমার রঙে পুইলানি যে 86 ও লস নাম রং কনসিডার খাই যাগোতা হিঙ্কে হাইফান অল নুখা যে আস্তে আস্তে অব অ্যামেন্ডমেন্ট খা অব তেব ইম্প্রুভ খাই যাখা হিঙ্কে অল হিঙ্কে নেক্সট ডেফর অ্যামেন্ডমেন্ট খাইপ্রাফ্রকে সাজাখা তাবুক রাই রগ্ন যেমন ডোমেস্টিক হেল্প

0: यो इंक्वायरी रखला यो तामो बाहाय
1: हम्म
0: इनके ताबोरम दे नॉर्मल बोरक फनो आंग
1: हम्म
0: जेमन नुगुई दोंखा बांग सस्पेक्ट खाई दोंखा जो आ जागावो आहाय जराइनो तलांगे बरक डेंजर सामू तामने फैक्ट्री रोगो ता जेटा बनो खोदी खाई दों बनो फिजिकली आम दे है सामू रोगो बनो फोर्सफुली सामू खाई दों कहाँ के निजे बो थांगे जो जो ऑर्गेनाइजेशन रोग जो अथॉरिटी दों वा पॉइंट खाई जंग बरो नो जंग कंप्लेन रही मन गे ताबु उ साना थांगे तो ताबु जे आधार रोग ना जागो माने बिनी आइडेंटिटी हम तो उ बिनी बॉयर्स रोग नो चेक खाई जागो ता जागो साना थांगे के तो মিনি ডিটেইলস না যাব ব 14 ইয়ার্স নি তলা হঙ্কে তো বড় না সামুন খাই জানি তো এলাও সে খাই যাইতে লাগলো
1: হাইফানো তাক ফোন তো কবাং মা 14 ইয়ার্স নি চড়াই রকনো ব সামুন খাই রি যাক মানে তো নুগিয়া হানি সাইমিয়া তাক ব তঙ্গো কামতে হাই নক রক তু বই তনি না নিউ হেল্পিং হ্যান্ড নিতা গা অমতে হাই সামুন রক তাবুক তো কবাং কুক বরক নাই চড়াই নুন তুবনানি নক চড়াই বামরানি এবার নক নি কিচা মিচা সামু রকলাই নানি হেন গা বহাই তাবু তুবনা হাঙ্গা হাঙ্গাই কেবুনি পারমিশন নক দা না বা বহাই তুবুই মান মা দে মান
0: আব জং মানে ল নাই থাকে তো বন তুই সিমাইয়া আর তো ক্লিয়ার কেছি সাজাক যে 14 বছর নি তলানি বড় কোন সামু সে খাইনি মিয়া কে অম তো তুনানি কোন প্রশ্ন সে ফাইয়া এলাও সে খাই যাক লাগ কে তাবো রম যে নগ্নি সামু খাইনা রোগ তুনানি হিংকে জং 14 বছর লাই যাক না নাং নাই তা
1: আবু খাই তুমি মানে
0: কে তাবো রম যে ও যাং তাবো অ্যাডোলেসেন্ট ওয়ার্কার হেন সামানি বড় অনক তুই মান নাই তা কারণ তো নগ্নি সামু চিকেন মিকন সামু খাইলে তো বিনি বগুই ব মানে আসু রিস্ক কি সামু ইয়া হেন বগুই বড় অনক এলাও খাই যাক নাই তা ব কে ও যে চাই 14 ইয়ার্স জরা বরক না হঙ্গা হঙ্গা এলাও খাই যা গেল
1: হাঙ্কাই যে চাই রোগ তাবু নক বুম ফাঁকরে বিনি বহক নমু থাকনা বাকে ব নিজে সে সামু খাই না হাঙ্কাই ব খালাইয়া হাঙ্কে ব মাস মাস আইয়া আবন বাকে বিতা বাক্সা কেবুনি নগ থাঙে সামু খাইও কেবুনি দোকানও সামু খালাইও মহাই রোগ গো কা অব হাই খাং কাই অব অ্যাডমিনিস্ট্রেশন রোগ আবন বাহাইকে নাই
0: তাবো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দোক যেটা যে চাই রক মাই গার্জেন গ্রেখা বইনি আরো থাং সামুং খাইকা তাবো নখা বিনি তো মানে নগকে আবিসি গ্রে ইংকা মাহাই রক বরক বরনে রিহেব তালাঙে থাং বরক নি গভর্নমেন্ট হইতে নামো রিজাক ওটা টংনানি বরক ন চারে নানি যত ফ্রি ও নজাক হব অম যত ওই যে ডিস্ট্রিক্ট লেভেল আমার হাই ন যত আবার আগে নিশিবি নিজাক দো তা ল তারপরে আমি এনজিওস রক সামু খাইমা নিব আমি নতা বরক আমি হে কোনো ইনফরমেশন মানখা যে চাই রক থাঙ্গে সামু খাই দা কোন তো হোটেল রোগ ফানা তা হিংকে বরক থানি খবর মানখা বরক আরো থাঙ্গে নাইখা যে বরক চেরাই প্লাস বিনি নেব গ্রেই হিংকে বরক বন তাবো অরফানেজ রোগ ফানো খাতা অমতি হেরো বরক অ্যারেঞ্জ খাইনাই তা হবো কে বরক নতলাঙ্গে গভর্নমেন্ট নিথানি নব এনজিওস রোগ যে ডিস্ট্রিক্ট লেভেল অথরিটি রোগ বরক ন স্টেপ না নাই হবো
1: ওখানে বরক ন আরো রেস্কিউ খাই লাংজাক নাই খাইছে বিলে ওখানে তাবু কেব দোকান এবার ফালনক নি বুবাগ্রা ফানংখা খাবা নুখুংনি বুবাগ্রা ফানংখা নগদ চেরাই তুবুই তনখা সামু খাই রেখা হাঙ্কাই আফ্রো কেরং নি মকলো গলাইখা এবার কেবো কমপ্লেন খাই খাইকা হাঙ্কাই তো মানজাক নাই অবন সেকাং তো মাই কবাং মানো সামু খাইলাই দো খাই রুই দো চাই রকনো নগ রক তুবুই দোকান রক খাই রুই দো পিয়াবা কেবো আবো কমপ্লেন খাইয়াখাই তো কেরং নি মকলো গলাইয়া আবো হাই উংখা হাঙ্কাই তামো মাজরা দো
0: বরক নি বাকে হিঙ্কাই তাবরম দি দুই রকম হা কাইসা হিংকে তো তাবো এগো দোকান রকনি যে এমপ্লয়ি তা বরক বরক ন চাকরি রকলাই আর জব রক খাই তনি খা চেরাই রক নতলাঙে হিঙ্গাও মাহাই রক তাবো কোনো ইনফরমেশন মানে হিঙ্কাই তো বরকনি অথরিটি রক থাঙ্গা হিঙ্কে ইনকোয়ারি খাই যেমন রম দে আর দোকানের মালিক বন তো পানিশমেন্ট তারপর রম দে 6 মান্থস নিশিমি

0: 2 years om hai jara bana jail ungna ni bini chance jong the first time jodi ba manja khangke ke tawaram de fine ba ab jaga bu jowing ko kaise jaga ke jail simi rong bore jago ke bakse bokse jaga ke jail plus fine bore jago fine ke tawaram de 20000 simi 50000 maximum 50000 jora rok re jago ta ke tabo ab the first time borok কমপ্লেইন ডকলাই মান জাগেই পানিশমেন্ট রেজাক মাসে মানে পেনাল্টি তাবরম দে বড় ওয়াইসা পেনাল্টি রেজাকইব রিপিটেডলি আমি দিনও খেলাই দং বড় ওয়ার্নিং রেজাক খা পেনাল্টি রেজাক হাইপার নেক্সট টাইম তেসে বড় তুই ভেকা তেসে আমি দেখেন খাই রেখা ইগে ওমাই রিপিট জেফরো খেলাই ও আফরঙ্গ বড় নি ওয়ান ইয়ার সিমি থ্রি ইয়ার্স জোড়া রক জেল লোক রেজাক অমতাবরম দিতে গেছে জায়গা হাঁকে সাজে গজে সামানি ফ্যামিলি ফ্যামিলি সামং রকম খেলায়ো বিজনেস এমনি সায়া দেবা আর জায়গা হাঁকে ফ্যামিলি বা প্যারেন্ট বা গার্জেন বরক যদি হে কমপ্লেন রেজাক হাঁকে বরক ফার্স্ট টাইম হাঁকে বরক পেনাল্টি রেজা গিয়া নর্মেলি মানে ওয়ার্নিং রেজা গোটা যে আমি হে তা খেলাই দেখিনি কেসা অফিসিয়াল গাছে ওয়ার্নিং রেজা গো বরক ন এগে বরক আফ্রো ওয়ার্নিং রেজাগৈব নেক্সট টাইম তেসা ক খায় অ জাই রঙ তেসামে সামুং খাই দেব তেসা মানজা খাঙ্ক আফ্রো হাঙ্কাই বরক ফাইন দক মারি ওটা মেক্সিমাম 10000 আমি হেরক খাই ফ্যামিলি বা প্যারেন্ট বা গার্জেন বরক হাঙ্ক আমি হেঁকে পেনাল্টি রেজাও
1: গাইছিনি অরত চেন চাই রকন তাবো ফানো সে নুগুই দঙ্গো কামি আমচে রক হুগ্র খাইনাই নুখংনি চাই রক পড়িনি এবার থাকি জরাও সামু হুকনি সামু রকলাই মা দঙ্গ খেতনি সামু রকলাই মা দঙ্গ গাই বরক ন বরকনি রাইটস মানরানি বাকে গাই তাম খাইমান অবতো নকনি সামুসে আবার আরো তো কেরংনি মকল চাই আবহানি হেনি মাঙ্গলাক সানা থাঙ্গা হাঙ্কাই হেনি দেমান বিনি নকনি বরক ন বন নক নুখংনি বাকে হেনে সামু খাই রে ওই পরিয়ারক
0: ও জায়গা হাঙ্কাই দেখাইছে অব গভর্নমেন্ট হইতে মানে গভর্নমেন্ট বলতে যে কনস্টিটিউশন ল খেলাই যাকা তাব তাব যে আর্টিকেল 21A1 দঙ্গ যে জেরাই রকম 6 বছর সিমি 14 বছর জেরাই জেসকে মানে কম্পালসারি নাই নাই মানে এজুকেশন 6 নিমি 14 বছর জোড়া মাস মারে নাই নাম এজ এ গার্জেন নব মাস মারি নেই যদি অব ল খাইজাক মানে রিজেন নংখা যাতে চাই রং যে বেসিক এডুকেশন মাননি বরক ও টাইম বরক স্কুল থাকে তো নগ অটোমেটিক সামু খাইজাক নাই অব অমরক কাটিনে বাকি নব হাই ইনিশিয়েটিভ না যাগো যে কম্পালসারি নবরক অশোক বয়স নিবিস স্কুল মান মা থাকাই বরক হিঙ্গে নক বিশং হ্যাঁ সামু খাইলে ধর্ম তো নর্মেলি বুঝাইব মাঙালাক বরক বাহাই সামু জানি খাই দং হিঙ্কে তাব ও আর্টিকেল ও ল নি পড়ে হিঙ্কে তো বরক যে স্কেপন স্কুল পড়ে নাংনাই হিঙ্কে তাব স্কুল রহয় হিঙ্কে বো গবং মানো সাপোজ সাই মাংখা যে বিন নগ চেরাই দঙ্গ কিন্তু বিন নং চেরাই রক স্কুল লগ থাঙ্গিয়া গবং মা জাগান জংনো গোমাহাই এনজিওস রক্ত সামুং খাইনো দঙ্গ দেহে চাইল্ড রকনি প্রোটেকশন রকনি বাকি কমপ্লেন রক লাইখা হাঙ্কাই গার্জেন যেটা বিন প্যারেন্টস রক বরক লাইভ বেলং নাই তা তাবুক যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ অবন বিষয় কাছে ইম্পর্টেন্ট নংখা তাবুক ন্যাশনাল তা চাইল্ড লেবার প্রজেক্ট হিনে গেছে দঙ্গ আর জায়গাও হাঙ্কাই তাবো কোনো কমপ্লেন রক মাংখা বরক কমপ্লেন রক মাংখা হাঙ্কে ন বরক থাঙ্গি আরো নিজেরাই রক ন রেস্কিউ খাই রেস্কিউ খাই বরক ন আরো বরনি রিহেবিলেশন দঙ্গ আর জায়গা তালাঙে থাং আরো তালাঙ্কা হাঙ্কে বরক ন ফ্রি টংনানি চানানি মানে কাইছে ট্রেনিং হাই কাইছে বেসিক ভোকাল অবরক রিজা গোটা যেমন বরক অলফা ন বয়স ও বয়স লাই থাঙে আরো নি অঙ্করকে বসাক সাক ন সার্ভাইভ খাই থাং মানে নাম থেকে কাইছে ট্রেনিং রক রিজা গো বরক ন কেতাব আমি হেব ট্রেনিং রিব যে বরক বরক তো চালাইন সিমে পড়ি যা গিয়া বৈনগ সামর খাই দংখা বরক না রিহেব লাঙে কাইছে বেসিক স্কুল লগ নিব কাইছে ট্রেনিং রিব আরো অঙ্কর গা হে বড় যাদের যে ফর্মাল যে নর্মাল

0: স্কুল আরো থাঙ্গে বরক পরিবই মানানি আজ্যাজন মানানি আমি হেকে বরক ট্রেনিং রক রেজাগো দা মানে তাবো অবেন বিশেষ গোবং মা কমিটিস রক দো অথরিটি রক দো বরকে পুরা শিওরুঙ্গো বরং রিহিবত লংমানি পরে বরক টংথাই কাহাম রেজা রেজাখা পড়াশোনা রক্ষা খাই রেজাখা আর আরো বাহাই পরিবস্তনে যাখা আমি হই এনশিওর খাইনে বরক বাইসে কমিটিও দোতা বরকনি বিশৃঙ্গ আজাগ তাবরম চেরাই রকনি কয়েকটাও দোক রাইটস চেরাই রকনি কয়েকটা রাইটস দোক তাব পেরেন্টস তো বাকসা মানসা দেব বড় আজাই রেখা বরকনি ন পুরা বিগমনি রাইটস দো জাস্টমেন্ট খাইরে মানুষ হেরক কিন্তু চেরাই রকনি আজাইমন বরকনি সার্ভাইভ খাইনি বড়নি রাইটস দো নো আজাই রেখা বড় বেসিক যে বনি তর থানি লক থানি রেনানি প্যারেন্টস হিসেবে রেনানি নামাইব না বি রাইটস দো ব সার্ভাইভ খাইনি প্লাস তাবরম যে কোনো পড়ি নানি এডুকেশন দোকা তাব এডুকেশন দক সাক সাক মা জায়গা পার্টিসিপেট খাইলে নানি বি ইন্টারেস্ট দোক বোঝে জায়গা পার্টিসিপেট খাই বি রাইটসই আজাইফর সেমে রাইটস মানি ফাই কিন্তু নর্মালি যোগ যে গার্জেন দোকে মানুষ আংসি গার্জেন আংসি প্যারেন্ট ই আনি মুই নাই নুজুং তর না এমতি রকিনি মানুষ গিয়ে দেবা কে আমি হাই জায়গা চাই রং কয়েকটা বেসিক রাইটস দোকা কে তাবগ্রম যে সামানি রিহে রহরকা এনকা আমার রকনি গভর্নমেন্ট হইতে নব দো যে বরং অথরিটি রক ডিস্ট্রিক্ট ওয়াইসও যে বরকনি বরক দো বরক রিহেবিলিটেশন ফান্ড রক অবখলাই তাবরম দি নন রং রহর জাকা এনকে তাব যে বড় রম যে ফাইন রক রিয়া দেবা ফাইন রক আবরং যত আ ফাইন প্লাস গভর্নমেন্ট নিশিমি যে রং রক রেজাক মানে আপনি ইউটিলাইজ খাই ন মিক্স খাই নব রিহ্যাব রক চলি তা আজাগে বড় যে ট্রেনিং রক রি রিব কা রং রং আজাগে ইউজ খাই হব না পানিশমেন্ট রক হই বই ফাইন রক রিয়া দেবা এই অবরং তা
1: অবন কারিবতে কেসা অঙ্গ যে চেরাই রকন সামুঙ্গ থেপানা নিবা গই রহর যাগো বা তালাং যাগো তাব গবং মানে চাই ট্রাফিকিং মানে রব নুগো আবো হংকাই গবং কুক নুগ ইন্ডাস্ট্রি রব সামুখলাইনি বাকে আবো নতিব কিছু সারি আবো ও ট্রাফিকিং কাইসা জুদা এক দো না আবো সায়া হাইফা নাই মান যাকা হাই তামো ইমান এবার কেরং মকল সব চায় হাইটা
0: অবনতি যেটা এক দো মানে অবতা জুভেনাইল জাস্টিস এক রকমই দো 2015 অব মানে নর্মালি তামে চাই রকম সামু খাইন রহপা নাকসে বসে তো ফালে রহর যাগো তাব ট্রাফিকিং তা ফালে রহর যাগো সেক্সুয়ালি এবিউজ খাই যাবো বরক তার ফোর্সফুলি আহাই সামু ন খাই দিয়ে বরক মা খাইও অমতি হাই রকনি বগি ন ও এক নাম যাবো ওর ও এক আন্দোলনকে তো বরকনি ট্রাফিকিং অবরক ফোর্সফুলি যে সেক্সুয়ালি ফোন এবিউসং দোকা আমি হাই রকন আহাই বরং থাকে বরক রেস্কিউ খাইও তা বরকনি নর্মালি তো সারা থাকে জব পাবলিক হিসেবে চিনি বোধ রেসপন্সিবিলিটি দো জমি হাই রক নুখানকে ইনফর্ম খাইনি যাতে যাইরেক্ট নুথাঙ্গে ইনফর্ম খাই মানো যে মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট যে ডিপার্টমেন্ট দো আর যাইরেক্ট নুথাঙ্গে ইনফর্ম খাই মানো তাবো তাবো ট্রাফিকিং হেমান তা এমতি হাই অব হে তো প্লাস চাইল্ড লেবারও তো দো না দো প্লাস অমুক বাদে আলাদা একটু বরথে অমুক তো তাবো চাই রং দলাঙে থাকে ফালে রহকা সেক্সুয়ালি এবিউজ খাইকা গম তো ক্রিমিনাল অব থাঙে পাই অবখে তেব কতর ক্রাইম খাইমানি হাই থাকা তাম
1: হাই চো সাইমান জুন তালনি সাল চিনি ও সাল ন পালাই যাকো চাইল্ড লেবার ডে হিনে গাই পালাই যাক মানে আবো বাহাই বাহাইকে পালাই এবার সাবরক পালাই
0: চাইল্ড লেবার যেটা হবো

0: ন্যাশনাল নয়, গ্লোবালি
1: হুম
0: যাবর জিনি ইউনেস্কো রক
1: হুম
0: বরক নে হইতে ন আম চাইল্ড লেবার ডে ন তামফিনে তাব ও সেলিব্রেশন খাইকা বা
1: অবজার্ভ
0: এই
1: করেন
0: অবজার্ভ খাই যাব তা তাব ইউনেস্কো রং কাজ চিনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল
1: হুম
0: লেভেল হচ্ছে চাই রং নেই তুই সামন খাইমা বা
1: হুম
0: যাব চাইল্ড প্রোটেকশন আম তুই তুই সামন খাইমানি এগা গ্লোবালি ব যে তাব বস কাং 12 তারিখ যে জুন
1: হুম
0: ও চাইল্ড লেবার খাইজাক মানে সেলিব্রেট খাইজাক মানে আবো গঙ্গকে চড়াই রং নি যে বড়ক নি চাইল্ডহুডটা বড় নি চাইল্ডহুড বড় নি যে বেসিক মানথাই বড় নি এডুকেশন বড় যত মাননা নি বাকি ন যাতে আজাগাও চড়াই রং নি ডিস্টার্ব ইয়া বড় নি নর্মাল লাইফ বড় নি চাইল্ডহুড ডিস্টার্ব ইয়া অবিন বাকি ন অমন সেলিব্রেট খাই যাব কে অমন সেলিব্রেট ব কবং মা জায়গা কবং মা খাই ন খাই যাব বাক্সা জায়গা তো তো নুগো চড়াই রক নি হাই রিহ্যাব রগ থাঙ্গে বড় চড়াই রক ন যে রেস্কিউ খাই যাক মানে বড়ক ন তুই ন অ্যাওয়ারনেস রোগ রিজাগো কেম তুই খাই যাবো তা
1: অখন কারিব যে গবাং মা এনজিও রক দং মানে বড় অ্যাওয়ারনেস খালাই অবনতি হ্যাঁ রেলি রক খালাই তাই কক সালাইমুং পান্ডা রক খালাই ওকাই চিং নুগো যে সেমিনার রক ব বাক্সা বাক্সা খালাইলাই যে তাই অব অশালনি নাহারমু অশাল পালাই মানে অবনি নাহারমু তাম
0: অবনি নাহার পঙ্কি ক অব ন চড়াই রক ন চংবরক নি যে রাইটস অবন রেনানি তাব চিন বিশিং চং নর্মাল বরক হিসাবে চিন বিশিং ও অ্যাওয়ারনেস দং না নাঙ্গ চড়াই রক ন আচাই রেখা হংকে ন চড়াই রক নি সাগ চিনি ফুল রাইটস দং হেনে যে ওয়ান সবই মায়া হাইছে চং চড়াই রক নি যে বেসিক রাইটস ব আচাই ফাইকা সুসর আচাই ফাইকা বিনি ব যে মানথাই দং মানে ব অব মাননি তে প্লাস অ্যাওয়ারনেস তনি নানি সোসাইটি বরক নি বিশৃঙ্গ এই অবরক নি বাকি ন ও লেবার দে ন পালে যাবো হুনি সাজাবো
1: আব ন ককাই আবো হাইকাই সিমুং সিজার মুং রিয়া হাঙ্কাই অ কক যত বড় মিথানি থাংয়া লেবার এবার চাইল্ড লেবার অব যে চায়া অবন যত বড় রমইসিমানিয়া তামনি হাঙ্কাই ব বিগ্রান খুংনি বা মাচায় মানুয়াং টংমানি সাই আনি নগত বই সামুং বখলাইথুং চাই নি ব টংথুং তাম চায়া বা নি হানজাগো ফিয়াবা নি নকো ফাই টঙ্গই ব বিনি মান থাই এবার বিনি রাইটস ব মায়াঙ্গি টং বিনি অ থুংনানি জরাও ব মা থুংয়া বিনি রং সরংনা জরাও ব রং মা সরংয়া তাই ব রং নকো থানানি অ জরাও ব রং নকো মা থাইয়া অব নংখা বিনি মান থাইনি ব কেপলে মানে আবহাই খালাইনে কবাং মা চড়াই রক বরক নি থেনাং কাহাম স্নামনানি লামা ও কেবেং মং মান যাবো অবনি বাকি ন যে ও শাল ন পালে মানে বিশিং তুই যত চড়াই ন বিনি মানথাই মানথুং বিনি জরাও ব মা থংথং বিনি জরাও ব রংনকো মা থংথং মা সরংথং তাই বিনি থিনাং ন কাহাম কামই মা মানথুং অবন অ শাল পালাই মানে নাহার মং নিজং তিনি খানাকা বেলাইকে হামবাই চিনি কেরং কেরং বকুক এলিয়া দে বর্মা চিনি পান্ডাও তিনি ভাই আও কগ্নতি খানাতো খেসাই খানার মানে বাকি নন হামবাই তাই খানা ওই টংলে তাক তে বকুক সংন অবন কাছে কই মং না রুগো ফাইদি চিং চিনি কামি আমচে রগো চিনি নক নুখুঙ্গ সাইমানো কাইসা চুবানাই ইয়াক নাঙ্গো চুবানাই বরক নাঙ্গো হনে ফিয়াবা অব চেরাইয়া অব খরকসা চুকচাক চেরাই উমরসক সুকচাক চেরাই উংথং কাছে বরক উংথং যে নন চুবানাই খরকসা চেরাই রং সেরংনাই চেরাই ব নি নগ নন চুবানাই ইংগৈ এবা ফাল নগ রগ আবহাই সামুং রগ তা গদাল থং যত চেরাই ন বরক নি মানথাই মানে তরি মানথং আবহাই কাছে চং কাইসা কাহাম গরং দফা চং সামুইটি সাই মাননাই যত চড়াইনি লংমা কাহামুংথুং থিনাং চং সাসা উংথুং হিনে কক মং কচারে তিনি পান্ডানি চেঙর বাজালাইছিল।

สาลุงอายามาเยอก่อนบอลกายันกะซุยกันไหน

Rangkien. Rangkien.

Hallo.

trong thân cha tôi biết mà lớn lời.

আসুক জানা ময়াল শান্তি কাইপিংনি খরাঙ্গ রচাপুং খনার জাক্ষা বিগলো তাবো খোনাবাই বিশ্বলক্ষ্মী দেববর্মানী খরাঙ্গ যাদনী রচাপুং বিনি রচাপুং খনাতক জাগৈ কব হরকা রবীন্দ্র দেববর্মা সুহর কব খমুলং জিরানিয়ানী

thang bo ti bung no lobby ti bu akhaya khatu

ଯଦୁନ ବଲଙ୍ଗ ଛାଙ୍ଗ ଖୁମୁନ ଲବେ ଖୁମ ସରାଙ୍ଗ ତଙ୍ଗୁ ଅଜଦ।

0: 야기 쯔쯔마 상네 야기 쯔쯔빠 상네 마야성 살랑마네 바부성 살랑마니 목걸바에 누게 콘두 그나마 꾸부다 여름 시도 어자도
1: আসুকজারা বিশ্বলক্ষ্মী দেবর মানে খরাঙ্গ রচাপু খাবাই খা তাব খাবাই উর্বশী ত্রিপুরানি খরাঙ্গ রচাপু বিনি রচাপু খাঁতক জগৈ কবহরকা বুদ্ধ দেববর্মা বসিহরকা গাবর্তি বাজাননি
0: শুভরা

আসকজনা খেরংবার পান্ডব পাইথগ রুচাবই খাঁড়েখা বিদ্যা জমাতিয়া বিনি রেচাপুং খাঁতক যে কবহরকা হদ্রাই তেলেমুরানি রতি জমাতিয়া আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখা তিনি দিবর জারানী ককপরক পান্দা

আজকে চাষের কথা পর্বে কথা বলবো বারো মাসে সজনের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে। পুষ্টি এবং ঔষধি গুণাগুণের বিবেচনায় সজনে বর্তমানে বসত বাড়ির জন্য আদর্শ সবজি বা গাছ। বারো মাসে সজনে সারা বছরই ফল দেয়। গাছে সবসময় ফুল এবং কুচি ফল হতে দেখা যায়। আমাদের দেশে সজনে ডাঁটা প্রধানত দুই প্রজাতির। এর মধ্যে এক প্রজাতির সজনে বছরে একবার ফলন পাওয়া যায়। এই সজনের দুটি জনপ্রিয় জাত হল PKM1 এবং PKM2। স্থানীয়ভাবে আরও একটি প্রজাতির নাম বারোমাসি সজনে বা নাজনে। বারোমাসি সজনে জাত বছরে প্রায় 3-4 বার ফলন দেয়। সজনে অতি পরিচিত সুস্বাদু সবজি। সজনের ইংরেজি নাম ড্রামস্টিক, যার অর্থ ঢোলের কাঠি, এবং বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফেরা। সজনের উৎপত্তিস্থল পাক ভারত উপমহাদেশে হলেও শীতপ্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই এই গাছ জন্মাতে দেখা যায়। সজনে চরম প্রাকৃতিক অবস্থা সহ্য করতে সক্ষম, তবে 20-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সজনে চাষের জন্য উপযোগী। যেসব এলাকায় 250-1500 মিলিমিটার বৃষ্টিপাত হয় সেখানে

এই গাছ ভালো জন্মায়। এটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না, কারণ সজনের বিস্তৃত এবং গভীর শেকড় রয়েছে। তবে ইউরিয়া এবং জৈব সার প্রয়োগ করলে গাছ ভালো হয়। প্রতিটি লম্বা সজনের ফলে 10 থেকে 15টি বীজ থাকে। এগুলি 3 শিরা বিশিষ্ট এবং ত্রিভুজাকৃতির হয়। আমাদের দেশে বীজ থেকে চারা তৈরি করে চাষাবাদী রীতি এখনও পর্যন্ত অনুসরণ করা হয় না, কারণ বীজ থেকে চারা তৈরি ব্যয়বহুল, কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। বীজের মাধ্যমে বংশবিস্তারের ক্ষেত্রে এপ্রিল মে মাসে গাছ থেকে পাকা ফল সংগ্রহ করতে হবে, তারপর সেটিকে হালকা রোদে শুকিয়ে ফাটলে বীজ পাওয়া যায়। এই বীজ শুকনো বায়ুরোধী পাত্রে 1 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তারপর জুলাই আগস্ট মাসে বীজ তলায় অথবা পলি বেগে বপন করতে হবে। তবে বীজ বপনের আগে বীজগুলোকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এতে বীজ থেকে চারা গজাতে সুবিধে হয়। বীজ থেকে চারা বের হতে সময় লাগে 10 থেকে 20 দিন। 50 থেকে 60 দিন বয়সের চারা মাঠে লাগানোর উপযুক্ত হয়। বীজ তলার আকার 1 মিটার প্রস্থ এবং জমির আকার অনুযায়ী লম্বা করা যেতে পারে। তবে বেডের চতুর্দিকে 30 থেকে 50 সেন্টিমিটার আকারে ড্রেন রাখতে হবে, তাই বীজ 10 থেকে 15 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বপন করতে হবে। চারা বের হবার নিয়মিত সেচ, সার প্রয়োগ এবং অন্যান্য যত্ন পরিচর্যা করতে হবে। তবে বীজ থেকে তৈরি চারার ফল আসতে 3 থেকে 4 বছর সময় লাগে। শুনলেন চাষের কথা।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এনএইচ এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় উত্তেজনা বৃদ্ধি। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার ও সেদেশ ত্যাগের পরামর্শ দিয়েছে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন ওয়েমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি এনএইচ এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক পত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নামে ভোটার তালিকায় তোলা, ভোটারদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান

0: ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার সীমান্ত, ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত জুড়ে 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে। এনসিবি আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতে এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেথামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 142 কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তজরুপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতি আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ পিএমএলএ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে মামলাটি এগিয়ে নেওয়া যাওয়ার মতো যথেষ্ট নথিপত্র রয়েছে, এই পর্যায়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। গত বছরের ডিসেম্বরে দায়ের করা ডিসচার্জ পিটিশনে হেমন্ত সোরেনের যুক্তি দিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিচার করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। তিনি দাবি করেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে 2026 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা যাচাই এবং পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়াটি চলতি মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত সম্পূর্ণ সচল ছিল। এই সময়ের মধ্যে 1,60,000-এরও বেশি পরীক্ষার্থী 3,08,000-এরও বেশি উত্তরপত্রের জন্য সফলভাবে আবেদন জমা দিয়েছে। সাইবার হুমকি ঠেকাতে পুরো আবেদন প্রক্রিয়া জুড়ে বিশেষ সাইবার নিরাপত্তা দলগুলির মাধ্যমে এই পোর্টালটি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সিবিএসই শিক্ষার্থী ও অভিভাবকদের সংশয় দূর করতে স্পষ্ট করে জানিয়েছে, পোস্ট রেজাল্ট সার্ভিসেস পোর্টালের প্রথম ধাপ অর্থাৎ উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন প্রক্রিয়াটি যারা সফলভাবে সম্পন্ন করেননি কেবল তাদের ক্ষেত্রেই রোল নম্বর পাওয়া যায়নি বা রোল নম্বর নট ফাউন্ড লেখাটি দেখাচ্ছে। আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে এআইআর এর নাম রাখা হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বৈদেশিক সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই উপলক্ষে আকাশবাণীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, সমগ্র দেশ আজ আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা আরও শক্তিশালী হচ্ছে।
1: बहुत खुशी के साथ पूरे आकाशवाणी परिवार को बधाई देता हूं। 90 साल आपने पूरा किया है, 90 साल पूरा होने पर मेरे शुभकामनाएं हैं। पूरा देश आकाशवाणी के साथ जुड़ा हुआ है। आकाशवाणी के माध्यम से हमारा भारत एक भारत श्रेष्ठ भारत रहे, मेरा यह शुभकामना।
0: खबर सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে নতুন করে হামলা শুরু করেছে। আইআরজিসি বায়ুসেনা বাহিনী জানিয়েছে, অপারেশন নাসের অভিযানে ইসরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি ইরানের 3টি পৃথক র্যাডার সাইটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ পশ্চিম ইরানের একটি প্রধান শিল্প এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে। এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সেদেশ ত্যাগ করারও পরামর্শ দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, প্রতিশোধ নেওয়া হলে তা শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং 2 দিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যে এই প্রথম জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিংও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। দুই দেশের এই শীর্ষ বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা, কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি

0: পিয়ংইয়ং, বেজিং ও মস্কোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফিলিপিন্স উপকূলে তীব্র ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইবারাকি প্রিফেকচার থেকে শুরু করে ওকিনাওয়া পর্যন্ত সেদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ফিলিপিন্সের সর্বোচ্চ 3 মিটার এবং মালয়েশিয়ায় 1 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে 4 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল। সমাজ মাধ্যমের বার্তায় তিনি জানান, এই প্রকল্প দেশজুড়ে আবাসন ক্ষেত্রে এক বড় পরিবর্তন এনেছে। এই প্রকল্প লক্ষ লক্ষ মানুষের মধ্যে সম্মান, নিরাপত্তা ও আশার এক বড় ক্ষেত্র তৈরি করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছর দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় রচনা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা কোটি কোটি পরিবারকে শক্তি যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। রিটস পর্বে বিজয়ী হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার ক্যাটরিনা লাগনো। এই খেতাবের দরুন উভয় ট্যুরের গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মু স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। খবর এখনকার মতো এই পর্যন্তই, এই পরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে শিল্পী স্বপ্না চক্রবর্তী।

এতক্ষণ লোকগীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন স্বপ্না চক্রবর্তী। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের সংবাদ আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী অর্পিতা চাকমা। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গদ্য হু ডিড প্যাট্রিক্স হ্যাজ ওয়ার্ক। পাঠ দেবেন বর্দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমি দাস। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা, এই প্রসঙ্গে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি শিল্পী পূর্ণ দাস বাউল। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 আধুনিক গানের শিল্পী সাধনা সরগম। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুব্রত দেবনাথ। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আজ শুনবেন আকাশবাণী গ্যাংটকের প্রযোজনা। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35.5 এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 60%। এ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.8 মিলিমিটার। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হলো। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 54 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন বিকেল 4:45। এবারে জানিয়ে দেব আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। দ্বিতীয় অধিবেশনে রয়েছে 5:10 থেকে অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গান, শিল্পী অর্পিতা চাকমা। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে থাকছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গদ্য থেকে পাঠ। পাঠ দেবেন বর্দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী দাস। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা, এই প্রসঙ্গে ডাক্তার তপন কুমার মাইতির সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন পূর্ণদাস বাউলির কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 আধুনিক গান শুনবেন শিল্পী সাধনা সরগমের কণ্ঠে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুব্রত দেবনাথের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন। রাত 9:30 আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আজ শুনবেন আকাশবাণী গ্যাংটকের প্রযোজনা। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। এতক্ষণ শুনলেন দাস্তক ছবি থেকে শিল্পী উদিত নারায়ণের কণ্ঠে জাদুভারী আঁকোবালি। এবারে শুনবেন দুশ্মনি ছবি থেকে এসপি বালাসুব্রমণিয়াম এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে কভি হাসতে এই গানখানি।

এতক্ষণ আপনারা শুনলেন শিল্পী অনুরাধা পড়োয়াল এবং শিল্পী কুমার শানুয়ের দ্বৈত কণ্ঠে হাম আপকে দিল মে রেহতে হ্যায় থেকে, হাম আপকে দিল মে রেহতে হ্যায় এই গানটি। এবারে শুনবেন শিল্পী রাহত ফতেহ আলী খানের কণ্ঠে হালে দিল ছবি থেকে হালে দিল এই গানটি।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। এতক্ষণ শুনছিলেন কুছ তো হুয়া হে কাল হো না হো ছবি থেকে অলকা ইয়াগনিক এবং শানের কণ্ঠে। এবারে শুনছেন প্রেম গ্রন্থ ছবি থেকে শিল্পী বিনোদ রাথোর এবং শিল্পী অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে ইস দুনিয়া মে এই গানটি।

এতক্ষণ শুনছিলেন চিত্রগীতি আকাশবাণী আগরতলা, এখন শুনবেন চাকমা গানের অনুষ্ঠান। আজকের শিল্পী অর্পিতা চাকমা।

এতক্ষণ শুনলেন চাকমা গানের অনুষ্ঠান শিল্পী ছিলেন অর্পিতা চাকমা, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি থেকে পাঠ।
1: আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পাঠ্যবই হানি সাকেলের প্রথম গদ্য হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক সম্পর্কে আলোচনা করব, যেন তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। গল্পটি লিখেছেন ক্যারল মোর, যিনি 1871 সালে আমেরিকার লি মেরিক শহরে জন্মগ্রহণ করেন। চলো এবারে গল্পে যাই। প্রথমেই বলি, তোমরা কি হোমওয়ার্ক করতে পছন্দ করো? ডু ইউ ডু ইট ইউরসেলফ? তোমাদের জন্যই কি, তোমরা নিজেরাই কি করো? অর ডু ইউ গেট হেল্প, না তোমরা সাহায্য নাও? অবশ্যই তোমরা নিজেদের কাজ নিজেরাই করো, অবশ্যই সাহায্যও নাও। চলো এবারে গল্পে যাই। প্যাট্রিক নেভার ডিড হোমওয়ার্ক, টু বোরিং হি সেড। প্যাট্রিক কখনোই তার নিজের কাজ করত না, সে বলতো এটা খুব বিরক্তিকর। প্যাট্রিক, যে নাকি এই গল্পের প্রধান চরিত্র, হি প্লেইড হকি অ্যান্ড বাস্কেটবল অ্যান্ড নিনটেন্ডো ইনস্টেড। সে কী কী খেলতো? হকি খেলতো, বাস্কেটবল খেলতো এবং নিনটেন্ডো। দেখো পাশে লেখা আছে, নিনটেন্ডো মানে হলো আ ভিডিও গেম। সে একটা ভিডিও গেম খেলতো, নয়তো হকি খেলতো, নয়তো বাস্কেটবল খেলতো। হিজ টিচার্স টোল্ড হিম, প্যাট্রিক, ডু ইউ হোমওয়ার্ক অর ইউ ওন্ট লার্ন এ থিং। তুমি তোমার হোমওয়ার্কগুলো করো, নয়তোবা তুমি কিছুই শিখতে পারবে না। ঠিক আছে, এখন ওন্ট লেখা আছে, যেটা হলো উইল নট। ওকে, অ্যান্ড ইটস ট্রু, সামটাইমস হি ডিড ফিল লাইক অ্যান ইগনোরামাস। এবং সত্যি সেটাই, সে অনেক সময় অনুভব করতো সে সত্যি কিছু জানে না। দেখো এখানে একটা নতুন ওয়ার্ড, ইগনোরামাস, পাশে লেখা আছে অ্যান ইগনোরেন্ট পারসন হু ল্যাক্স এডুকেশন। যে অনেক সময় সে নিজেকেই অজ্ঞ ভাবত। বাট হোয়াট কুড হি ডু, কিন্তু সে সত্যি কী করবে বলো তো? হি হেটেড হোমওয়ার্ক, সে তো হোমওয়ার্ক করতেই পছন্দ করতো না। দেন ওয়ান ডে হি ফাউন্ড হিজ ক্যাট প্লেয়িং উইথ এ লিটল ডল অ্যান্ড হি গ্র্যাবড ইট অ্যাওয়ে। তারপর একদিন সে দেখল তার যে পোষা বেড়াল ছিল সে একটা ছোট্ট পুতুল নিয়ে খেলছিল, এবং সে তৎক্ষণাৎ সে পুতুলটাকে ছিনিয়ে নিল ওর কাছ থেকে। গ্র্যাবড ইট অ্যাওয়ে মানে তার কাছ থেকে ছিনিয়ে নিল। টু হিজ সারপ্রাইজ ইট ওয়াজ নট এ ডল অ্যাট অল। কিন্তু সে অবাক হয়ে গেল যখন সে দেখল যে সে সত্যি একটা পুতুল নয়, বাট এ ম্যান অফ দ্য টাইনিয়েস্ট সাইজ, কিন্তু এমনই একটা লোক যে সব থেকে ছোট বা ক্ষুদ্রাকৃতি। হি হ্যাড আ লিটল উল শার্ট উইথ ওল্ড ফ্যাশন ব্রিচেস। সে কি পরেছিল? একটা পাজামা পরেছিল, এবং কি পরেছিল? একটা উল শার্ট, মানে উল যেটা আমরা শীতকালে পরে থাকি সেই রকম একটা শার্ট পরেছিল, উলের শার্ট, এবং তার সঙ্গে পড়েছিল একটা ছোট পাজামা। তোমরা যদি উপরে ছবিতেই লক্ষ্য করো দেখতে পাবে যে সে কীরকম একটা পাজামা পরেছে। অ্যান্ড এ হাই টল হ্যাট মাচ লাইক এ উইচেস। এবং কীরকম পরত? জাদুকররা যেরকম টুপি পরে ঠিক সেই রকমই একটা টুপি পরত। এখানে উইচেস এবং ব্রিচেস একসঙ্গে ছন্দ মেলানোর জন্য লিখেছে। হি ইয়েলড, সে চিৎকার করে উঠল, সেভ মি, ডোন্ট গিভ মি ব্যাক টু দ্যাট ক্যাট। সে চিৎকার করে উঠল কি বলে? যে আমাকে বাঁচাও, আমাকে প্লিজ ওই বেড়ালটার কাছে দিও না। আই উইল গ্রান্ট এ উইশ, আই প্রমিস ইউ দ্যাট। আমি তোমাকে একটা বর প্রদান করব বা তোমার একটা ইচ্ছে পূরণ করব, এবং সেটা আমি তোমাকে প্রমিস করলাম। প্রমিস মানে কথা দিলাম। প্যাট্রিক কুড নট বিলিভ হাউ লাকি হি ওয়াজ। প্যাট্রিক তো বিশ্বাসই করতে পারছে না সে কতটা ভাগ্যবান। ইয়ার ওয়াজ দ্য অ্যান্সার টু অল অফ হিজ প্রবলেমস, যেখানে ছিল তার সব সমস্যার, মানে সব প্রশ্নের উত্তর। কী ছিল তার সমস্যা? তার সমস্যাটা ছিল যে সে হোমওয়ার্ক করতে পছন্দ করতো না, কিন্তু

সে যদি এমন কাউকে পায় যে তার হোমওয়ার্কগুলো সব কিছু করে দেবে, তা তো খুবই ভালো ছিল। দেখি চলো সে কি বলে। সো হি সেড, অনলি ইফ ইউ ডু অল মাই হোমওয়ার্ক টিল দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, দ্যাটস 35 ডেইজ। কি বলেছে দেখো, তুমি যদি শুধুমাত্র আমার হোমওয়ার্কগুলি করে দাও, সেটা কতদিন পর্যন্ত? তার যে সামনে সেমিস্টার আছে, পরীক্ষা আছে, সেই পরীক্ষা আসতে 35 ডেইজ, 35 দিন বাকি। সে 35 দিন পর্যন্ত যদি সেই টাইনিয়েস্ট ম্যান যে আছে, সে যদি তার কাজগুলো করে দেয়, সেটার জন্য সে লিটল উলফ বা টাইনিয়েস্ট ম্যানকে বলেছে, ইফ ইউ ডু এ গুড এনাফ জব আই কুড গেট ইভেন এইস, আর তুমি যদি আমার এই কাজটা খুব ভালো করে দাও, তাহলে আমি কি আমার যে বেস্ট গ্রেড আছে সেই গ্রেডটা পেয়ে যাব। এখন বেস্ট গ্রেড কি? এ। দেখো তোমরাও তো যখন পরীক্ষার শেষে প্রোগ্রেস রিপোর্ট পাও, সেখানে তোমাদের গ্রেডগুলো থাকে একে একে কীরকমভাবে, A1, A2, B1, B2। তো সে তার মধ্যে যেমন A1টা বেস্ট গ্রেড, ঠিক প্যাট্রিকের ক্ষেত্রেও ছিল কি এটা বেস্ট গ্রেড। তো সে লিটল উলফকে বা টাইনিস্ট ম্যানকে বলেছে যে তুমি আমার কাজগুলো করে দাও, ভালোভাবে হোমওয়ার্কগুলো শেষ করো, তাহলে আমি এ গ্রেড পেয়ে যেতে পারি। দ্য লিটল ম্যানস ফেস রিঙ্কেলড লাইক এ ডিশ ক্লথ থ্রোন ইন দ্য হ্যাম্পার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যে লিটল ম্যান ছিল তার মুখটা কীরকম হয়ে গেল, রিঙ্কেলড, রিঙ্কেলড মানে হলো কুচকানো, কুচকে গেল। কীরকমভাবে কুচকে গেল? ডিশ ক্লথ থ্রোন ইন দ্য হ্যাম্পার। আমরা যখন বাসন মুছি তখন যে ন্যাকড়াটা আমরা ডাস্টবিনে ফেলে দিই, ঠিক ডাস্টবিনে ফেলার সময় যে ন্যাকড়াটা কুচকে যায়, ঠিক ওই রকম হয়ে গেছে তার মুখটা। হি কিকড হিজ লেগস অ্যান্ড ডাবল্ড হিজ ফিস্টস অ্যান্ড হি গ্রিমেজড অ্যান্ড স্কাউল্ড অ্যান্ড পার্সড হিজ লিপস। দেখো কি বলেছে, সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সে তার পা ছুটতে লাগলো, তার হাতের যে মুঠিগুলি ছিল মুষ্টিগুলো দ্বিগুণ করলো, আর সে মুখ ভ্যাংচালো, মুখ গোমরা করলো এবং সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে বলে উঠল, ওহ, অ্যাম আই কার্সড? আমি কি তাহলে অভিশপ্ত হয়ে গেলাম? আমরা যখন রাগ করি, যখন রাগের মুহূর্তে আমাদের যেমন এক্সপ্রেশন হয়, ঠিক তেমনই লিটল ম্যানটার এক্সপ্রেশনটা ওই রকমই ছিল। এবং সে বলল, অ্যাম আই কার্সড? আমি কি তাহলে অভিশপ্ত? বাট আই উইল ডু ইট, কিন্তু এটা আমি করব। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড দ্যাট লিটল এলফ বিগান টু ডু প্যাট্রিক্স হোমওয়ার্ক। এবং সত্যি সেটাই হলো, সে যেমনটা বলেছিল তেমনটা কথা রেখেছে, রেখে তার হোমওয়ার্কগুলো করা শুরু করলো। এক্সেপ্ট দেয়ার ওয়াজ ওয়ান গ্লিচ, কিন্তু এখানে একটাই সমস্যা ছিল। গ্লিচ মিন্স সমস্যা, ছোট সমস্যা। কি সমস্যা? দ্য এলফ ডিড নট অলওয়েজ নো হোয়াট টু ডু অ্যান্ড হি নিডেড হেল্প। সেই যে লিটল এলফ, এলফ বলতে বুঝিয়েছে এখানে জাদুকর, ঠিক আছে? তো সেই জাদুকর কখনোই বুঝতে পারতো না যে কখন কি করা দরকার, কারণ সে তো আগে কখনো এগুলো করেনি। প্যাট্রিকের কথা শুনে প্যাট্রিকের কাজগুলো করছে, কিন্তু সে তো জানে না কখন কোনটা করতে হবে। হেল্প মি হোডসে, সে বলে উঠতো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। অ্যান্ড প্যাট্রিক উড হ্যাভ টু হেল্প ইন হোয়াট এভার ওয়ে, কিন্তু প্যাট্রিককে তাকে সাহায্য করতেই হতো যে কোনো উপায়ে। আই ডোন্ট নো দিস ওয়ার্ড, আমি ওয়ার্ড জানি না, দ্য লিটল এলফ স্কুইকড হোয়াইল রিডিং প্যাট্রিক্স হোমওয়ার্ক। যখন প্যাট্রিকের পড়াগুলি সে করতো বা হোমওয়ার্কগুলো যখন সে করতো, সে হঠাৎ করেই তীক্ষ্ণস্বরে চিৎকার করে উঠত, কি বলতো, আই ডোন্ট নো দিস ওয়ার্ড, আমি এই ওয়ার্ড জানি না, গেট মি এ ডিকশনারি, আমাকে একটা ডিকশনারি এনে দাও। ডিকশনারি ওয়ার্ডটার সঙ্গে তোমরা মোটামুটি সবাই পরিচিত, কি বাংলায় সেটাকে বলে অভিধান, ঠিক আছে, যেখানে শব্দের অর্থগুলি আমরা খুঁজে পাই। নো, হোয়াটস ইভেন বেটার, লুক আপ দ্য ওয়ার্ড অ্যান্ড সাউন্ড ইট আউট বাই ইচ লেটার। তুমি একটা কাজ করো, একটা ডিকশনারি নিয়ে এসো। না, তুমি ডিকশনারি না, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি আমার সঙ্গে একটা একটা ওয়ার্ডের মিনিং খুঁজে বের করো, বের করে এগুলোর মিনিং তৈরি করো, করে আমাকে বলো। হোয়েন ইট কেম টু ম্যাথস, অঙ্কের ক্ষেত্রে কি হলো, প্যাট্রিক ওয়াজ আউট অফ লাক। প্যাট্রিকের কি হয়ে গেল, একদম হতভাগ্য হয়ে গেল প্যাট্রিক অঙ্কের ক্ষেত্রে। কি হলো চলো দেখি। হোয়াট আর টাইম টেবলস, টাইম টেবলস কি? দ্য এলফ শ্রিক্ট, এলফ উঁচু গলায় চিৎকার করে উঠল। শ্রিক্ট মিন্স উঁচু গলায় চিৎকার করা, ঠিক আছে, চিৎকার করে কি বলে উঠল, হোয়াট আর টাইম টেবলস, টাইম টেবলস কি, সেটা তো সে কখনো শোনেনি। টাইম টেবলস মানে হলো, আমরা জানি কি টাইম টেবলস মানে, মাল্টিপ্লিকেশন টেবিল, ঠিক আছে, যেটা আমরা বাংলায় বলি নামতা বা নামতা। উই এলফস নেভার নিড ইট,

আমাদের তো কখনোই এগুলো দরকার হয় না। অ্যান্ড এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অ্যান্ড ডিভিশন অ্যান্ড ফ্র্যাকশন, এসব যোগ ভাগ গুণ বিয়োগ এগুলো তো আমাদের কখনো দরকার হয় না। এগুলো কি? হিয়ার সিট ডাউন বিসাইড মি, ইউ সিম্পলি মাস্ট গাইড মি। তুমি একটা কাজ করো, তুমি আমার পাশে বসো এবং বসে বসে আমার যখন যেটা দরকার তখন সেটা আমাকে বলে দাও। হেল্পস নো নাথিং অফ হিউম্যান হিস্ট্রি। দেখো এবার অঙ্কের পরে এলো হিউম্যান হিস্ট্রি, আমরা যেটাকে ইতিহাস বলি, ঠিক আছে? ইতিহাসের ক্ষেত্রে কি হলো, হেল্পস তো

ব্যাপারে। সো দ্য লিটল এলফ অলরেডি এ শাউটার জাস্ট গট লাউডার। তারপরে কি হলো, সেই যে লিটল এলফ ছিল সে কি করলো, অলরেডি এ শাউটার জোরে জোরে চিৎকার করতে লাগলো। ঠিক আছে, চিৎকার করে কি বললো, গো টু দ্য লাইব্রেরি, আই নিড বুকস, মোর অ্যান্ড মোর বুকস, অ্যান্ড ইউ ক্যান হেল্প মি ফ্রিড দ্যাম টু। কি বললো, আমার বইয়ের দরকার, শুধুমাত্র বই না, প্রচুর বইয়ের দরকার, তুমি এক্ষুনি লাইব্রেরিতে যাও। ঠিক আছে, লাইব্রেরি মানে কি, লাইব্রেরি হলো যেখানে অনেক বই রাখা থাকে, অনেক রাইটারের বই রাখা থাকে, সেখান থেকে আমরা বই এনে পড়তে পারি। ঠিক আছে, যখন যার ইচ্ছে সেখান থেকে বই এনে পড়তে পারে, আবার ফেরত দিতে হয়। ঠিক আছে, তো তখন লিটল এলফ তাকে বললো, তুমি এক্ষুনি যাও, গিয়ে বই আনো, এনে আমার পাশে বসে বসে পড়ো, পড়ে পড়ে আমাকে সাহায্য করো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এভরি ডে ইন এভরি ওয়ে দ্য লিটল এলফ ওয়াজ এ ন্যাগ। তারপরে কি হলো, প্রকৃত পক্ষে বা বস্তুত শেষ পর্যন্ত কি হলো, দেখো, এভরি ডে প্রতিদিন, ইন এভরি ওয়ে প্রতিটি উপায়ে, দ্য লিটল এলফ ওয়াজ এ ন্যাগ। লিটল এলফ কি করলো, একটা বিরক্তিকর অবস্থায় পৌঁছে দিল, কাকে, প্যাট্রিককে। সবসময় বিরক্ত করতে, এটা আমাকে করে দাও, ওইটা আমাকে করে দাও, সে কোনো সাবজেক্ট, তার তো পড়াশুনো সম্পর্কে কোনো ধারণা নেই, আর তো হোমওয়ার্ক, সেগুলো অঙ্ক বলো, হিস্ট্রি বলো, যাই বলো, তার তো কোনো ধারণাই নেই। তখন সে কী করলো, প্যাট্রিককে বারবার কি করতে লাগলো, বিরক্ত করতে লাগলো, যে আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, এটা আমি জানি না, ওটা করে দাও, ওটার মিনিং বের করে দাও। ঠিক আছে, প্যাট্রিক ওয়াজ ওয়ার্কিং হার্ডার দ্যান এভার। প্যাট্রিক, যে জায়গাতে প্যাট্রিক আগে হোমওয়ার্কই করতো না, সেই জায়গাতে প্যাট্রিককে কি করতে হচ্ছে, সব কাজ তো করে দিতেই হচ্ছে, এবং যতটা পরিশ্রম না সে আগে করতো, তার কয়েক গুণ বেশি তাকে করতে হচ্ছে, মানে সে আগে কখনো এতটা পরিশ্রম করেনি। অ্যান্ড ওয়াজ ইট এ ড্র্যাগ, এবং তার কাছে এই ব্যাপারটা একেবারে একঘেয়ে এক বিষয় হয়ে গেল, সে বিরক্ত হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখো একটা নতুন ওয়ার্ড, ড্র্যাগ, ড্র্যাগ কথার অর্থ একঘেয়ে, কোনো বিষয় নিয়ে বিরক্ত করা। তো প্যাট্রিককে তো সে লিটল এলফ কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছিল, কেন, তাকে হেল্প করার জন্য। হি ওয়াজ স্টেইং আপ নাইটস, সে রাত্রি জাগত, হ্যাড নেভার ফেল্ট সো ওয়েরি, সে কখনোই এতটা টায়ার্ড হয়ে যেত, রাত্রি জাগলে স্বাভাবিক আমরা টায়ার্ড তো হবই। ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ আইস পাফড অ্যান্ড ব্লেয়ারি, সে যখন স্কুলে যেত তখন তার কি অবস্থা হতো, চোখগুলো ফুলে যেত, পাফড কথার অর্থ হলো ফুলে যাওয়া, চোখগুলো ফুলে যেত, অ্যান্ড ব্লেয়ারি, ব্লেয়ারি কথার অর্থ হলো আমরা যখন চোখে অল্প দেখি, কি হয়, বেশিক্ষণ সময় যদি আমরা একটা কাজ নিয়ে অনেকক্ষণ থাকি তাহলে কি হয়, আমাদের চোখটা মনে হয় একটু ঘোলাটে লাগছে, অনেক সময় মনে হয় যে আমরা কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ওই রকম হয়ে গেছে, প্যাট্রিক আগে এতটা প্রেশার কখনো নেয়নি, তো এতটা প্রেশার নেওয়ার ফলে কি হয়ে গেল, তার চোখ ফুলে গেল, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেল, চোখ ক্ষীণদৃষ্টি বা ঘোলাটে দেখতে শুরু করলো। ফাইনালি দ্য লাস্ট ডে অফ স্কুল অ্যারাইভড, এবং শেষ পর্যন্ত কি হলো, ফাইনালি দ্য লাস্ট ডে, লাস্ট ডে বলতে বুঝিয়েছে এখানে পরীক্ষার রেজাল্টের দিন, মানে পরীক্ষার রেজাল্ট, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন রেজাল্ট দেবে। কি হলো, অ্যান্ড দ্য লিটল এলফ ওয়াজ ফ্রি টু গো, কি হলো, লিটল এলফ, যেহেতু লিটল এলফের কাজ শেষ, পরীক্ষা শেষ, তার মানে তার যাওয়ার সময় হয়ে গেছে। অ্যাজ ফর হোমওয়ার্ক দে ওয়াজ নো মোর, সো হি কোয়াইটলি অ্যান্ড স্লাইলি স্লিপড আউট দ্য ব্যাকডোর, তখন সে কী করলো, কোয়াইটলি মানে কি, চুপি সারে, অ্যান্ড স্লাইলি মানে গোপনে কি করলো, সেখান থেকে, মনে হলো যেন এখানে যদি লাইনটার আমরা আক্ষরিক অর্থ করি তাহলে সেখানে কি হবে, যে চুপি সারে পেছনের দরজা দিয়ে সে বেরিয়ে গেছে, কিন্তু আসলে কি, মানে তার কাজ শেষ, সে এখন এখান থেকে চলে যাবে। প্যাট্রিক গট হিজ এইজ, হিজ ক্লাসমেটস ওয়ার অ্যামেজড, প্যাট্রিক কি পেলো, রেজাল্ট এ, মানে বেস্ট গ্রেড যেটা সেই সেটাই সে পেলো। হিজ ক্লাসমেটস ওয়ার অ্যামেজড, তার যে ক্লাসমেট মানে শ্রেণীকক্ষে যে অন্যান্য ছাত্রছাত্রীরা ছিল তারা কীরকম মানে অবাক হয়ে গেল, এটা কি হলো, যে হোমওয়ার্ক কি করতো না সে এ পেয়ে গেল কেমন করে। হিজ টিচার্স স্মাইল্ড অ্যান্ড ওয়ার ফুল অফ প্রেজ, তার যে শিক্ষক শিক্ষিকারা ছিল তারা তার সঙ্গে হেসে কথা বলছে এবং তারা কি তার প্রশংসা করে যাচ্ছে, ফুল অফ প্রেজ মানে অনেক প্রশংসা করছে তার। অ্যান্ড হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের অবস্থা কি, দে ওয়ান্ডার্ড হোয়াট হ্যাড হ্যাপেন টু প্যাট্রিক, তারা

0: বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, প্যাট্রিকের সঙ্গে এটা কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হি ওয়াজ নাও দ্য মডেল কিড, সে এখন একজন আদর্শ বাচ্চা। ক্লিনড হিজ রুম, ডিড হিজ চোর্স, ওয়াজ চিয়ারফুল, নেভার রুড, লাইক হি হ্যাড ডেভেলপড এ হোল নিউ অ্যাটিটিউড। তারপর সে কি করল, সে একজন এখন আদর্শ বাচ্চা হয়ে গেল। আদর্শ মানে কি? মডেল কিড মানে হলো আদর্শ বাচ্চা, যাকে দেখে আমরা শিখি বা যার মতো আমরা হতে চাই। ঠিক আছে, তো সে কী কী করতো দেখো, সে তো তার যে পড়াশোনা যেখানে আছে সেখানে তো এ পেয়েই গেছে। ঠিক আছে, সে তার পাশাপাশি কী করতো, ক্লিনড হিজ রুম, তার রুম পরিষ্কার করতো, তার সে কখনোই বিরক্ত হতো না, সব সময় উৎফুল্লিত থাকতো, মানে খুব আনন্দ নিয়ে থাকতো, কখনো কারোর সঙ্গে বাজে ব্যবহার করতো না। চোর্স, চোর্স কথা হতো হলো দৈনন্দিন যে কাজগুলো করতে হয় আমাদের বাড়িতে, সে কাজগুলোর কথা এখানে বলেছে, তা সে সেই কাজগুলো করতো, লাইক হি হ্যাড ডেভেলপড এ হোল নিউ অ্যাটিটিউড। তাহলে সব কিছু মিলে একটা যেমন নতুন একটা চরিত্র গঠন হয়ে গেল, কার? প্যাট্রিকের। মানে সে আর এখন আগের প্যাট্রিক নেই, সে এখন একজন নতুন প্যাট্রিক, যাকে আমরা ঠিক মানে মিলিয়ে নিতে পারছি না আগের প্যাট্রিকের সঙ্গে। ইউ সি ইন দ্য এন্ড, শেষে দেখো, প্যাট্রিক স্টিল থট হি হ্যাড মেড দ্যাট দ্য টাইনি ম্যান ডু অল হিজ হোমওয়ার্ক। শেষে তুমি দেখো, প্যাট্রিক এখনও মনে করছে যে ওই টাইনি ম্যানটা ছিল, সে তার হোমওয়ার্কগুলো সব কিছু করে দিয়েছে। বাট আই উইল শেয়ার এ সিক্রেট জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি, কিন্তু আমি তোমাকে একটা সিক্রেট বলছি যেটা তোমার এবং আমার মাঝখানেই থাকবে, সেটা বাইরে কোথাও যাবে না। ইট ওয়াজ নট দ্য এলফ, প্যাট্রিক হ্যাড ডান ইট হিমসেলফ। এটা এলফ নয় বা জাদুকর নয় বা টাইনি ম্যান নয় যে কাজগুলো করেছে, কাজগুলো করেছে প্যাট্রিক হিমসেলফ, প্যাট্রিক নিজেই সেই কাজগুলো করেছে। আমরা এখানে যে গল্পটা পড়লাম সেখানে দেখো, হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক, গল্পটি ক্যারল মুর একটা কৌতুকপূর্ণ শিক্ষামূলক গল্প হিসাবে এখানে লিখেছেন, ইজ আ হিউমারাস স্টোরি উইথ এ মরাল, যেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। কি শিক্ষা পাই? গল্পের শেষে আমরা দেখি যে প্যাট্রিক নিজের কাজগুলো নিজেই সব কিছু সম্পন্ন করেছে, নিজের হোমওয়ার্কগুলো করেছে। গল্পটি রচিত হয়েছে কেন, আমরা যেন নিজেদের কাজ নিজেরাই করি। আর আমরা যদি গল্পের টাইটেলে যাই, হু ডিড প্যাট্রিক হোমওয়ার্ক, প্যাট্রিকের কাজগুলো কে করেছে, সেখানে আমরা দেখব যে মনে হচ্ছে যেমন প্যাট্রিকের কাজগুলো সবটাই অন্য কেউ করেছে, এবং তাই গল্পে আমরা দেখলাম যে লিটল এলফ বা টাইনি ম্যান যে সে সবটা কাজ করেছে। কিন্তু লেখক আমাদের গল্পটা যেন খুব একটা মানে ক্লান্তিকর না হয় বা তোমাদের কাছে যেন বোর না হয়, তোমাদের কাছে যেন আরও আকর্ষিত হয়, সে কারণে লেখক শিরোনামে এই অলঙ্কারগুলি ব্যবহার করেছেন। তোমরা আসলে বুঝতে পেরেছ যে নিজের কাজ নিজেই করেছে। সেখানে তোমাদের আরেকটু বলি, প্যাট্রিকের যখন 35 days সেমিস্টার শেষ করার কথা ছিল, তখন সেখান থেকে আমরা বুঝতে পারি সেমিস্টার তো শুধুমাত্র 35 দিনের হয় না, সেটা মোটামুটি কয়েক মাস সময়ের হয়। তাহলে আমরা যদি আগে থেকে আমাদের কাজগুলি গুছিয়ে নিই, তাহলে কি আমাদের সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে এবং সময়ে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। গল্পটা ভালো করে পড়লে তোমরা প্রশ্নগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবে। আজ তাহলে এতটুকুই থাক।
1: এতক্ষণ শুনলেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আকাশ কি বলছে। আজকের আকাশ বলছে সাধারণত মেঘাচ্ছন্নই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু অঞ্চলে, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 60%। এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। শুনলেন আবহাওয়ার খবরাখবর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘরগৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘরগৃহস্থির আসরে আমরা আলোচনা করব রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। নমস্কার ডক্টর মাইতি।
1: নমস্কার
0: ডক্টর মাইতি। আমরা পেঁয়াজ সম্পর্কে বলবো যে আমাদের রাজ্যে পেঁয়াজের চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তার কারণ আমরা জানি আমাদের ত্রিপুরায় যারা বসবাস করে আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি অনেকটাই, সেই দিক থেকে মাছ বা মাংস খেতে গেলে পেঁয়াজের প্রয়োজনীয়তা থেকেই যায়। তো সেই দিক থেকে আমাদের কিন্তু পেঁয়াজের চাহিদা দিন দিন বাড়ছে। তার সংকুলন দিতে গিয়ে কিন্তু আমাদের বহিরাজ্যের উপরই নির্ভর করতে হয়। আমরা কিন্তু দেখতাম এক সময় ছিল যখন আমাদের রাজ্যে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির জন্য কিন্তু পেঁয়াজ বীজ অথবা ছোট ছোট পেঁয়াজ লাগিয়ে কিন্তু চাষিরা পেঁয়াজের যে পাতা বা পেঁয়াজ কলি সেটা বাজারে তুলতেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের রাজ্যের কিছু সংখ্যক কৃষক রয়েছেন যারা পেঁয়াজ চাষে আগ্রহ প্রকাশ করছেন, এবং আমরা যতদূর আমাদের কাছে খবর রয়েছে আপনারা কিন্তু আমাদের যে কৃষি মহাবিদ্যালয় রয়েছে আমাদের লিম্বুছড়াতে, আপনাদের যে কলেজ রয়েছে সেই কলেজে আপনারা কিন্তু পরীক্ষামূলকভাবে আপনারা পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। প্রথমে আপনার কাছ থেকে জানব আমাদের রাজ্যে এই যে জলবায়ু সেটা পেঁয়াজ চাষের জন্য কতটা উপযোগী।
1: পেঁয়াজ রাজ্যের পেঁয়াজ চাষের জন্য জলবায়ু এবং মাটি সবটাই কিন্তু উপকূল মানে উপযোগী, এবং আমরা হয়তো সেইভাবে আমরা চিন্তাভাবনা করিনি, যার জন্য আজকে এটা আমাদের পুরো রাজ্যের যে পেঁয়াজের যে এটা হয়
0: চাহিদা
1: সেটা কিন্তু বহিরাজ্য থেকে আসে। মোটামুটি 90-99% প্রায় বাইরে থেকে আসে, কিন্তু আমরা একটু সচেষ্ট যদি হই আমাদের এই চাহিদাটাকে হয়তো রাতারাতি এটাকে মেটানো যাবে না যে একবারে সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, সেটা ভাবার কোনো কারণ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেও বাইরের থেকে যে যোগানটা আসছে সেটাকে যদি আমরা কিছুটা হলে 30% যদি কমাতে পারি সেটাই হচ্ছে আমাদের রাজ্যের পক্ষে লাভ, বাইরে টাকাটা যাবে না। এবং আমরা বিশেষ করে আমরা কলেজে 2021 সাল থেকে আমরা পেঁয়াজ নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করছি। পেঁয়াজ লোকের ধারণা ছিল যে বর্ষাকালে হয়, কিন্তু আমরা বর্ষাকালেও করে দেখিয়ে দিয়েছি যে এটা করা যাবে। এবং এখানকার যে জলবায়ু মাটি নিয়ে যে প্রশ্নটা আপনি প্রথমে করলেন সেটার সঙ্গে আমি আপনাকে এখনও বলতে পারি যে এটা মানে পেঁয়াজ চাষের জন্য উপযোগী।
0: ডক্টর মাইতি, আমরা যেটা দেখতাম শীতকালে সাধারণত আমরা কিন্তু পেঁয়াজকলি বাজারে পেতাম, তার মানে আমাদের কৃষক বন্ধুরা পেঁয়াজকলিটা উৎপাদন করতেন শীতকালে। সেই দিক থেকে আমরা জানি যে সাধারণত পেঁয়াজের দামটাও শীতকাল মানে শীতকাল এলে পড়ে যায়, অর্থাৎ এই সময়টাতেই কিন্তু পেঁয়াজ চাষ হতো, যেটা আমরা সাধারণত দেখতাম ভারতবর্ষের মধ্যে নাসিক মহারাষ্ট্রেই বেশি উৎপাদন হতো। তো আজকাল আমরা জানতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষাকালেও কিন্তু পেঁয়াজ উৎপাদন করছেন আমাদের চাষি বন্ধুরা। তো সেইভাবে আপনিও বললেন যে পরীক্ষামূলকভাবে আমাদের রাজ্যে আপনারা 2021-22 পরীক্ষামূলক উৎপাদন করেছেন এবং আপনারা সফল হয়েছেন আমাদের রাজ্যে বর্ষাকালেও পেঁয়াজ উৎপাদন করতেন। তো এই দিক থেকে কী ধরনের মাটি বা কী ধরনের আবহাওয়া দরকার বা জলবায়ু ঠিক কতটা দরকার এই পেঁয়াজ চাষের উপকূল হওয়ার জন্য?
1: আমি প্রথমে বর্ষার পেঁয়াজ নিয়ে আমি বলি। বর্ষার পেঁয়াজের জন্য যেখানে জল দাঁড়াবে না
0: আচ্ছা
1: সেরকম জায়গা, এমনি এমনি আমাদের এখানে যেরকম কিছু টিলা মতো আছে বা উঁচু জায়গা আছে, মাঝারি জায়গা আছে যেখানে জল দাঁড়াবে না, বৃষ্টি হবে কিন্তু জল দাঁড়াবে না, সেরকম জায়গাটাকে আমরা বর্ষাকালে করতে পারি। এরকম জায়গা অনেকটা আছে যেগুলো চাষ হয় না, সেগুলোকে আমরা চাষযোগ্য করতে পারি। আর শীতের সময়
0: মাটিটা কি দোআঁশ হওয়া চাই?
1: মাটিটা দোআঁশ, তবে এঁটেল মাটি যদি হয় যে হবে না তা নয়, এঁটেল মাটিতে করতে গেলে যেখানে হয়তো অল্টারনেটিভ কিছু নেই সেখানে এঁটেল মাটিতে জৈব সারটা একটু বেশি দিয়ে সহজে করা যাবে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। সেটা বর্ষাকালীন হতে পারে বা শীতের সময় হতে পারে, সবটাই সময় করা যাবে। আর শীতের সময় যেটা হচ্ছে যে আমন ধানটা এমনভাবে লাগানো হয় যেটা হচ্ছে দক্ষিণের জেলাগুলোতে একটু আগে হয়, উত্তরে একটু পরে হয়, কিন্তু এটা অবশ্য প্রাকৃতিক ব্যাপার যে বৃষ্টিটা আমাদের এখানে সেইভাবে সেই সময়

0: অথবা হয় না বলে একটু দেরি হয়, যদি দেরি না হতো সময় মতো হতো তাহলে কিন্তু আমন ধান তুলেও লাগানো যায়।
1: আচ্ছা,
0: ওই জমিতে।
1: হুম।
0: আর তা না হলে আমি সেই শীতের মরশুমের জন্য বর্ষার মরশুমে যদি পেঁয়াজ তুলে নিই, তারপরে শীতের মরশুমে পেঁয়াজও ওই যে জায়গাতে লাগানো যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই।
1: তাহলে আপনি বললেন প্রথম শর্তই হচ্ছে যেখানে জল দাঁড়াবে না এ ধরনের জমি হওয়া চাই পেঁয়াজ চাষের জন্য,
0: মানে সেটা বর্ষার সময় শুধু,
1: বর্ষাতে যদি হয়, তাই তো?
0: হ্যাঁ।
1: আর শীতকালে তো বৃষ্টি সাধারণত হচ্ছে না,
0: সেচের
1: ব্যবস্থা করতে পারবে এই ধরনের জমি হলেই হবে।
0: হ্যাঁ।
1: তো আমাদের রাজ্যের কথা বলছি ডক্টর মাইথি, আপনি হয়তো আমাদের ত্রিপুরার প্রত্যেকটা অঞ্চলেই ঘুরেছেন, আমাদের রাজ্যে কিন্তু ছোটোখাটো টিলাভূমি এবং উঁচু জায়গা কিন্তু প্রচুর রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো এই উঁচু জমিগুলোতে এক ফসলা, মানে বিশেষ করে হলে দু ফসলা চাষ হয়, বাকি সময়টা কিন্তু এমনিতেই পতিত পড়ে থাকে, তাই? তো সেই জমিগুলোতে আমরা করতে পারি,
0: অবশ্যই করা যাবে যদি একটু সেচের ব্যবস্থা থাকে।
1: হুম।
0: এবং এখানে যে নদীর জলটাকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু, শুধু আমি পেঁয়াজ চাষের কথা বলছি না, অন্য যে কোনো জিনিস, বিশেষ করে আমন ধান ওঠার পরে দেখা যায় অনেক জমি পতিত পড়ে আছে, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি, কম সেচ লাগে, এরকম অনেক ফসল আছে যেখানে আপনি যদি ধরে নেন যে ওই জমিগুলো পতিত পড়ে আছে মানে তার সেই মুহূর্তে তার কোনো ইনকাম নেই, সেখান থেকে পাবো না, কিন্তু আমি অনেক ফসল আছে যেগুলোকে আমরা কম সেচ দিয়ে করা যায়, সেরকম জিনিসকে যদি করি, তার থেকে যদি আমি 100 টাকাও রোজ খোঁজ মানে খরচা করে তারপরে যদি 100 টাকা পাই সেটাও যথেষ্ট আমার কাছে, আমি তো সেটাই তো পাচ্ছিলাম না কিছুই।
1: ডক্টর মাইতি, আমাদের কাছে বিশেষ করে আমাদের কৃষক বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান শুনছেন তাদের কাছে একটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে, তার কারণ আমরা জানি সাধারণত শীতের পরে যখন বর্ষা এসে যায় আমাদের রাজ্যে পেঁয়াজের দাম কিন্তু বাড়তে শুরু করে, যেখানে 20-25 টাকা থাকে সেখানে 30-50 টাকা চলে আসে এই বর্ষার সময়টাতে। ঠিক বর্ষাটা শেষ হয়ে গেল, শীত আসার আগ মুহূর্তে কিন্তু 50 প্রায় দেখতে পাচ্ছি গত 5-7 বছর ধরেই কিন্তু 50-এর উপরে চলে যায়, 70-80 টাকাও চলে যায়, 60 টাকা চলে যায়,
0: এখনও তো 70 টাকা চলছে,
1: তাই না? তো সেই দিক থেকে আপনি যেটা বললেন আমাদের কৃষকদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর আমি বলবো, এই কারণে বর্ষাকালে যদি আমাদের রাজ্যে পেঁয়াজ উৎপাদন করা যেতে পারে, কৃষক বন্ধুরা যদি সেটা চাষাবাদ করে ওরা যদি লাভের মুখ দেখেন, অর্থাৎ মানে বাণিজ্যিকভাবে যদি সেটা লাভের হয়, তাহলে কিন্তু আমাদের রাজ্যে অনেক কৃষক রয়েছে এবং অনেক জমি রয়েছে, আপনি যে ধরনের জমি চাইছেন পেঁয়াজ চাষের জন্য হয়তো সুযোগ হতে পারে কৃষকদের জন্য।
0: এবং ত্রিপুরার যে আমি যেটুকু দেখেছি তাতে ত্রিপুরাতে এমনি মাছের প্রতি একটু আসক্তিটা বেশি, মাছটা খায়, এবং মাছ মাংস এই করতে গেলে পেঁয়াজটা লাগে। তাছাড়া আর একটা জিনিস আছে, শুটকি মাছ, শুটকি মাছটাও খান,
1: শুকনো মাছ যেটা আমরা,
0: হ্যাঁ, তো সেইটাকে পেঁয়াজ লাগবে,
1: পেঁয়াজ ছাড়া চলবে না।
0: এবং এই বাইরেও যেটা আমরা যদি ভাবি, একটা ফ্যামিলিতে আলু পেঁয়াজ লঙ্কা যদি থাকে তাহলে তার অনেক সমস্যা মিটে যায়, প্রতিদিন হয়তো সে মাছ খেতে পাচ্ছেন না, কিছু ফুলকপি বাঁধাকপি টমেটো প্রতিদিন খায় না, কিন্তু আলু পেঁয়াজ লঙ্কা বা মরিচ যেটা বল সেটা কিন্তু প্রতিদিন থাকলে অনেক সমস্যা মিটে যায়।
1: পাশাপাশি প্রতিদিন সন্ধে হলেই ফাস্টফুডের প্রশ্ন আসে,
0: আসছে,
1: আর ফাস্টফুড মানেই সেখানে পেঁয়াজের একটা যোগান সেলাড হিসাবে দিতেই হয়।
0: এবং এখানে যেটা হচ্ছে, আমরা পেঁয়াজ তো খাবো, তার সঙ্গে পেঁয়াজ কলিটাও বিক্রি হয়, বাজারে খুব বেশি দামে বিক্রি হয়, এখন তো পেঁয়াজের 70 টাকা, পেঁয়াজ কলি হচ্ছে 100 টাকার কাছাকাছি, কোনো একটু কমছে হয়তো, কিন্তু বা আরেকটা যেটা হচ্ছে স্যালাডের জন্য আরেক রকম পেঁয়াজ আছে, গুচ্ছ পেঁয়াজ বলে এ করা হয়, সেগুলোকে বা স্প্রিং অনিয়ন বলা হয়, সেগুলো এখনও চাষ হয়নি, আস্তে আস্তে হবে, হয়তো একটা দিন আসবেই সেগুলো করতে হবে, এখন হয়তো বাইরে থেকে আসছে।
1: আমাদের রাজ্যে আপনারা পরীক্ষা করে নিয়েছেন যে আমাদের রাজ্যের মাটি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত, এবার জানবো আপনার কাছ থেকে যে কোন ভ্যারাইটিটা আমরা শীতকালে লাগাবো এবং আমাদের রাজ্যের মাটি অনুযায়ী বা আবহাওয়া অনুযায়ী, আর কোন প্রজাতিটা আমরা বর্ষাকালে নেব।
0: আচ্ছা, আমি প্রথমে বলি শীতের মরশুমে যে সমস্ত জাতগুলোকে আমরা এ করি বর্ষার সময় সব হবে না।
1: আচ্ছা,
0: আবার বর্ষাটা ঠিক উল্টোটা, কেননা বর্ষার সময় যে পেঁয়াজ লাগানো হয় তার একটু গরম দরকার তার গাছের বৃদ্ধির জন্য, আর একটু ঠান্ডা পড়লে পেঁয়াজটা ধরতে শুরু করে, আর উল্টোটা হচ্ছে শীতের মরশুমে ঠান্ডাটা দরকার হয় গাছটাকে বৃদ্ধির জন্য, এবং পেঁয়াজটা যখন হয় তখন হচ্ছে টেম্পারেচারটা একটু বাড়লে তখন হচ্ছে বাল্বটা ভালো হয়,
1: ফলনটা আসে।
0: এইবার হচ্ছে আমরা অনেক জাত নিয়ে নাড়াচাড়া করেছি এবং তার মধ্যে যেটা হচ্ছে বর্ষার সময় ভীমা সুপার, এটা হচ্ছে ডাইরেক্ট অফ অনিয়ন গার্লিক রিসার্চ পুনা থেকে বেরিয়েছে।

0: এবং এগ্রি ফাউন্ড ডার্ক রেড, যেটা হচ্ছে নাসিক থেকে NHRDF ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে হয়েছে, আমরা এইটাকে লাগিয়েছি, মানে অনেক জাত করেছি, তার মধ্যে এই দুটো জাত হচ্ছে বর্ষার সময় খুব ভালো হয়েছে। আরও একটা বলি যে বীজ থেকে আমরা চারা করে লাগাই, কিন্তু বর্ষার সময় বীজ থেকে চারা তৈরি করাতে কিছু সমস্যা হয়, যে যদি ভালোভাবে বীজ চারা মানে
1: বীজ তোলা তৈরি না
0: করতে পারি তাহলে কিন্তু এটা মার খাবে
1: চারাটা,
0: তা সেটার জন্য আবার অল্টারনেটিভ আমরা করেছি। আমরা আগে এমনি বর্ষার সময় বীজের আমরা জমিতে মানে বীজ তোলাতে ফেলি জুন জুলাইতে, কিন্তু আমরা এখানে যেটা করেছি আমরা ফেব্রুয়ারি থেকে বীজ ফেলতে শুরু করি, শুরু করে আমরা সেই বীজটাকে লাগাই, লাগিয়ে ছোট ছোট পেঁয়াজ হয় সেগুলোকে শুকিয়ে নিই, দিয়ে আমরা জুলাই মাসে আবার লাগিয়ে দিচ্ছি ওই ছোট পেঁয়াজ। তাতে সুবিধাটা যেটা হচ্ছে মানে আপনার একটাও গাছ মরবে না, যদি চারা লাগাই সেই চারা যদি 100টা লাগাই 100টার মধ্যে কম করে 10-15টা নষ্ট হবে, কিন্তু এখানে 100টার মধ্যে মোটামুটি ধরে নেওয়া যায় পুরোটাই থাকবে।
1: মানে বলছেন আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা কি করব, গুড়ি পেঁয়াজ তৈরি করে নেব,
0: হ্যাঁ
1: বীজ বপন,
0: মানে বীজ বপন করে হয়তো মাস দেড়েক বা দুয়েকের মধ্যে আমরা পুরো নিচ্ছি, যখন আমার
1: তারপর সেটাকে আমরা তুলে নেব,
0: তুলে নেব,
1: তুলে নিয়ে উপরে আগাটা কেটে দেব, কেটে
0: শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে সেই শুকনো পেঁয়াজটাকে পাতাটা কেটে দিয়ে আবার লাগাতে শুরু করুন।
1: আচ্ছা, সেটা লাগাবো কোন মাসে?
0: সেটা জুনের মানে বর্ষা আসতে শুরু করলেই আপনি লাগাতে পারেন,
1: মানে এপ্রিল মে জুন যখনই বর্ষা এলো তখন আমরা লাগাতে পারবো।
0: আমরা এরকম করেও আমরা অক্টোবরের প্রথমেও আমরা পেঁয়াজ পেয়ে গেছি।
1: আচ্ছা,
0: এবং আমরা এটা নিয়ে রাজস্থান থেকে আমরা নিজেরা করার আগে রাজস্থান থেকে নিয়ে এসেছি ছোট ছোট পেঁয়াজ, যেটাকে সেট বলা হয়, সেইটা নিয়ে এসে আমরা লাগিয়েছি। এই বছর অক্টোবর মাসের মাঝামাঝি আমরা দুর্গাপূজার সময়ও আমরা পেঁয়াজটা তুলতে পেরেছি।
1: আচ্ছা, আমাদের রাজ্যে
0: শীতকালের যে জাত আছে সেগুলো আমরা করেছি, কিন্তু শীতকালে পশ্চিমবঙ্গের একটা জাত আছে যেটা হচ্ছে ভারতবর্ষের অনেক জায়গায় ওই জাতটাকে নিয়ে যায়, এর সুবিধা হচ্ছে মানে লং ডিস্টেন্সের ট্রান্সপোর্টটা সহ্য করতে পারে, মানে দূরে যখন পাঠাবেন পেঁয়াজটা অনেক সময় আমরা বাজারে দেখি যে খোসাটা সব উঠে গেছে, কিন্তু এর খোসাটা কিন্তু এ থাকে টাইট অবস্থায় থাকে, এটা খুব মানে এই যে শকটা হয় যে যাতায়াতের অসুবিধার জন্য যে পেঁয়াজের খোসা টোসা উঠে যায়
1: লালচে গোল গোল,
0: হ্যাঁ সেগুলো কিন্তু ইয়ে হয় না, একটু লম্বাটে টাইপের হয়। এই যাত্রা খুব ভালো এবং আমরা এটা করে দেখিয়েছি যে এটা হবে,
1: আচ্ছা
0: ভালো হবে। এমনি যেটা হচ্ছে সুখসাগর বলে একটা জাত আছে পশ্চিমবঙ্গ থেকে, যদি পেঁয়াজগুলো আসে এই শীতের মরশুমের পেঁয়াজগুলো তাহলে বুঝে নেবেন যে চোখ বন্ধ করে ওটা হচ্ছে সুখসাগর। এছাড়া হচ্ছে এগ্রি ফাউন্ড লাইট রেড বলে একটা আছে, ভীমা শক্তি বলে একটা আছে, এগুলো আছে। এছাড়া ভীমা শুভ্রা ভীমা সুপার বলে দুটো জাত আছে, যেটা হচ্ছে সাদা রঙের পেঁয়াজ।
1: আচ্ছা,
0: এবং সেগুলো খুবই সুন্দর দেখতে, সাধারণ লোকে ভাববে হয়তো যে এটা রসুন, কিন্তু রসুন নয় পেঁয়াজ।
1: আচ্ছা,
0: এবং এটা যদিও এ মানে খাদ্য গুণাগুণে বিশেষ কিছু পার্থক্য নেই, কিন্তু অনেকের জায়গায় আমি দেখেছি বাজারে বিক্রি করতে সেখানে বলে যে এটার খাদ্য গুণাগুণ ভালো, এটা অমুক তমুক বিভিন্ন রকমভাবে প্রলোভন দিয়ে বেশি দামে বিক্রি হয়, যেটা হচ্ছে এটা যদি 20 টাকা হয় এটা 40 টাকা দিয়ে বিক্রি করছে।
1: আচ্ছা,
0: এবং মানুষের মধ্যে ক্রেজ আছে। এবং তবে এই সাদা পেঁয়াজটা বেশিরভাগটা হয় গুজরাট এবং মহারাষ্ট্র, এবং এরা প্রসেস প্রোডাক্ট করে বাইরে পাঠায়।
1: আচ্ছা, এই সাদা পেঁয়াজটাকে,
0: সাদা পেঁয়াজটাকে আমাদের এখানে মানে ইন্ডিয়ান মার্কেটে অত সাদা পেঁয়াজটা নিয়ে অতটা ইয়ে নয়, কিন্তু বাইরে পাঠানো যাবে, এবং সেটা হচ্ছে শুকিয়ে পাঠানো যাচ্ছে অথবা গুঁড়ো করেও পাঠানো যায়।
1: আচ্ছা,
0: এই
1: অনিয়ন ডাস্ট,
0: অনিয়ন ডাস্ট।
1: তো ডক্টর মাইথি, আমরা আমাদের যারা আজকে অনুষ্ঠান শুনছেন আমাদের কৃষক বন্ধুরা, আমরা কীভাবে চাষাবাদ করব, একদম বীজতলা থেকে শুরু করে মূল জমিতে স্থানান্তর এবং চাপান সার, সেটা কীভাবে দেব আমাদের শ্রোতাদের যদি একটু বলে দেন।
0: আচ্ছা, বীজতলা যারা হচ্ছে বর্ষাকালীন বা জলদি ফুলকপি বাঁধাকপির চারা তৈরি করেন বা টমেটো বেগুনের চারা তৈরি করেন,
1: যেভাবে বীজতলা,
0: হ্যাঁ বীজতলাটা বর্ষার সময় করতে গেলে একটু উঁচু করতে হবে, এবং সেই উঁচুটা মোটামুটি জলের মানে মাটির লেভেল থেকে 6 ইঞ্চি কম করে উঁচু থাকে, যেন ভালো করে কুপিয়ে টুপিয়ে যেরকম বীজতলা করা হয় করা হবে,
1: গুঁড়ো করে নেবে মাটিটাকে একদম,
0: কোনো ঘাস টাস থাকবে না, পাথর টাথর কিছু থাকবে না, এরকম থাকলো। জৈব সার হিসেবে আমরা গোবর সারটাকে দিতে বারণ করি বীজতলাতে, এই কারণে গোবর সার দিলে ঘাসটা বেশি হয়।
1: আচ্ছা,
0: বীজতলাতে এটা যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা সবসময় বলি গোবর সার দেবেন না, আপনি ভার্মি কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট দিন, ভার্মি কম্পোস্ট দিলে অ্যাটলিস্ট ছোটো অবস্থায় পেঁয়াজের চারা যখন বেরোয় আর ঘাসের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাবেন না, এবং ঘাস যখনই বাড়তে শুরু করে পেঁয়াজের থেকে আগে বাড়বে, সুতরাং আমাকে

0: এই অবস্থাটাকে খুব সন্তর্পণে কাজটা করতে হবে, যাতে হচ্ছে মানে আগাছা দিয়ে যেন ভর্তি না করতে পারে। সেই জন্য হচ্ছে ঘাসটাকে মানে এ করার জন্য
1: সরাসরি দেবেন না আপনার বীজতলাতে,
0: ইয়েতে দেবো, আমরা ভার্মি কম্পোস্ট দেবো। গোবর সারটা মূল জমিতে দেওয়া যায়, মূল জমিতে একটু ফাঁক করে লাগানো হয়, তো সেখানে গাছ আগাছা তোলার ক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু এখানে তো অত তোলা যাবে না, তুলতে গেলে হয়তো গাছটাই চারাটাই নষ্ট হবে। আর যেটা হচ্ছে বীজতলাতে সাধারণভাবে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার দিতে বারণ করি,
1: আচ্ছা,
0: কিন্তু যদি প্রয়োজন হয় আমরা কিছুটা ইয়ে দিতে বলি, মানে পটাশ দিতে বলি। পটাশ না দিলে, পটাশের যদি ঘাটতি থাকে, দেখা যাবে যে উপরটা হলুদ মতো হয়ে যাচ্ছে গাছের পাতার দিক,
1: পাতার উপরটা,
0: হ্যাঁ, পটাশের জন্য হবে, অভাবের জন্য। আর একটা হয়, একটা রোগ মতো হয়, সেই রোগটাকে আমরা কিছু ওষুধ দিয়েও, ওই ম্যানকোজেব টাইপের ওষুধ দেওয়া হয়, সেই ওষুধটা দিতে হবে 1 গ্রাম প্রতি লিটার জলে। এবং পেঁয়াজের পাতার একটা ইয়ে হচ্ছে কি, অন্য গাছের থেকে আলাদা, যে পেঁয়াজের পাতাটা খুব মসৃণ, আপনি কোনো স্প্রে করলে, সে ওষুধ দিন বা অন্য কিছু যদি স্প্রে করতে যান, জল গড়িয়ে পড়ে যাবে,
1: নিচে পড়ে যাবে।
0: সেই জন্য আমরা বলি যে কিছু আঠা জাতীয় দোকানে পাওয়া যায়, তা সেইটা যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা অনেক সময় বলি যে আপনারা সার্পের গুঁড়ো দিন, অথবা লিকুইড
1: ডিটারজেন্ট পাউডার গুঁড়ো দিন,
0: দিয়ে দিন। তাতে হচ্ছে ওই গাছটি যখন আমরা স্প্রে করব, তাতে হচ্ছে
1: পাতায় কিছুটা
0: আটকে যাবে। এইভাবে বীজ এ করলেন, বীজটাকে লাইনে লাগাতে হবে এবং যতটা সম্ভব ফাঁক করে লাগানো, যদি সম্ভব হয় একটা লাইনেও ফেলছেন, কিন্তু লাইনের মধ্যেও যে বীজটা যেন একটু ফাঁক ফাঁক করে থাকলে গাছটা ভালোভাবে বাড়তে পারে।
1: এবার বীজটাকে আমরা শোধন করে নেব, তাই তো?
0: বীজটা এখন ধরুন বেশিরভাগ ক্ষেত্রে বীজ শোধিত বীজ আসে, আর না হলে এমনি যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রুপের কোনো ওষুধ দিয়ে ভালো করে এ করাটা যায়, কিন্তু কিছু না হলেও ওই ম্যানকোজেবকে বা ইয়ে অন্য ব্লু কপার টাইপ কপার অক্সিক্লোরাইড জাতীয় জিনিস দিয়ে
1: কৌটোতে দিয়ে মিশিয়ে নিয়ে আমরা
0: আপনি এ করতে পারেন, ভেজাবেন,
1: ছায়াতে শুকিয়ে নেবেন।
0: একটা জিনিস হচ্ছে, মানে আজকাল আগে আমরা করতাম কি, জল ডেয়ে ভিজিয়ে নিতাম রাতের দিকে, পরের দিন জল থেকে বের করে নিয়ে জমিতে বীজ ফেলতাম, কিন্তু এখন যেটা হচ্ছে বিভিন্ন জায়গা, বিশেষ করে প্রাইভেট কোম্পানিরও বীজ যেটা হচ্ছে কি দেশীয় বীজ, অনেক সময় দেখা যায় রঙিন বীজ, সেই রঙিন বীজটা হচ্ছে ট্রিটেড সিড। এই ট্রিটেড সিডকে যদি আপনি
1: মানে
0: ভিজিয়ে দেন, তাহলে কিন্তু তার মানে কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য করা কি, বীজতলাতে বা মূল জমিতে যেখানেই আমি বীজটা ফেলবো না কেন, সেখানটায় জোটা থাকবে, মাটিতে রস থাকবে, তাহলে আর আমাকে এবার যদি ওখান থেকে মানে বীজ থেকে যে উপরের কোটিংটা মানে সরে গেলেও সেটা ওই জমিতেই থাকবে। এইটা সিড ট্রিটমেন্টটা করা হয় প্রাথমিক অবস্থায় কিছু রোগটাকে দমন করার জন্য, যাতে না হয়। আমরা বাচ্চাদের করি কি, ট্রিটমেন্ট বিভিন্ন রকমের ইয়ে দেওয়া হয়, ইঞ্জেকশন টিকা ইত্যাদি দেওয়া হয়, যে প্রাথমিক অবস্থায় যেন ওই রোগের জন্য আক্রান্ত না হয়। এটার জন্য
1: এবার মূল জমিটা কীভাবে করবেন? মূল জমি,
0: আচ্ছা, এমনি চারা যেটা বীজটা ফেললাম, বীজটা ফেলার পরে মোটামুটি 1.5 থেকে 2 মাস চারাটা লাগে চারা তৈরি হতে। এবার চারা তৈরি হওয়ার পরে মূল জমিতে যেরকমভাবে চাষ করা হয়, সে যে কোনো ফসলের ক্ষেত্রে যেভাবে চাষ করা হয়, যে সবজির ক্ষেত্রে সেরকমভাবে চাষটা দিতে হবে। দেওয়ার পরে বর্ষার সময় যখন করা হবে, তখন বীজতলা যেরকম উঁচু করা হয়েছে ঠিক সেই রকমভাবে উঁচু করা হয়।
1: এইভাবে করে চওড়া করলে, তাতে আমরা যদি লাইন সুইং করি, দুপাশ থেকে যখন ড্রেন থাকবে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, এবং দুপাশ থেকে আমরা
0: যদি জল দরকার দেওয়ার দরকার হয়, হয়তো বৃষ্টি হলো না, বর্ষাকালে বৃষ্টির উপর নির্ভর
1: দেওয়া যেতে পারে,
0: আমি একদিকে বন্ধ করে দিয়ে জল দিলে আবার জলটা পেয়ে যাবে। এবং এই চারাটা যখন লাগানো হয়, তখন এত ঘন ঘন লাগানো হয়, যেটা হচ্ছে 6 ইঞ্চি বা 15 সেন্টিমিটার দুটো সারির মধ্যে দূরত্ব থাকে মূল জমিতে, আর একটা সারিতে দুটো পেঁয়াজ গাছের মধ্যে দূরত্ব থাকে মাত্র 4 ইঞ্চি বা 10 সেন্টিমিটার। সুতরাং আপনি অন্য ফসলের মতো যে সহজে গিয়ে কাজটা করতে পারবেন তা নয়। তার জন্য হচ্ছে কি, আমরা বলছি যে বেডে করুন, সে যে শীতের সময় হলে উঁচু বেড করতে হবে না, বর্ষার সময় করলে উঁচু বেড করতে হবে। এবার এই দুটো এরকম বেড আপনার লম্বাটা যতটা আপনার প্রয়োজন আছে সেটা করবেন, কিন্তু চওড়াটা হচ্ছে 1 মিটার, এবং একটা বেড থেকে আরেকটা বেডের মধ্যে কিছুটা জায়গা ছাড়তে হবে, 50 সেন্টিমিটার ছাড়লেন, যে ওইখান থেকে বসে নিড়াতে চাইলে নিড়াতে পারবে, যদি মনে হয় যে কোনো চাপান সার দিতে হবে তাহলে চাপান সারও ছিটাতে পারবে, যদি কোনো স্প্রে করার দরকার হয় ওই ফাঁকা জায়গা দিয়ে করবে। এবং এই ফাঁকা জায়গাটা বর্ষার সময় যেহেতু উঁচু জায়গা হচ্ছে বলে, ওইখান থেকে যদি বৃষ্টি না হয় তাহলে জলটাও দেওয়া যাবে।
1: সবচেয়ে বড় কথা হচ্ছে, মূল জমিটা আমরা যখন তৈরি করব,

0: দ্বারাই কিন্তু অবশ্যই আমরা আমাদের মাটি পরীক্ষা করে নেব যে পেঁয়াজ চাষের জন্য যা যা দরকার, মানে বিশেষ করে অনুখাদ্য যা দরকার সেগুলো যে মাটিতে আছে কিনা সেটা আমরা দেখে নেব। ডক্টর মাইতি, এবার আমরা শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের কৃষক বন্ধুরা তখনই উৎসাহিত হবেন যখন এটা এই চাষটা পেঁয়াজ চাষটা লাভজনক হবে। একটা পরিসংখ্যান যদি আমরা দিতে পারি যে পেঁয়াজ চাষ করে প্রতি কানিতে কি পরিমাণ উৎপাদন হতে পারে।
1: আচ্ছা, এইবার যেটা আমি বলি, আমি আপনাদের কানির হিসেবটা একটু আমার কাছে এ লাগে, আমি সেইভাবে করতে পারি না।
0: এক হেক্টর কাঠা থেকে আমাদের গন্ডা একটু বড়।
1: হ্যাঁ,
0: আপনারা যেটা কাঠা বলতেন,
1: হ্যাঁ,
0: আপনার ধরুন 24 কাঠা আমাদের প্রায় এক কানি,
1: এক কানি
0: আমরা যেখানে 20 গন্ডা এক কানি বলি, কলকাতার হিসেবে 24 কাঠা প্রায় এক কানি জমি।
1: আমি
0: আনুমানিক
1: আমি এক একটা হিসেব দিই, যেটা হচ্ছে আমার 1 হেক্টর জায়গা, মানে 7.5 বিঘা জায়গা, তাতে মোটামুটি পেঁয়াজ চাষ করতে গেলে আমি 15,000 টাকা আমার খরচ হবে।
0: আচ্ছা,
1: মানে 15,000 টাকা এক বিঘা আমাদের হিসেবে,
0: মানে আমাদের এখানে 6x6 কানি, আপনি বলেন 7.5,
1: তাতে হচ্ছে 1,15,000 টাকার 15 বা 20,000 টাকার মতো খরচ হয়। এইবার আপনি ওইখান থেকে যদি 1 হেক্টর থেকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে ইয়ে করেন, আমি এখানে দেখেছি ওই ওই ধরনের ফল গড় ফলনটা পাওয়া যায়, 250 থেকে 300 কুইন্টাল পাওয়া যাবে পেঁয়াজ।
0: 250 থেকে 300 কুইন্টাল
1: অ্যাভারেজ
0: কিলো
1: না, কুইন্টাল
0: কুইন্টাল।
1: এইবার আপনি 10 টাকা করে যদি বিক্রি করেন তাতেও প্রায় 2,50,000 টাকা এসে যাবে।
0: বাহ, তাহলে মাত্র 15 থেকে 20,000 টাকার বীজ দরকার হলো
1: না, বীজে 15,000 এ লাগে না, মানে 1 হেক্টর যদি করতে যান তাতে হচ্ছে 10 কেজি বীজ লাগে। 10 কেজি বীজের দাম হচ্ছে আপনার বছরে বছরে একটু ইয়ে হয়, আমি ধরে নিলাম 1,500 থেকে 2,000 মধ্যে
0: 2,000 টাকা
1: 15,000 টাকা বীজ যাবে। তারপরে সার আছে, লং চাষ দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে, এই সমস্ত মিলিয়ে আমি আপনি ধরে নিয়েছি। আর এই যে আগাছা, আগাছা দমনের একটা
0: মধ্যকালীন পরিচর্যা
1: পরিচর্যা আছে, এইগুলো নিয়ে রাফলি আমি ধরে নিয়েছি যে 15,000 টাকা খরচ হবে, কারণ লোকের দামটাও তো বেশি, সারের দাম সবই আছে। আচ্ছা, সারের ক্ষেত্রে আপনি একটা কথা আমি বলে দিই, আমরা সবাই জানি যে জৈব সার তো প্রথমে দিতে হবে, তারপরে হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশ দিতে হবে, চাপান সার দিতে না মূল সার হিসাবে দেওয়া হয়, আর কিছুটা চাপান সার দেওয়া হয়। মূল সার হিসাবে আমরা নাইট্রোজেন যদি আমরা মাটি পরীক্ষা করে যদি সারটা দেওয়া হয় তাহলে ভালো, যদি না হলেও মোটামুটি বলা হয় যে 100 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে, 50 থেকে 60 কেজি হচ্ছে ফসফরাস, আর 60 থেকে 80 কেজি হচ্ছে পটাশ। পেঁয়াজের ক্ষেত্রে নাইট্রোজেন এবং পটাশ
0: হেক্টর প্রতি,
1: হ্যাঁ হেক্টর প্রতি নাইট্রোজেন এবং পটাশের রিকোয়ারমেন্টটা সবচেয়ে বেশি। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে দেওয়া খুবই জরুরি হয়, সালফার। সালফারটা হচ্ছে মোটামুটি 40 থেকে 50 কেজি দেওয়া যায়, 50 কেজি, এবং সেটা কিন্তু মূল সার হিসেবে দেওয়া হবে, ওর চাপান সার নয়,
0: জমি তৈরির সময়
1: মূল সার হিসেবে দেওয়া হয়। মোটামুটি 100 কেজি নাইট্রোজেনের 1/3 দেওয়া হয়, আর পুরোটা ফসফরাসটা দেওয়া হয়, পটাশ যেটা নাইট্রোজেনের মতো 1/3 করে দেওয়া হয়, আর পুরো সালফারটাকে দেওয়া হয় এখানে। এবার যে নাইট্রোজেন যে বাকিটা থাকলো 1/3 আছে, সেটাকে লাগানোর থেকে, চারা লাগানোর থেকে 1 মাস পরে দেওয়া হয়, আর তারপরে প্রথম চাপান সারটাকে দেওয়ার পরে আবার একটা চাপান সার দেওয়া হয় মোটামুটি 55 থেকে 60 দিনের মধ্যে, তারপরে কিন্তু আর কোনো চাপান সার নাইট্রোজেন দেওয়া হয়।
0: 1 মাসের মাথায় আমি একবার দেবো,
1: আর 2 মাসের
0: মাথায়,
1: 2 মাসের মধ্যে দেওয়া হয়।
0: আর সাধারণত রোগ পোকার আক্রমণ কী হয় এবং তার জন্য আমরা কী প্রতিকার ব্যবস্থা নেব?
1: রোগ পোকার আক্রমণ যেটা হয় সেটা হচ্ছে দুটো রোগ মারাত্মক হয়, সেটা এখনো পর্যন্ত আমাদের এখানে হচ্ছে, কিন্তু সেরকম যেহেতু চাষ হয়নি বলে মারাত্মক আকার নেয়নি, বেশি হলে হয়তো হবে, মানে পার্পল ব্লজ বলে একটা ইয়ে হয়, তাতে ইয়েতে থাকে, মানে কি বলে গাছের সবুজ অংশের মধ্যে একটা ছোট্ট সাদা মতো হয়ে যায়, দিয়ে তারপরে ওইখানটায় বাদামি মানে ইয়ে কালচে মতো হয়। আর একটা দেখবেন মানে স্টেম ফ্লাইলাম ব্লাইট বলে হয়, সেগুলোকে এই করা যায়, সেগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে দিয়ে শুকোচ্ছে। আর একটা দেখা যায় যে ভাইরাস হচ্ছে ইয়েলো ডট বলে হয়, সেগুলো পাতাগুলো বেঁকে যায়। অন্য দুটোর ক্ষেত্রে আপনি ম্যানকোজেব 10-15 ডেজ ইন্টারভ্যালে 2 গ্রাম প্রতি লিটার জলে উইথ স্টিকার দিয়ে করতে পারা যায়।
0: আচ্ছা আচ্ছা, ডক্টর মাইতি আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।

0: ডক্টর তপন কুমার মাইতি।
1: শুনলেন ঘর গৃহস্থির আসর, আকাশবাণী আগরতলা।
2: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না, তোমার দ্বারা হবে না।
3: তাহলে তুমি করে দেখো।
2: দেখো, চুপ করো, বলেছি না।
4: এদিকে এসো। কি ব্যাপার?
5: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
4: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
5: বাবা, এটা কত সোজা।
4: আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন,
5: সতর্ক থাকুন।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি কার্তিক দাস বাউলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন লোকগীতির শিল্পী কার্তিক দাস পাউলের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী আগরতলা যতনে ফাঁচিং খাপাং হামজমাইয়া ফারি তাবুক চ্যাংজাগ চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানাবায়েন আচো আচাইনি খাতুমা পান্দা তিনি নিয়ে পান্দাও ক্যারাং কথমা খানাবায়েন তিলক তমা ক্যারাং কথমা নিমু কথমা সাউই খানারওন সখিনী দেববর্মা তিনি খানাবায়েন এ ক্যারাং কথমানি পইলা বখাক
1: ঐ মনাই
2: ঐ
1: নেন পরাদা পাইখে সপরি বাইখা
2: সৈবাই দ্রুপ
1: দহকে স্রাপ জা নানা নগ থাঙ্গই তাল বপিলা লাবা নানা তাম খ টং নাইতে নানা বাই স্রাপ জা ব ব্রিজিক জা বরক বা বিনি থুয়া মকে সে রক লাইতে তৈ আগিনি কেরেন কথ মারক সং খনালাই নে ফাইদি মনাই
2: আও আবলে নাম কক ন ফিয়া তিনি বেলাইখেন তাল পিলা লা ন থ হিম দিকে কিসা নাই নে লাগে না নানা নর থাঙ্গই
1: মনাই নিং নানা দগ বুড়ি দু
2: ও নানো নানো
3: ও
2: ও মা তাম কয় চংস
3: খানামা তো নাই খুম দিয়ে আবো সব পাই খানা জালে আবো নো বাই সব খানা জালে আবো নো আসো দিনে সব পাই বাই সব পাই যা বাই খেতে নো ছেলে আদা নো মান টং নি আবো না মানে খুম দিয়ে আবো সব পাই কিয়া ই পরিমাং পরিমাং ছেলে সব কানা না সব পাই যা লাইছা ওরাংসা আং বা ফা ফাইনে ফাই হানি ওয়ানাই দং নখ হই পিলা তিনি বা তং থং মা দিন তা আবো ছকাং নি নর ফাই থাং পুরো কিসা কেরং কথমা খানামা তং গো গাই নং তো কেরং কথমা কুরং সানা নি গ সং ব পরি বা কি হ্যাঁ তাম খাই টং না বা কি ছেলে আদি বা লেলা মান জরাং খাতাম ছিনি
2: আগে নানা সং আগে থাকো মতই নো নখ পেলা না গাই সঙ্গে রিঙ্গু থুমজা খাইয়ে গাই রিং খাই তেলক তামানি কেরাং কথমা সামানো আং তাবো বোখাও মুইতু খাই টং তা গা তাবো আং সাকা খাই নর বলো সুখ থাইনো সাইখানারি মানানো আবো নে বাগিন তা আ এ আবাই নো আং বো সাইখানার নাই তা সঙ্গে নো নো নং বাই মা মালাই রক ফানো সিনি বুসারো বুসো রকাই তাই নং বাই মা মালাই রক নো বা আবো নো তা নি না কক নো সং খনে না রাখাইছে বং সাইখানার না বলে আবো তা না এ গাহাম কে সাইখানার দি তিনি
3: আমি যে নানা থাকো সামানো নাম সাইখানার তা
2: এই তো চেঙ্গারা দিকে
3: আবো চাই তা হ্যাঁ বরংখা তাকুখিনি
2: কেরাম কথমান বুং তাম
3: ও কেরাম কথমানি বুমুং খাই তিলক তামা দো
2: ও
3: তিলক তামা খাই কুসুনি বিহিক আবো ফাইয়াকো বরং তাকুখিনি বিহিক তো ফাইকা আগে তিলক তামা বো অল খাই ফাইকা তা
2: ও
3: গাই তিলক তামা ফাইকা ফাইকে ন ইয়ং বড় সম কলসা কারেখা বেরমা মাসা কারেখা মশো থাইজা কারেখা কই নব আখক দং বিহু বহু দমখাই বি এবার আন্দোয়ামাং আন্দোয়ামাং আবো ফাজা সিয়ে তা না সময় বাই মানে খুমতে খানাদি দো এবার তুই নাম হামিয়া কোনো খাইনব হামিয়া হাইন আর তুই হামিয়া আর মাইতে হুজা গিয়া আর মৈতে হুজা গিয়া বড় হামনে পা কৃতা তাকুক দং বিহু বুকুক দং দংফুরো যখন তিলক তামা থাকা তিলক তামা থাকাই না বড়নি মানে গারিখা বড় দামও গারিখা নক বা তেলকা হই দং দং দং হান্তা আমতে হেন্তা দাস মা খানাদি বাইকুম দিয়া হে ন তামং খা একটা গণক ফাইকা ইয়াফা নাই নাইটা ইয়াফা নাই নাই ফাইকা ইয়াফা নাই নাই ফাইকা
1: ফাইকা ও সাবো হে আবু বাসে অকার আংসে মাইয়ের নগদ টংবাই হিনু হে হিনি হিংকাতা গনক ইয়া ফানাই নাই গাই ন আসুক দে আসুক দে আসুক দে বাবা দিছা আসুক দে আসুক দে হিনি বনো হিনি খামপালাই তামপালাই রেখা সাবো আবু বাসে অকার রেখা তা খানা দি গো দাস মাই বু বাসে অকার রেখা তা খানা দি গো দাস মাই বু বাসে অকার রেখা অকার বা নখলা নখরি রেখা হান্তা গা আসুক খা ও বাবা দিছা হে অকার অকার সঙ্গা হান্তা গো নং বা
3: বাবা দিছা নাইয়া মাইয় নাইয়া নাইয়া নিঙ্গাতা

0: tôi bảo là sao này nhà phà bố para nhà chơi cái kia cái nó nếu mà bé leo nó khi bảo là nên cái xe nó bao mày nắng mắc rồi am thấy sai được cả ta
1: আমি নিজ হাজা কাটাব
0: এ ওম
1: আই
0: তুই
1: ইয়া ফানাই বাই
0: ইয়া ফানাই নাই বাই খনা দি দাবা ইয়া হঙ্গাই ন মানে খুম দেব খনা দি তো গাই উঙ্কু খা ফুক জব সাকা থাং কাটা বনো হামি আনি সাকাবা ওম খা কই দি সাকাই গাই তাই কে সা কসানি বিহ না ও মানে কসানি বিহ গাই ও ইকো ছয় জে হাই কাছা ভাই মানি বাবা জি ফু ইয়া ফানাই নাই ভাই দে নাই যা ভাই দে গাই আই যা পুষা গরিব রে বাজি কত আং পুষা নাই গে বলে ওং সাই সাইটি খাতা সাকে আঙ্কে বব নাই ফেগা নাই ব পুষা রোগ নাংজা না বাবা সে নাঙ্গিয়া নাঙ্গিয়া নাঙ্গিয়া হাই নাই রো ওকে নিং বা সুই নং নিছু ভাই বলে সুই বে কেন গনা
1: বন ভাষি সাইরে উকা
0: এ আম দে সাও কথা
1: ইয়া ফানাই
0: ইয়া ফানাই নু বড় ভাই কথাই আছে বলা আমি সাকাই বব মুখাং সমলুক সাকাই থাং উকা গে তাই কে সেন সাহ কথা আর না যাং নাই ও মানে বিহে গেতা ম কি নর ছয় চি কে ফাইমে নি সলে বাজে কত না ইয়া কাম না ইয়া খা নাই ইয়া ফাইলা হাই পুষা র করি বসা বাজে বাজে কস নাই ফাই আং না যাং মা পুষা না গিয়া বলা উং সাথে কথা গে বল ও বাবা জি সা পুষা র করি ন নরি মাইয়া উং সাই থাং কথা গে ও আং পুষা না ইয়া মাই ইয়া ফাশি মে নাই এনে তবু দি ইয়া হি বুফারা তির নাই গেখেতা নং বা শিবু নং নি ফাই বলে
2: মা কিরে মাই সিনচা
0: নং শিবু সে শিবু নং নি সে নং ভাই বহু ফেজ গনা নং আপতি বরক দারা না সে বলে গাই খুম খুম দি নং খানাই দি দো খানাই তো মাই দি নাই বা গন গ দি ফুক যে কে থাং কথা বব বনা হামি আরি সাইরে মা বা
1: জানি যে কথা
0: জি বনা সাও গে বা খলা নাই দো দাস মাই গে তাই মেসে তাই মেসে ও বাজি কোসো ন ভাই দি ভাই দি ভাই দি নি নাই ওকা গে না ও বাবা দি সা আন ইয়া গে পুছা পুছু না গিয়া মাই ইয়া না গিয়া না গিয়া হরে কি সিন ওং সাই তং খাতা বব
1: আ বাবা জি মানে
0: আ বাবা জি ইয়া ফা নাই নাই
1: আ কা
0: গে থাং বা ও মাই ইয়া নং বা সিজো নং সু ভাই বেলে মানে হুই যা নাই ও গো বেরে মা মাসো হুইনি আকার মাসো হুইনি সিবলে নং বা হনে সাকা বব মখা সব যা সমথাও কা
2: করক সে পাঁচ কাম করি খ্যা
0: কাম করি খ্যা যত ন বাক স
1: গ বরক তাকু সিনি নি বিহিগ ন তাকু সিনি নি ইয়া ফানা যাক বাখ্যা
0: ইয়া ফানা যাক বাখ্যা বরি রক যত নাই যাক বাখ্যা
2: তাকু দক নাই যাক রাখা তা
0: তাকু দক নাই যাক গান বাক স সিনি ন ফাখ্যা বাক স সিবুং ন ফাখ্যা বাক স উং গো নি অলি কি উং খা বাক স সুই নি ফাখ্যা কি তা তাকু দক কই অরক দক গ্যা দা গাই আতি লগ দা মাখাই উংকো নি নখা তালবানি কুপুলং যা গা এ তোগো মসুই ফাইয়ে লতা বখর গ কাই হু ইয়া কাই ফাইখাতা আতি লগ দা মা কে ও মনাই মিহে কুসুম বিয়ে থাইজং বি ফাইলা তাম ও বাজে কত বাজে কুসু তাম খাইনাই রিংলা বিরে কক সামা সুসু তো থানা নি দা তাম খাইনাই রিং যা না ফাইয়ে ফাইয়ে সংজ তো ইয়া ফনা বিখ্যা নাইজাক বাখ্যা নং মন নাইজাক ফাইদেনে ল কুসুম বিবা হনে বরক যত ন কথা খুমতি ইয়া বুঝি দি দো
2: না না
0: গাই দা সময় বুঝি দি গাই বাবা যে সা নিয়ে গেলে পুইসা লেপ সাফা করে না গিয়া মাইয়া না ইয়া না গিয়া না গিয়া না গিয়া কাকাই নাই বা আহাকে ইয়া বা বু পড়া বই রেখা ও মাইয়া নং তাবু পাঁচ মাস নি বহগ সারাই বলে নং বা খাই নি সাই শান্তি নাই নি সাই রাত সসানাই নি সাই রং পয়সা নি বিয়া রঙ্গলা কোনো মাইকল সানি বিয়া রঙ্গলা মাই হানি বনখাই নং পুরা পুরা লক্ষিছি বলে
2: সাইরে খাতা
0: সাইরে খাতা খুব দিয়া বুঝি দি দাস মাই ওকে ও আহাই দা বাবা জি সাই আহাই নারে নং যখন তো সরাই আসা কে সরাই যত যা ওই নং টং টংবাই আসা না সা বাই দালান খুমু চৌ সাইমাই আসি বাই সামতে উংনাই হ্যাঁ গাই আবু বাসাই সঙ্গে তো খাই চঙ্গো গানা ও খাই নগ ফান খাই চঙ্গাই খাতা হ্যাঁ খাই তো
1: আবু তিলক তো মানে বিহি তাক লাখা
0: তিলক তাম আছে
1: তিলক তাম আব
0: তিলক তাম মানে বিহি নিব নুখাই কিছু কুমার
1: ও
0: কিছু কুমার তা
1: হাসি না
0: কিছু কুমার নি বিহি তিলক দামা
2: কুসুনি বিহি
0: কুসু যতন কুসু দো বুঝি দে
1: আকো দো সানাবা
0: গাইনা

আশ্বেকজোৰা মংগলদেৱৰ মানে খুক্তিৰ ৰেচাপজোৰা চমুখ খানাবাইকা আকাশবাণী আগৰতলা তাব খানাবাইনে নৱৰ্তীবাণী কওক নৱৰ্তীবাণী কওক চাকলাই চাখা নখাও চুমুই কপলং টঙনে গৰং গৰং থায় ফেৰা কগে ৱাতে ৱাই ফেন মানুহ হ'লে সাজাক টংগ তিনি নিতং সামাৰি থামচিবা পইণ্ট নৈ ডিগ্ৰী চেলচিয়াছ তাই খামাও নকজাখা নৈচিদক ডিগ্রি সেলসিয়াস খনানি তংসামারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানা গানে টংন হজা খলাইমংনি গগ সাকলাইজাখা গরংসা গরংস থাইও ওয়াতিওয়াবই ফেরাং গগৈমানো আশোক জোড়া খনাবাইকা নবর্তে বাণী কক আকাশবাণী আগরতলা অর্ণপাইকা চিনি তিনি হরনি কক বড় আওয়াই পান্দা যতনানা হর কাহাম।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সারা দেশে 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200-র বেশি। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা

0: সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পারাসার, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয়েছে রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গাখামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।
1: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology-oriented businesses, R&D and innovation-oriented businesses.
0: প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাবিয়ার অধীনে শিল্প পার্কগুলিকে আঞ্চলিক প্রয়োজনীয়তা এবং শিল্পের চাহিদা মতো গড়ে তোলা হবে। উল্লেখ্য, 6 বছরে 100টি বিশ্বমানের শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ভাবিয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 33,660 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। এর অধীনে যোগ্য উপভোক্তারা প্রতি বছর হাসপাতালে চিকিৎসার জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। দিন ধরে রাজ্যবাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
2: मैं डबल इंजन की सरकार की दृष्टि से आपको बताना चाहता हूं। अब देखिए, आयुष्मान आरोग्य मंदिर को हम पैसा देना चाहते थे। हमने कई बार सुवेंदु जी को कहा कि आप ही ममता जी को समझाओ, भाई हमारा लोगो तो लगाओ, आयुष्मान का कम्युनिटी हेल्थ ऑफिसर तो लगाओ, आशा वर्कर तो बैठाओ, हम आपको पैसा देना चाहते हैं। अब फिर से मैं कहूंगा नहीं, लेकिन हो बे ना, यही उन्होंने कहा। आज देखिए अंतर क्या आया, मई महीने में सरकार बनी और आपको 527 करोड़ रुपए नेशनल हेल्थ मिशन के तहत हमने पहला किस्त आपको रिलीज कर दिया।
0: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে। বাংলার বাইরে থাকলেও রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পাবেন।
3: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है, इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1 करोड़ 43 लाख फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व में भारत सरकार एक सब काम कर रहा है।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভা সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন

0: শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। নতুন দিল্লিতে আজ বিকেলে আইএনডিআইএ জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে সহ অন্যরা। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
1: সবি নে 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হ্যাঁ, ইনকে লিয়ে ইন মুদ্দো পর হম ডট কে কাম করেঙ্গে, লড়েঙ্গে আর আগে বড়েঙ্গে।
0: আগামী আগস্টে হায়দ্রাবাদে আইএনডিআইএ জোটের পরবর্তী বৈঠক বসবে। এদিকে ওই বৈঠকের বিষয়ে বিজেপির দাবি, আইএনডিআইএ জোট ইতিমধ্যেই জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের জবাব তলব করেছে। আগামী 12 জুন মামলাটির পরবর্তী শুনানি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল দেশের শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি থেকে রেকর্ড প্রায় 53,000 মেট্রিক টন জ্বালানি উৎপাদন হয়েছে, যা সংকটময় পরিস্থিতির আগের তুলনায় 60% বেশি।
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable, and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
0: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত চিন্তার। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আর্মেনিয়া শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল 49.8% ভোট পেয়েছে। উল্লেখ্য, পাশিনিয়ান 2018 সাল থেকে সেদেশের ক্ষমতায় রয়েছেন। এই জয়কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনের বেশি। জেনারেল সান্তোস শহরের বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলছে। লাটভিয়ার পূর্বাঞ্চলের রেজেকনে ও লুটজা এলাকায় ন্যাটোর যুদ্ধবিমান একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অধীনে কাজ করে একটি ফরাসি যুদ্ধবিমান ড্রোনটিকে আটক করে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেববর্মা তিনি ককতমা ববাক রকংখা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি ক্রেজা রকনি হামক্রায় হাপাংনি বিশি চিনি হিম্মানি শাখাও মকল কাইখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কতাল ভার্চুয়ালতে সিপাহী জলা হাঙ্কুরনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেগজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট

Jual klien itu kita tongtai kompleks nobo jengke ruwana. Hukum ham klien menteri Ratan Lal Nachaka hasil nisimita bukshuk jora khok jisni rezag rangni organik mukhdeng patar hasil itu hak toro phaljaka. Jupra Cricket Association by Nicole Jack Bredokni Oroni Cricket Batali Mungni Tinini Kai Bredhung Mung Unkha Tabuk Koktuma Shukrubui Montri Bokram Narendra Modi Tini Kurija Rokni Hamkrai Hapangni Bishi Jine Himmani Shakawa Mokol Kaikha Hodalamni Bishinti Boshaka Barot Kabangma Shalajakma Nukma Tei Aborokni ইয়া ফাঙ্গতঙ্গ কৃজা রকনি হামক্রাইতে উক্লগ ক্লাইজাক লুকু বসং বসাকা হাপাং চয়াবৈ অন্তদয় বাই খা বা চামং মানখাতে উক্লগ ক্লাইজাক লুকু রকনি হামক্রাইনে কক তোমা কাহাম তুনি রৈনানো অংখা হাপাংনি নাহারমো মন্ত্রী বক্রক শাখা জনধন একাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্বচ্ছ ভারত পিএম আবাস যোজনা জল জীবন মিশন তে আয়ুষ্মান ভারত হাই বেবাক চেতন লুকু রকনি বরম তে শেপসাপ সৈকে মানরনা বাঘে খা বতেব শাখা গ্রিজা রোগনি লংমানি হামক্রাই খাই নানি নো তাং শেপ কাইসা নাংমানি সামং খাইকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তে ডিজিটাল প্ল্যাটফর্ম নি বিশিংতে চুবাচু সিধা সিধি লুকু রোগনি থানি সগিকা বসাকা ও চেতন নাহারমা এরেং থাংলিয়া মন্ত্রী বকরক শাখা গরিব কল্যাণ যাত্রা ক্ষমতায়ন্তে বিকশিত ভারত ইমাং মুখ থাং খাইনা বখাক কাইসা কথাজাক জবাব সগিকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহখানা দিল্লি কতালো ভার্চুয়াল তৈ সিপাহীজলা হাঙ্কুরনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রুগজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট চল খ্লায়ন তৈ কতাল তং থাই কমপ্লেক্স নব চেঙ্গিরওয়ান ব আবাই বাক সাহাক্তনি তৈ ব কাই চিব্রী হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রুগজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চল খ্লায়ন আবনো কারি ব মেঘালয়নি ডাউকি ল্যান্ড পোর্টনি কতাল তংথাই কমপ্লেক্স নো চেঙ্গিরওয়ান শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টনি বারজা মানজাক অফিসার প্রদীপ সাহা শাখা শ্রীমন্তপুর বিওপি গানানি আমচায় স্বরাষ্ট্র ককচংলাইনকনি রাং পুইসানি চুবা চুমানমা বাই ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি নাইকল মুংবাই খক স্নিজাক স্নিচিনি রাশাই রাং সুবাই কতাল তং থাইনক স্নামজাখা আরো হা আরি আমচাই মুরুকনাই বাহিনী তাই জওয়ান রক তঙ্গানো হুকবা হামক্রাই মন্ত্রী রতন লাল নাথ শাখা হাস্তেনি অর্গানিক মৈকেতং থাইকেতং সানমুং ফাতার হাও বাঙ্গই তংখা হাস্তেনি সিমি তাবুকশুক জরা খক চিসনি রজাক রাংনি অর্গানিক মৈকেতং ফাতার হাস্তে তাই হাক্তর ফালজাখা তিনি আগরতলানি অরুন্ধুতি নগর ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার অর্গানিক মৈকেতং থাইকেতং থাইরিমা তে হাতিব রহর মানতী কগলাম সালাইমা পান্ডাও ব অকক শাখা ব শাখা সা সাই কুইন্ট অমতী দিল্লি ও রহর জাখা কগলাম সালাইমা ও হুকবা মন্ত্রী হাসিনী জুদা জুদা থাইনি অর্গানিক হুকবার খাই নাও তে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনে আদং রকবাই তাই বরকনি জঞ্জাল রত্ন তুই সিধা সিধি কগলাম সালাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা লুকু রকনি ক খনাবই কুবই লামাতে হামক্রাই খাইনানো অংখা হাপাংনি নাহার মং তিনি মন্ত্রী অক্রানি তংথাইনগ মুখ্যমন্ত্রী সমীপেশু সামংবতাঙ্গ ব অকক শাখা ব শাখা মুখ্যমন্ত্রী সমীপেশু অংখা লুকু রকনি হামক্রাই খাইনানি লামা লুকু রকনি জঞ্জালনি ক খনাবই ডাক্তি ডাক্তি জঞ্জালিয়া কাকরনা বাকই নাইকল বেতেকন সলা রুই দঙ্গ তিনি নি সামংবতাঙ্গ হাসেনি জুদা জুদা বাবাইনি লুকু রকনি জঞ্জালনি ক খনাকা তে জঞ্জালিয়া কাকরনা বাকই নাইকল বেতেকন দাগি মুখা আর মানজাকা হাস্তের সাখামনি তাঁকরা কিরণ গীতেন খবই জুদা জুদা বেদেক নিয়ে তাং ফাংশং ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি নৈশাই নৈচি দখা আমজক মুং নাহার ফির মুংনি বাকে আমজক মুংনি থাইন তুই ককথুম কারিজাখা ও তালনি সাল নৈচি সাও আমজক মুং ফিরনাই সুংমুংনি আমজক সিমুংনি আমজক মুং দামনৈ তামৈ দামনিনি সিমির শারিকনি দাম্বা তামুই সতি চিবা জরা হাক্তনি কাইবারা বা চিসা আউলি তে ফাতার হানি কাই চিব্রী আউলিব ইংনাই এন টি এ আমজক মুং রনাই রকন তৈব ককথুম সাইমানানি বাকে অফিসিয়াল ওয়েবসাইটও নাইনা বাকে সাজাখা খুরচাইমানো থাকাই মেয়ে তালনি সালথামো নিটি ইউজি আমজক মুংনি সিংমুং ব্লাই সিগাং নংখরমানি কক সিলচামুংনি বাকে আমজকমুং রসাজাকমানি আবনতী তাবুক সিবিআই আমজকই তঙ্গ তে হাই নহাই ও তালনি সাল নৈচি সাও আমজকমুং ইংফিরনাই আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও কক তোমা খানাউই তংবায়ু
আকাশবাণী নিয়ে কক্তমানে আবদের মান্না বাগে লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এফ তে টুইটার বা ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব।

0: কোনাইডি নিউজ অনিয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাংনায় তিনি আকাশবাণী নিয়ে ফিল চুকুচি বিশি পুংমা সাল চিচুকুরা দোকচি থাম বিশি ও তিনি হাই সালনো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেস নি মুং সেলাই অল ইন্ডিয়া রেডিও খ্লাইজাখা আবনি উলো চিচুকুরা বা চিদক বিশি ও আকাশবাণী মুংবাই সিনি মুংমান খা অবনতি খনাদি কাশা ককমু
1: ভারত হাইকমা উল্লিশিমি আকাশবাণী হা কতর্নি ককথুম তাই হুকুমু আওয়াই ধানি পুইলা আওয়াই খেলাই দঙ্গু তাবুক হা কতর্নি কাইবারা চুকুচিসা ক্যান্ডরি বিশিং কাইনি চিথাম কক তাই সারা ব্রেজি দক জানি যা হাস্তেনি কক বাই আওয়াইঙ্গি তঙ্গু আবো ভারতনি রাও চুকুচিচার লুকুরকনি থানি সগৈও হা কতর সিমিয়া আকাশবাণী নি এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন হায়ংনি কাই রানে কবাং হা কতর ভারতনি কক থাই তুনসাই রেউ তাই লুকুরক বাই মানজুই হালক কাহাম স্নামই তঙ্গু বহুজন হিতাই বহুজন সুখাই ও লামন সুগাঙ্গ তনি উই আকাশবাণী তাবুক ব সামুং দাঙ্গি তঙ্গু সালব্রুমন দামনই চিব্রী লুকুরগ্নি ককতমা ককথুম তাই লুকুরগ্নি ওয়ানসুকমা তুনসাই রৈনানি নাহারই সামুং দাঙ্গি তঙ্গু আকাশবাণী হা কত নিখরাং লুকুরগ্নি পৈতু ককতমা খতল নিশিমি আং বাণীদাব বর্মা আকাশবাণী আগরতলা
0: ফেক জাগনাই মানেতে রং পুইসা বাই গদালজাক মামলা কাশা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পশ্চিমবঙ্গ খবৈ মিজোরাম মায়ানমারতে ত্রিপুরা বাংলাদেশ আরে আমচাইনি কাইব্রী থাইও রুতুকমুং সামুং চলিউই তঙ্গু নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোনি আগরতলা জোনাল ইউনিটনি রুতুক মানমানি ব্রিজি চুকু শেরনিব কবাঙ্ক মেথামফেটামিন্ট তেই ব্রিজি গ্রাম হিরোইন রুতুক মানমানতি ন ও মামলা খ্লাইজাখা জেরে নাইনে মথানি বখাকতে ও গদালজাক মামলাও হায়ং আরি ফেকজাকনাই মানে আয়াং উয়াং রহরমা বাই বাক্সা রাং পুসা আয়াং উয়াং রহরমা বাই গদালজাক তঙ্গি মানো ইয়াংগো সিপাহী জলানি কক্তমা থুমনে অভিজিৎ বর্তন শাখা তিনি ফুংনি সিমি সুনামুরা বখাস্তেনি আরি আমচাইও কুলুবাড়িনি কাজি টিলা আমচাইনি কেন্দ্রনি আদা নাইম থাঙ্ক বাহিনী নতুয়ে খুংতাম নগ রুতুকনা থাঙ্কা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবা ইউডিনি বদল কাইসা তপশিলী বসং হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকুতি হাঙ্কনি ফটিগ্রাই নজরুল কলাক্ষেত্র ব কাহাম রং স্রংনাই রগ্ন বরমিয়াফর মুংনি পান্ডানো চেঙ্গি রেখা পান্ডাও মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আমজুক মুঙ্গ ফার্স্ট সেকেন্ড মারনাই রগ্ন বেবাগে খরক দকরা চিব্রী স্রংনাই রগ্ন বরমিয়াফার জাখা আরো মানজাখা উনকুতি জেলা পরিষদনি কাসকু অমলেন্দু দাস উমর চাকরা ফ্রংনাই নীলকানত্ত সিংহতে যদুলাল রায় আকর্ষণ খোয়াইহাঙ্কর পরিষদ হাবানক তিনি স্বচ্ছ ভারত অভিযান সামুং বুদাং কাইসা অংখা আর মানজাকা খোয়াই জেলা পরিষদনি আদংজক অর্পণা সিংহারাই কাসকয়াক জো সতেন্দ্র চন্দ্র দাস তে ও সামুং বুদাঙ্গ নারওয়াইরক ফাংচারা কাইলাইখ্যা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাই লাইমুংনি তিনি কাইব্রী থংমুং অংখা নরসিংগড় টি আইটি থংখলা ও তরুণ সংঘ কোচিং সেন্টার থামরা চার্চিসা রান বাই রয়্যাল কোচিং সেন্টার ন এমবিবি স্টেডিয়াম ও কর্নেল কোচিং সেন্টার কাইডক উইকেট বাই চলমান সংঘ ন তালতলা থংখলা ও কসমোপলিটন ক্লাব থামরা বাজিচুকু রান বাই জিবি প্লে সেন্টার ন তে নরসিংগড়নি পিটিএ থংখলাও ব্লাডমাউথ ক্লাব ব্রীরা নৈচিবা রান বাই স্পলিঙ্গ ক্লাবনো মেচেনখা বুসকাং দাম নৈচিব্রীয় হাস্তেনি বেবা হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতে ওয়াইমানোহিনী হজাকমং রেখা নবার তৈবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি তঙ্গানো থামচিবা ডিগ্রিতে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিবা দশমিক বা ডিগ্রিতে খামানি নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস কক্তমা পাই থাক কক্তমা বুবাক রক দেওয়াশা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি রিজার রোগনি হামক্রায় হাফাংনি বিশি চিনি হিমানি কক শাখাও মকল কাইখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কেতাল বার্চুয়াল তৈ সিপাহী জলা হাঙ্কনি শ্রীমন্তপুর হায়ং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেব রুকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট চল ক্লায়ানো তে কেতাল টংথাই কমপ্লেক্স নক চেঙ্গিরওয়ানো হুবা হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ শাখা হাস্তেনি সিমি তাবুসুক জরা খক চিসনি রুকজাক রাংনি অর্গানিক মৈখেতং ফাতার হাস্তেতে হাকতর ফালজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীরকনি অরণি ক্রিকেট বাতাই মুংনি তিনি কাইব্রী থিংমুং অংখা ককতমা তিনি নিবাগী অরণ পাইখ্যা উলনি ককতমা আওয়াই অঙ্গানো খনাফুং দামসিনী সতী ব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সমীপেশু হচ্ছে জনসেবার এক নির্ভরযোগ্য সেতুবন্ধন। জনগণের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনকে আরও জনমুখী করে তুলতে এই কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। আজকের পর্বে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের সমস্যার কথা সম্পর্কে অবগত হন এবং তা দ্রুত নিরসনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গসহ মিজোরাম, মায়ানমার এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী 4টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থার মতে, এই চক্রটি আন্তঃসীমান্ত মাদক পাচারের পাশাপাশি অর্থ পাচারের সঙ্গেও জড়িত থাকতে পারে। এদিকে আমাদের সিপাহীজলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, আজ সকাল থেকে সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রাম কলুবাড়ির কাঁচিটিলা এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে 3টি বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির একটি প্রতিনিধি দল। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক, অর্থ পাচার, চোরাচালান, আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি অভিযোগ রয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের জৈব কৃষি পণ্যের চাহিদা বিদেশে বাড়ছে। রাজ্য থেকে এখনও পর্যন্ত 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্যে এবং বিদেশে বিক্রি করা হয়েছে। আজ আগরতলার অরুন্ধতী নগরস্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন, বিপণন ও বাজার সম্প্রসারণ সংক্রান্ত পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা জানান। তিনি জানান, 1000 কুইন আনারস দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সভায় কৃষিমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের জৈব চাষাবাদে যুক্ত কৃষক এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, বর্তমানে কৃষি দপ্তর কালীঘাসা, হরিনারায়ণ, সুগন্ধি লেবু, কুইন এবং কিউ আনারস, বার্ডস আই চিলি, আদা, তিল সহ বিভিন্ন জৈব ফসলের

0: উপর গুরুত্ব দিচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনর্পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনর্পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2টা থেকে 5:15 পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে নেওয়া হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গত 3রা মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়। বিষয়টি বর্তমানে সিবিআই এর তদন্তে রয়েছে এবং পুনর্পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। আজ আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা দিবস। 1936 সালের এই দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও, যা পরবর্তীতে 1956 সালে আকাশবাণী নামে পরিচিতি পায়। একটি প্রতিবেদন।
1: স্বাধীনতার পর থেকে আকাশবাণী দেশের তথ্য ও সংস্কৃতির এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দ্রুত প্রসার লাভ করে। বর্তমানে দেশের 591টি বেতার কেন্দ্রের মাধ্যমে 23টি ভাষা এবং 146টি উপভাষার অনুষ্ঠান সম্প্রচারিত হয়, যা ভারতের প্রায় 98% মানুষের কাছে পৌঁছে যায়। শুধু দেশেই নয়, আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছে, প্রবাসীদের সঙ্গে গড়ে তুলছে এক দৃঢ় সম্পর্ক। বহুজন হিতায়, বহুজন সুখায় এই আদর্শকে সামনে রেখে আকাশবাণী আজও নিরলস কাজ করে চলেছে, প্রতিদিন 24 ঘন্টা মানুষের কাছে খবর, তথ্য ও মতামত পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আকাশবাণী দেশের কণ্ঠ, মানুষের ভরসা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খোয়াই জেলা পরিষদ কার্যালয়ে আজ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। এই কর্মসূচিতে অতিথিগণ বৃক্ষরোপণ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারত অনেক রূপান্তরের সাক্ষী হয়েছে এবং এই পরিবর্তনগুলির মূলে রয়েছে গরিব কল্যাণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তিনি বলেন, সরকার সর্বদা অন্ত্যোদয় দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং দশকের পর দশক ধরে পিছিয়ে থাকা জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই ছিল সরকারের প্রচেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, জনধন অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, স্বচ্ছ ভারত, পিএম আবাস যোজনা, জল জীবন মিশন এবং আয়ুষ্মান ভারতের মতো প্রতিটি উদ্যোগই জনগণের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, দরিদ্রদের উন্নত জীবনমান নিশ্চিত করতে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা সরাসরি ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তিনি বলেন, এই উদ্যোগগুলো অপচয় কমিয়েছে, কার্যকারিতা বাড়িয়েছে এবং প্রশাসনের প্রতি আস্থা জোরদার করেছে। প্রধানমন্ত্রী বলেন, গরিব কল্যাণ যাত্রা ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের দিকে একটি সম্মিলিত আন্দোলনে পরিণত হয়েছে। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মোট 614 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, প্রবীণ শিক্ষাব্রতী নীলকান্ত সিংহ এবং যদুলাল রায় প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা LPMS চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সাহা জানিয়েছেন, শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রকের অর্থানুকূল্যে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে 7,72,00,000 টাকা ব্যয়ে নতুন আবাসন গড়ে তোলা হয়েছে। এই আবাসনে সীমান্তরক্ষী বাহিনী ও জওয়ানরা থাকবেন। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস

বক্তা তন্ময় চক্রবর্তী জানান, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুৎ পরিষেবায় বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দাবিতে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি সংগঠিত করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলি হল, রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করা, প্রতিটি ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার বিষয়ক গাইড পেপার বা পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করা, দীর্ঘদিন ধরে কম্পিউটার শিক্ষা প্রদানের সঙ্গে যুক্ত প্রশিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ চারটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 381 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, এমবিবি স্টেডিয়ামে কর্নেল কোচিং সেন্টার 6 উইকেটে চলমান সংঘকে, তালতলা মাঠে কসমোপলিটন ক্লাব 359 রানে জিবি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 425 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ত্রিপুরা সফর এবং বিভিন্ন ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে রামকৃষ্ণ মিশন ও ত্রিপুরা সরকারের মধ্যে মৌ স্বাক্ষর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের জন্য ত্রিপুরা সফর করে গেছেন। তিনি গত 4 জুন আগরতলায় আসেন, পরদিন 5 জুন আগরতলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। তিনি আগরতলার পুরনো রাজভবনে 5 তারা তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণে ভূমিপূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শালবাগানে বিএসএফ কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া বিএসএফ চৌকিতে জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লঙ্কামুড়া ও সীমান্ত চৌকিতে বৃক্ষরোপণ করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও। বৃক্ষরোপণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,

0: बदलने के कारण जलवायु परिवर्तन और ओजोन के लेयर के बीच में पड़े बड़े बड़े छिद्र ये पृथ्वी को जीने लायक नहीं छोड़ेंगे अगर हम आज जागरूक होकर इसकी क्षति की परिपूर्ति की दिशा में काम नहीं। हम सब इसका एकमात्र उपाय अभी तक जो ढूंढा गया है वो वृक्षों की संख्या को बढ़ाने का। जिन लोगों ने पर्यावरण का नुकसान किया है वो भी जरा संभले हैं, सचेत भी हुए हैं और ये नुकसान की परिपूर्ति में आगे आकर विश्व का हर देश आज पर्यावरण की चिंता कर रहा है। हमारे प्रधानमंत्री जी ने कई प्रकार के उपाय एक साथ चालू किए, कार्बन डाइऑक्साइड का उत्सर्जन कम हो, इको फ्रेंडली बिजली किस तरह से बनाई जाए, ऊर्जा का खर्च कैसे कम से कम हो, ढेर सारी चीजें एक साथ की है और एक प्रकार से भारत का मॉडल पेरिस के सम्मेलन में आइडियल मॉडल के रूप में स्वीकारा गया।
1: গত 2 জুন আগরতলার মহাকরণে এক অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। রামকৃষ্ণ মিশনের স্কুল অব ল্যাঙ্গুয়েজ এবং রামকৃষ্ণ মিশনের সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্সের মধ্যে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন,
2: আমরা জানি এটা একটা মাইল ফলক হিসাবে কিন্তু এটা চিহ্নিত হয়ে থাকবে। এই কারণে এডুকেশন তো সবার নেই, কিন্তু তার সাথে সাথে এডুকেশনের সাথে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন বা এমপ্লয়াবিলিটির যে বিষয় সেটা কিন্তু খুব প্রয়োজন। এবং এখানে মানব সম্পদ আমরা আছে, আমরা জানি সারা ভারতবর্ষে মানব সম্পদ, বিশেষ করে ইয়াং জেনারেশনের প্রায় 65% আমাদের ইউথ এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমাদের হিউম্যান রিসোর্স ইউথ, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নিজেকে প্রাউড ফিল করেন, মানে আমরা সবাই উনার মাধ্যমে আমরাও প্রাউড ফিল যে প্রপার যে মানব সম্পদ হিসাবে তাদেরকে তৈরি করা সেটা খুব প্রয়োজন। আমরা বিভিন্নভাবে এদিক সেদিক আমরা করি, কিন্তু রামকৃষ্ণ মিশন যেভাবে কাজটা করেন ওনাদেরকে আমি যত সাধুবাদ দেব ততই কম এবং যত আমি ওনাদেরকে ধন্যবাদ দেব ততই কম। ধরনের যে মানবিক মূল্যবোধ সম্পন্ন যে সমাজ সেটা কিন্তু খুব প্রয়োজন। আমি মাঝে মাঝে ওনাদেরকে জিজ্ঞেস করি এই ধরনের যারা কাজ করেন যে যারা এই ধরনের আপনাদের পিছনে আসে না তারা কিন্তু আমি প্র্যাকটিক্যাল লাইফে ওনাদের পাই, তখন আমাকে জানানো হলো বোঝানো হলো যে কিছু কিছু লোক আসে এসে ওরা কিন্তু নিজেদের কেরিয়ার সম্পর্কে খালি কেরিয়ার হলো বা চলে গেল কিন্তু তাদের যে সমাজ জীবনে ওনাদের প্রয়োজন। আমি আমার মানে যখন ক্রাইসিস পিরিয়ড দাঁড়ায় তখন কিন্তু ত্রিপুরাতে আমি তাদেরকে পাই না। এত বছর ধরে আছে বলা হয়েছে যে এয়ারপোর্টকে সামনে রেখে এখানে চুক্তি হয়েছিল, রামকৃষ্ণ মিশন এখানে গঠিত হয়েছিল, সেইসব লোকদের কিন্তু আমি খুঁজে পাই, হয়তো আছে আমি বুঝতে পারি না, হয়তো একজন ফিল, কিন্তু আমি ওনাদেরকে আমি ভাবলাম যে মানব সম্পদ উন্নয়নে সামাজিক ভাবে ওনাদের যদি পাওয়া যায় তাহলে আরো আরো সুন্দর হয়, আরো ভালো হয়। এবং এই বিষয়টা যখনই এই ধরনের মূল্যবোধ সম্পন্ন শিক্ষা আপনারা দেবেন এই কথাটা বলবেন যে এখানে শুধু তুমি নিজে বললে চলবে না, তোমার ফ্যামিলির জন্য চিন্তা করলে হবে না, সমাজের মানুষের জন্য আরো চিন্তা করতে হবে, সেই বিষয়ে যদি আরো বেশি করে ওনাদের বোঝানো হয় তবে বেটার হবে। এখানে স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টরেট এবং বিবেকনগরের যে রামকৃষ্ণ মিশন এই যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি আছে এখানে স্বাক্ষরিত হয়েছে, এখানে কিন্তু দুটো বিষয় আমার কাছে যা আলোচনায় দেখলাম সেটা হচ্ছে একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ, আমরা আগে বলতাম যে মাইন্ড ইউর ওন ল্যাঙ্গুয়েজ, কেন মনে হয় মাইন্ড ইউর ওন ল্যাঙ্গুয়েজ না প্রপার ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর প্রপার ল্যাঙ্গুয়েজ। তো রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স এটা দুটো জিনিস কিন্তু এখানে, অর্থাৎ একটা হচ্ছে যে শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক উন্নয়ন এবং সমাজ সেবায় ক্ষেত্রে দেশে বিদেশে বিশেষ করে ত্রিপুরায় রামকৃষ্ণ মিশনের দীর্ঘদিনের যে অসামান্য অবদান সেটা আমার মনে হয় মানে আজকের দিনে এটা আমার মনে হয় যথার্থ স্বীকৃতি লাভ করছে।
1: অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের বিবেকনগর কার্যালয়ের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন,
3: So we are going to start the Center for Human Excellence. So this thing, these projects and everything, we sat together with the Skill Development Department. So the untiring effort of the officials and from our end also, we sat together and we, after a lot of discussions and especially our Honorable Chief Minister, yesterday he happened to be there in Berurmat, there also he had a discussion with our revered General Secretary Maharaj and even in VC Ghat also, Honorable CM has this discussion. So in Dhaleshwar on Devinda Devnath, so there we have a land belongs to Ramkrishna.

0: Vivek Nagar. So there we have planned to start this thing. Accordingly, we have submitted our project as our...
1: স্বাগত ভাষণে শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে বলেন,
2: মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নে রাজ্য কে ইউবাও কে লিয়ে দুনিয়া কে অন্য দেশো মে রোজগার কে অবসর প্রাপ্ত হো ইসলিয়ে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস কি স্থাপনা হো ইসকি মনীষা ব্যক্ত কি থি। হাম সবি কো জ্ঞাত হে কি রামকৃষ্ণ মিশন কি ওর সে কলকাতা আর হায়দ্রাবাদ মে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস চালা জাতা হে জো কাফি প্রভাবী হে আর প্রসিদ্ধ ভি হে। আগরতলা মে জো স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস কি স্থাপনা হো রহি হে, ইয়ে নর্থ ইস্ট মে পহলি স্কুল হোগি জো ল্যাঙ্গুয়েজেস কো

বেহকা মে বেহকাই গানখানি। এবারে শুনবেন, হাম তুম সাবানা এই ছবি থেকে একটি গান, শিল্পী অনুষ্কা এবং টাইগারের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:21 হয়ে 20 সেকেন্ড। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী সাধনা সরগম।

আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের আজকের শিল্পী শিল্পী সাধনা সরগম। আমাদের সর্বশেষ গান আজকের সাধনা সরগমের কণ্ঠে রাতের আঁধার।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন সুব্রত দেবনাথ, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে। তারপর শুনবেন আকাশবাণীর 90 বছরের পূর্তি উপলক্ষে শিলং কেন্দ্র থেকে এক বিশেষ অনুষ্ঠান, এবং এরপর শুনবেন
1: স্পটলাইট। দিস ইজ আকাশবাণী। ইন দ্য প্রোগ্রাম স্পটলাইট, নাও উই ব্রিং ইউ আ ডিসকাশন অন ইন্ডিয়া ইন্ডোনেশিয়া কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড ইন্ডিয়াস অ্যাক্ট ইস্ট পলিসি। দ্য পার্টিসিপেন্টস আর অশোক সজ্জনহার, ফর্মার অ্যাম্বাসেডর, অ্যান্ড অনুভা রোহতগি, অ্যাঙ্কর।
2: Mr. Sajjanhar, India's External Affairs Minister, Mr. S. Jaishankar, and his Indonesian counterpart, Mr. Sugiono, co-chaired the 8th India-Indonesia Joint Commission meeting on Sunday, during which they reviewed the bilateral relations under the India-Indonesia Comprehensive Strategic Partnership. New Delhi considers Indonesia a key pillar of India's Look East policy. So what are the factors that have shaped our relationship with the island nation and made it so significant?
3: It is the relationship between India and Indonesia, of course, is not of recent times or recent years. It goes back not centuries, but millennia. So it's a very strong partnership. It's a very vibrant and dynamic partnership. And both the countries, after the independence, we have been trying to give it new shape, new dynamism, new vibrancy, in keeping with the situation that prevails today. So I think it is in this context that if we look at the last few years, relationship has progressed very far. It has become much more dynamic, much stronger. But of course, the potential is there to make it even faster. I think one of the important elements that you have mentioned and that Dr. Jaishankar mentioned in his opening remarks at the 8th session of the Joint Commission meeting yesterday is that Indonesia is a key pillar as far as India

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12 বছরে ভারত আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রণ রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পরাশর, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয় রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গাখামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে 15টি বীরচক্র, 29টি শৌর্যচক্র প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী

0: হিন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনএইচ এর মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রকল্প, অথচ পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এতদিন রাজ্যের মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত রেখেছিল।
1: বঙ্গাল কা ব্যক্তি কই আগর কহি মাদ্রাস মে কাম কর রাহা হ্যায় তো ও ওয়াহা কে হসপিটাল মে ভি আপনা ইলাজ করা সকতা হ্যায়। মোদি জি কা পয়সা সিধা ওয়াহা সে ট্রান্সফার হো করকে উস হসপিটাল কো চলা জায়েগা অর ক্যাশলেস হোগি, ইস তরিকে কি ব্যবস্থা হোগি। ইস কার্যক্রম কে মাধ্যম সে হাম লোগো নে প্রয়াস কিয়া হ্যায় কি আম জনতা কো ওয়েস্ট বেঙ্গল মে ইসকা লাভ মিল সকে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে প্রচার করে রাজ্যের মানুষকে এর সুবিধা থেকে বঞ্চিত করেছিল। রাজ্যের বিকাশে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই আজকের এই চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন।
2: এনএইচএম কি অন্দর ইস সাল পশ্চিম বঙ্গাল সরকার কো পুরা মদদ করনে কে লিয়ে ভারত সরকার আগে আয়া আর ইতনা কম দিন কি অন্দর 527 করোড় उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है, कैसे काम करता है, इसका एक बड़ा उदाहरण है।
0: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবনা, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ।
3: If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women. Look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened in under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed.
0: কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে বিভিন্ন তথ্য হিসেবে শিক্ষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। এমনকি পরিবর্তিত পরিস্থিতিতেও আকাশবাণীর দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা শ্রোতাদের কাছে অটুট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। আজই ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আজই এনডি জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। তবে ডিএমকে সহ আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজিওনের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করেছেন। হরিয়ানা বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিংশ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ সহ অন্যান্যরা। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাব্য পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল

0: প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংশোধিত EU নিয়ন্ত্রক রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। এছাড়াও বেড়েছে মধু ও ডিমের রপ্তানির বাজার। ইউরোপীয় ইউনিয়ন তাদের অনুমোদিত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার পরে এই অগ্রগতি। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই অন্তর্ভুক্তির ফলে ভারতীয় রপ্তানিকারকরা নির্বিঘ্নে ইউরোপীয় বাজারে ব্যবসা করতে পারছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মৎস্যক্ষেত্রে। ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মূল্য প্রায় $160,59,00,000। মন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তার সঙ্গে সাযুজ্য রেখে ভারতের পরীক্ষা নিরীক্ষা ও শংসাপত্র প্রদান ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। ইসরায়েল ইরানের দক্ষিণ পশ্চিম খুজেস্তান প্রদেশের কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কমপ্লেক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের নেভাতিম ও টেল অফ বিমান ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এই কথা বলেন। ট্রাম্প আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের পূর্ণাঙ্গ সমাধান নিশ্চিত করতে শান্তি চুক্তির চূড়ান্ত পর্বের আলোচনা চলছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 নম্বর স্টিল মেল্টিং শপের CCTV বিভাগে গলিত ধাতু বহনকারী বালতি একটি মই থেকে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানান। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। খবর শেষ হল, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে কর্মখালী বিজ্ঞপ্তি। ভারতীয় রেল মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া শুরু হয়েছে। শূন্যপদ 11,127টি। শিক্ষাগত যোগ্যতা ITI, ডিপ্লোমা, যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে। বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 14 জুন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। কল লেটার ডাউনলোড করে নিতে হবে ইন্টারভিউর 1 সপ্তাহ আগে। নিজের দরখাস্ত, রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড, জন্ম তারিখ ব্যবহারের পদ্ধতিতে নিজের অ্যাকাউন্টে ঢুকে দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে। ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইটে লগ ইন করে 14 জুনের মধ্যে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া ব্যাংকিং ফিস, কম্পিউটারে দরখাস্ত পাঠানোর খরচ প্রার্থীকেই বহন করতে হবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 শুনবেন সুভাষিত অনুষ্ঠানে রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গান। 6:25 ককবরক অনুষ্ঠান হায়নী করাং। 7:05 রবি কিরণে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুপ্রীতি ঘোষ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 ককবরক সংবাদ। 7:45 অভিজ্ঞাপন। 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী অনুপমা দে দাস। 9:10 দেশবন্ধনা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:15 কলকাতা

বার্তা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 9:30 বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10টায় হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11টায় বাংলা ছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লীলামণি জরা, 12:30 ককবরক অনুষ্ঠান খেরিংবার, 12:55 চাষের কথা, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 1:05, দুপুর 1:40 লোকগীতি, দুপুর 1:50 আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেন, দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইংরেজি গদ্য থেকে পাঠ দেবেন শেখেরকোট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা গোস্বামী, 6:30 ঘর গৃহস্থীর আসর, 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 সুস্বাস্থ্য, 9:00 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 9:15 স্পটলাইট, 9:30 বাংলা নাটক এক মুঠো রোদ, 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, 10:15 রাগ প্রধান গান শিল্পী পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী আগরতলা। আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন 10:28। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে আগামীকাল ভোর 5:50। এতক্ষণ আমি শিল্পী ছিলাম আপনাদের সঙ্গে। আজকের অনুষ্ঠান আজকের মতো এখানেই সমাপ্ত।

হচ্ছে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল ভোর 5টা বেজে 50 মিনিটে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আমাদের আকাশবাণী আগরতলার। শুভরাত্রি, জয় হিন্দ।